আসলে তাহার আইনি, যা কিছু ভাবি অনেক অনেক সঞ্চয় করেছি। উপলব্ধি বুঝিয়ে দেয় আসলে কিছুই সঞ্চয় করিনি, সবটুকু ফেলে রেখে চলে যেতে হবে। চরম সত্য, পরম সত্যও বটে, আর এ নিয়ে আমাদের কোনো দুঃখ বোধ নেই। নিজে যখন চলে যাব ভাবি, হ্যাঁ চলে তো যাবই, এসেছি যখন, পথ তো একটা দিয়ে শুরু হয়, আর সে পথের প্রান্ত দেশ নিশ্চয়ই থাকে, সেখানে তো কোনো দুঃখ বোধ নেই। ঠিক একই রকমভাবে এই ডাকাতের গল্পেও হারানোতেও কোনো দুঃখ বোধ নেই, কারণ তা হারিয়েই যায়। লিখছেন রাজমহল বড়পোল থেকে, খুব ভালো লাগলো গান আর গল্প, আবার নেক্সট উইকে, থ্যাংকস দিদি। লিখেছেন কুনাল, আচ্ছা বার্তি না বারুই, কি বলুন তো, BARTI, বার্তি নিশ্চয়ই। বেশ, আপনাকেও জানাই গুড মর্নিং, নিশ্চয়ই নেক্সট উইকে আবার আপনাদের কাছে আসবো, আসবে চিরন্তনী। টেনিসন মুখার্জি শিলপাড়া বেহালা থেকে লিখছেন, ইন্দ্রাণী ম্যাম আপনার শো শোনার জন্য ওয়েট করি ফ্রাইডে স্যাটারডে সানডে। থ্যাংক ইউ, আসলে আমরা সবাই অপেক্ষা করি, আমিও যেমন স্টুডিওর এই প্রান্তে অপেক্ষা করি আপনাদের জন্য, মানে আমি বলবো না শুধু, আমরা সকলে যারা চিরন্তনীতে গল্প শোনাতে আসি আপনাদের কাছে, আর জানি তো আপনারাও অপেক্ষা করেন, সে কথা কল্পনা করি তো নানান দিন নানান রকম গল্প নিয়ে আসি, আর সকালটায় যদি এরকম গল্প শুনে চেষ্টা করি আপনাদের মন ভালো করার, নিশ্চয়ই ভালো হয়। ভালো লাগলো, ভালো লাগে আপনাদের মনের কথা শুনে। এবার লিখছেন, মে মাসের প্রথম রবিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। এনারি ম্যাম, আজ তোমার জীবনের অঙ্কি ওঠা পড়া নিয়ে ভালো মন্দের গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগলো। আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, চাক ভাঙা মধু আর পাট ভাঙা শাড়ি, খুশিতে ভরা থাক। আচ্ছা, নিশ্চয়ই খুশিতে ভরা থাক। বেশ, সবাই খুব ভালো থাকুন। আপনি লিখেছেন, তোমাদের খুব খুব ভালোবাসি চিরন্তনীর বন্ধু মোরা, আবার চার দিনের বিরতির শেষে নতুন চিরন্তনীর আসরে আসব। তাই বটে, ভালো বলেছেন, বিরতি শেষে আবার হয় দেখা, আবার হয় কথা, আবার হয় জানাজানি পরস্পরের মনের কথা। বেশ, আপাতত পড়লাম যারা মেসেজ পাঠিয়েছেন, এবার চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এই লেখাটা না পড়লে নে, আসলে আমাদের এক বন্ধুর একটা লেখা দারুণ ইন্সপায়ার করেছে, তারপরেই ঠিক করলাম এই গল্পটা পড়ব। পড়ি একটুখানি জানাই। গভীর বনে তিন ডাকাত, ডাকাতিতে মত্ত, বনের থেকে এড়িয়ে ওদের যাওয়া ভীষণ শক্ত। তিন ডাকাতের তিন পোশাক, কৃষ্ণ রক্ত সাদা, একসাথেই ডাকাতি করত, ছিল না কোনো বাধা। ধনী ব্যবসায়ী বিপ্রবাবু এখানে আমাদের অনিরুদ্ধ, ব্যবসার টাকা সাথে দ্রুত ঘরে ফিরতে চেয়ে ধরেন বনের পথে। হঠাৎ বনের পথেতে ডাকাত পিছু ধায়, সব অর্থ খুঁয়ে তিনি করেন হায় হায়। নিঃস্ববিপ্রে কি করা যায়, তিন মত সেইখানে, কৃষ্ণবর্ণ ডাকাত বলে খুন করে দাও এইখানে, রক্ত বলে না না না গাছেই বাঁধো রেখে, বাঘসিংহ খুব লেখাবে দায় নেব না কাঁধে। শ্বেত পোশাকে ডাকাত তাকে মুক্তি দিতে চায়, সেই নিয়ে তিন ডাকাতের দ্বন্দ্ব বেঁধে যায়। বাগবিতণ্ডা অনেক হলো গাছে বেঁধে তারা, তিন ডাকাত সেখান থেকে এবার সরে যায়। শ্বেত পোশাকের ডাকাতের বিবেক দংশিল, চুপি চুপি ফিরে এসে বাঁধন খুলে দিল। যাও চলে যাও বাড়ির পথে, মুক্তি দিন তোমা, রাত বাড়লেই বাঘে খাবে আমায় করো ক্ষমা। বিপ্র ডাকেন শুনুন প্রভু, এ যে গভীর বন, কেমন করে পথ খুঁজব, যাবে যে জীবন,
ঠিক আছে, সাথে এসো, এগিয়ে দেব আমি, খুব সহজে ঘরের পথে পৌঁছে যাবে তুমি। ডাকাত সাথে বিপ্রচলে গল্পগাথা করে ঘণ্টা দুয়ে খাটার পরে এই গ্রামের পরে ঘরে চলো হে মহাত্মান, তুমি জীবনদাতা, বাড়ির সবাই বসবে ভালো, গর্ব মিত্রতা। আমি ডাকাত, বাইরে যেতে আছে আমার বাধা, যাও ঘরে যাও, অপেক্ষাতে আছেন তোমার রাধা। বিপ্র এসে সব জানায় আপন গুরুজনে, একটি রাতের অভিজ্ঞতা, ডাকাত সাধু শনে এমনই ত্রয়ী তত্ত্ব পরে সব জীবনী বাধা, শ্বেতসত্ত্ব রজ রক্ত বৃক্ষতম কৃষ্ণতমতে সাধা, বাছাই করে সঠিকভাবে ঠিকটি ধরতে হয় জীবন পথে, আপন রথে এগিয়ে চললে জয়। তমত্যাজ রজত্যাজ তত্ত্বে শক্তি মন দাও, মনে রাখো জীবন পথের পথিক হয়ে শান্তির গান গাও, চারৈবতি চারৈবতি জীবনের গতিধারা, তমরজর আবর্তে পড়ে হয় না কেউ হারা। এ লেখা তো চেনা, যে ছন্দে ছন্দে কে রকম ভাবে লেখেন, একজনই লেখেন, অরিজিৎ দাস অধিকারী, বিবেকনগর, তেমাথানি সবং, মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বলেছেন গল্পের কথা। আর এই গল্পের কথা জেনেই তো আজ গল্পের অবতারণা ডাকাত আমাদের মনের মধ্যেই থাকে, খুব সুন্দর করে বলেছেন আপনি। এবার চলে যাই আমাদের বাকি বন্ধুদের লেখায়, 5:40, আস্তে আস্তে আমার স্পিডটা বাড়বে। লিখেছেন একদম, আচ্ছা বেশ, ও আপনি আবার এটাও বলে দিয়েছেন, ইন্দ্রাণীর সাথে চিরন্তনীতে রবিবারের প্রাতে সবাই আছি বেঁধে বেঁধে ডাকাতের গল্প সাথে। অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে, কেমন, অরিজিৎ দাস অধিকারী লিখেছেন। আচ্ছা এবার লিখছেন জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, শুভ সকাল চিরন্তনী, মে মাসে বাঙালির ঘরে এসেছে 3 জন বিশ্ববরেণ্য, তাই দেখি বাঙালি বলে তারা পৃথিবীতে অনন্য, বৈশাখ মাসে বাংলার কুলে 2 জন শ্রেষ্ঠ পুরুষ জন্মেছে, বিশ্বে তারা নানান কীর্তিতে শুভ নজির গড়েছে, বাংলা তুই অসাধারণ পরিবার নিয়ে বারবার আলোচনা হয়েছে, তার মধ্যে সত্যজিৎ রায়ের আজ নয় গতকাল ছিল শুভ জন্মদিন, নয়তো শুধু তিনি বিশ্বচিত্রকার, সাহিত্যে ও অগ্রগণ্য, ইন্দ্রাণীও তাই জানাই, চিরন্তনীর মাধ্যমে তিনি আমাদের সঙ্গে সঙ্গে সবারই প্রণম্য, আমারও প্রণাম নেবেন, আর সুপ্রভাত জানালাম আপনাকে, খুব সুন্দর অনুষ্ঠান। আচ্ছা যার জন্য অপেক্ষা সারা সপ্তাহ করি, অনেক কিছু শিখতে ও জানতে পারি, ধন্যবাদ সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রভাত। তাই তো, পরস্পরের মধ্যেই তো এই জানাজানি আর আদান প্রদানটা হয়ে থাকে। প্রিয় ইন্দ্রাণী দিদি, সকলকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আপনার চিরন্তনী অনুষ্ঠান আপনার পরিচালনায় অপেক্ষা থাকি, রবিবারের অনেকটাই নবমী নিশির মতো, কাল থেকে আবার অপেক্ষা, অপেক্ষা শুক্রবারের, আজকে আপনি ডাকাত বা চোরের ব্যাপারে গল্প বলবেন বলে অনুমান করলাম, যাই হোক না কেন, অনেক অনেক মোটিভেটেড হই, কখন লিখেছেন দেখি তো। ভালো থাকবেন সবাই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। ও প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখেছেন 5:08, গানটা শুনেই বুঝে গিয়েছিলেন তাই না, এই জন্যই তো গান আমাদের একদম রীতিমতো সঙ্গী, গল্পের সঙ্গী। এবার কি লিখছেন, শুভ সকাল দিদিভাই, তোমার ও আচ্ছা, খুবই ভালো লাগে চিরন্তনীর গান গল্প শোনার জন্য অপেক্ষা করতে থাকি, ডাকাতের গল্প শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শুভ সকাল। এবার কে লিখছেন, শ্রবণ সাথে ইন্দ্রাণী সুপ্রভাত, আমাদের সকলের কাছে আছে একই অমূল্য রতন, ওরে ও মন তুই এখনো চিনলি না তারে, সে তো মানব জীবন, সেই জীবনের কথা বলে, সকলের প্রিয় চিরন্তনী, গল্প গানের আড়ালে থাকেন চিরন্তন সেই শাশ্বতবাণী, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে লেখার জন্য, এবং এখনও পর্যন্ত আপনাদের কাছ থেকে যা যা লেখা পেয়েছে তাতে আপনাদের সবার ভালো লেগেছে এবং আনন্দ পেয়েছেন, বা বলা যায় সেখান থেকে নিশ্চয় জীবনেরও কিছু কথার উপলব্ধি হয়েছে তাই লিখেছেন,
অনেক।

ধন্যবাদ আপনাদের সবাইকে, সুপ্রভাত জানাচ্ছি। কেমন? আর এবার লিখছেন 5টা 1-এ, সুপ্রভাত দিদি ভাই, আজি এ প্রভাতে তোমারই চরণে শোনাবো প্রাণের গান, আজি মধুময় হোক, মধুময় হোক পৃথিবীর আলো, পৃথিবীর যত প্রাণ, গানের এই কথাগুলোর মতো সকলের জীবন সুন্দর হোক, শুভ হোক, শুভকামনা। বেশ, আর আজকের গল্প শুনতে শুনতে সেই ছেলেবেলায় ঘুরে এলাম, যেখানে রূপকথার গল্পকে ভোর করে ডাকাতে ডাকাতি পড়েছিলাম। তবে সব ডাকাত কিন্তু দুষ্ট না, একদম ঠিক দুষ্টু নয় কি মিষ্টি ডাকাত। লিখেছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ। এমনি ছোট্ট করে মজা করেই বললাম কথাটা, মিষ্টি ডাকাত কি আর হয়, যখন সব কিছু হারিয়ে যায় তখন সেটা আমাদের কাছে একটুও মিষ্টি লাগে না। হ্যাঁ, এখানে যেমন ডাকাতের কথা বলা হয়েছে, এইভাবে যদি জীবনের উপলব্ধি থেকে আমরা আমাদের ভিতরে থাকা ওই 3 ডাকাতকে চিনতে পারি, তখন নিশ্চয়ই ওই ডাকাতেরা তত ভয়াবহ মনে হয় না, তাই না? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর গল্প আর সাথে অসাধারণ গান ভোর 5টা থেকে শুনছি, ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং সুপ্রভাত জানাই। এইবার কে লিখছেন দেখি, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোরবেলায় যখন বেরিয়ে পড়ি তখন বেশ বেশ শীত শীত লাগছিল। কিছুটা পথ চলার পর প্রায় নদীর পাড়ের কাছাকাছি এসে গেছি, এমন সময় তোমার 3 ডাকাতের সঙ্গে দেখা হলো, একটা থলিতে জ্ঞান, একটা থলিতে বিবেক আর একটা থলিতে বৈরাগ্য। আমাকে বলল, কোনটা নিবি, নে। আমি বললাম, কি বললেন? আমি বললাম, এগুলো তো ঘটের উপর থাকে, আমার ঘর তো শূন্য, একে রাখবো কোথায়? ইতি নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। ঠিক বলেছেন, 3 ডাকাত 3 সম্পদ নিয়ে মনের মধ্যে বসে থাকে, যখন যে সম্পদ হারায় তখন আমরা হায় হায় করে উঠি, কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ কি বুঝি? সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে বলছেন, শুনছি শুরু থেকেই মন পবিত্র করা গান আর গল্প, ডাকাতির গল্প খুব ভালো লাগছে, শেষটুকু শোনার জন্য অপেক্ষায় আছি। সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই। আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকুন আর এভাবেই চিরন্তনীর সঙ্গে থাকুন।

লিখছেন দিমিদিতা সেন শাওলাফুলি থেকে। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। খুব ভালো লাগে নতুন নতুন নানান গল্প শুনতে। তিন ডাকাতের গল্প, অনিরুদ্ধের গল্প। সব মানুষ সমান হয় না, মানুষের মধ্যে ভালো মানুষ থাকে। তেমনই এক ডাকাতের ব্যবহারের জন্য অনিরুদ্ধ অবাক হয়ে নিজের পথের দিকে চলল। এগুলো নিছকই এক এক মানুষের বিভিন্ন চরিত্র। ভালো লাগলো আজকের গল্প, অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে আরও ভালো লাগলো। সুপ্রভাত, শুভ সকাল শ্রবণমধু ইন্দ্রাণী দিদি। আজকে নীতিমূলক গল্পটা খুব ভালো লাগলো। আমি একটা ছোট্ট আবদার করার লোভ সামলাতে পারছি না। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে অনুষ্ঠান করেন, তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, মনে রাখলাম, চেষ্টা করব। কেমন সকলে ভালো থেকো, লিখেছেন, নমস্কার ধন্যবাদ, অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি আদক পাড়া থেকে লিখেছেন। বেশ, এরপর কে লিখছেন, সত্য রজতম, সত্য নয় সত্য দন্তে সত্য তয় ব, সত্য রজতম, তিন ডাকাত, আধ্যাত্মিক গল্প। আমাদের দেহের ভিতরে ছয় ডাকাত আছে, ওরা কোনো কোনো সময় বিপদের মুখে নিয়ে যায়, তাই সত্য ডাকাতকে নিয়ে স্মরণ করতে হবে। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে দিদিভাই, গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি, তরাই ডুয়ার্সের আকাশ ঝলমল, দণ্ডবত, প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণ জ্যোত, রাঙাপানি, ফাঁসি দেওয়া, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন। একদম উফ, আপনি আমার আবহাওয়া দপ্তর, একেবারে বলে দেন এইখানে বসে যে উত্তরে কেমন অবস্থা চলছে, বৃষ্টি হচ্ছে, এরকম একটা কথার উত্তর আপনি রোজ দিয়ে দেন, থ্যাংক ইউ। লিখছেন সুপ্রভা চিরন্তনী ইন্দ্রাণীদি, খুব ভালো লাগলো গান ও গল্প, সুন্দর উপস্থাপনা। লিখেছেন ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে। আচ্ছা, এবার কিন্তু

সময় দ্রুত কমে আসছে, এখনও যারা টাইপিং তাদের বলবো প্লিজ হয় চটপট ছোট্ট করে লিখে দিন, আর না হলে আবার পরের সপ্তাহে কথা বলতে হবে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজকে তিন ডাকাতের গল্পের মোড়কে অনিরুদ্ধকে শিখণ্ডী করে আমাদের প্রত্যেকের জীবনে সত্য রজতম এই তিন প্রবৃত্তির ভূমিকা ইন্দ্রাণী দিদি ভাইয়ের স্বভাবসিদ্ধ মিষ্টি হাসি মাখানো ভঙ্গিতে যেভাবে উন্মোচিত হলো তাকে কুর্নিশ করতেই হয়। সাধন ঘোষ মধ্যগ্রাম থেকে লিখেছেন, ঘনিষ্ঠ তো আপনাদের কত সুন্দর করে বিভিন্নভাবে বিভিন্ন কথায় বলে দেন। আমরা কি করি, হ্যাঁ বিভিন্ন বিষয়কে নিয়ে, বিভিন্ন উপলব্ধিকে নিয়ে এক একটা গল্প আপনাদের কাছে শোনাই। গল্প শুনতে তো খুব ভালো লাগে, আমারও বলতে যত ভালো লাগে শুনতে তার থেকে অনেক বেশি। রবিবাসীরও সত্যরজতম অসাধারণ নমস্কার সুপ্রভাত, তম আর রজকে চিনতে পারলেই সত্য এসে পথ দেখিয়ে দেবে, সে পথেই মিলবে প্রকৃত মুক্তি। চন্দন মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন, খুব সুন্দর বললেন কথাটা, ঠিক এটাই একেবারেই সত্যি। আর এবারে কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, ভগবান বুদ্ধদেবের গল্পটি শুনলাম, ভালো লাগলো। কীরকম হলো? আচ্ছা, শুনছি খুব ভালো লাগলো, ফ্রম সাগিনা মাহাতো, সিন্ধি চাষ রোড, পুরুলিয়া। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, গুড মর্নিং। ও, আরও অনেকে রয়েছেন, 49 দিদি ভাই, বৃষ্টি স্নাত ভোরবেলায় তোমাকে স্বাগত, প্রতিটি মানুষ তার নিজস্ব কর্ম অনুসারে তিন গুণের অধিকারী হয়, সাত্ত্বিক রাজসিক তামসিক, এই গুণগুলি আমাদের মধ্যে মাঝে মাঝে প্রকট হয়ে ওঠে। তবে এমন একটা জীবনের সময় আসে যখন জ্ঞান ও কর্ম আমাদের সাত্ত্বিক পথে নিয়ে যায়, তখনই জীবন হয়ে ওঠে মধুময়। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ থেকে লিখেছেন, ভালোবাসা ভালো থেকো, ভালোবাসা নিও। আপনিও দিদি খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এবার লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, ডাকাতের গল্প গান ভালো লাগলো, মানুষই পারে সৃষ্টির যত্ন ধ্বংস করতে, চিরন্তনীকে ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার নতুন গল্প ও গানের অপেক্ষায় রইলাম। বেশ, একেবারে আমাদের মতোই, আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি যারা চিরন্তনীতে আপনাদের কাছে গল্প নিয়ে আসি। প্রিয় চিরন্তনী, খুব সুন্দর গল্প গান, সব থেকে ভালো লাগলো ইন্দ্রাণী ম্যামের উপস্থাপনা, সুপ্রভাত আপনাকে ও সকল চিরন্তনী বন্ধুদের। মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে লিখেছেন, আপনাকে সুপ্রভাত জানাই, আর সব বন্ধুদের হয়ে না হয় আমি আপনাকে ধন্যবাদও জানিয়ে দিই। এই এখনও কি টাইপিং, কখন পড়বো আর? গুড মর্নিং, শুভ সকাল ইন্দ্রাণীদি ভাই, আমি পুনে থেকে উৎপল মুখার্জি, প্রথমবার অনুষ্ঠান শুনছি। আচ্ছা, আপনাকে প্রথমবার পেলাম, এরপর যেন প্রত্যেক শুক্র শনি রবি আপনাকে আমাদের চিরন্তনীর সঙ্গে পাই, কেমন? তম রজ সত্য ডাকাতের গল্প খুব সুন্দর করে শোনালে, ছোটোবেলায় দাদুর একটা কথা মনে পড়ে গেল, রি একটা নস্ট্রালজিক ফিলিং পেলাম। ডাকাতের গল্প হলেও খুব ভালো মেসেজ আছে এবং খুব সুন্দরভাবে শুনলাম, ইন্টারেস্টিং লাগলো, সত্য ডাকাত পথ দেখানো বটে, সত্য নয় সত্য, হ্যাঁ কিন্তু নিজের পথ নিজেকেই চলতে হবে, যেমন আমি একটু পরেই মর্নিং ওয়াকে যাব। ধন্যবাদ ইন্দ্রাণীদি, ভালো থেকো, আপনিও খুব ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। গুড মর্নিং দিদি, চিরন্তনী প্রতিদিন হলে ভালো হয়, মিষ্টি মধুর কথা খুব ভালো লাগে, মিল্টন পলতা শান্তিনগর। প্রতিদিন হলে কি আর এরকমভাবে লিখবেন? হ্যাঁ, আপাতত শুক্র শনি রবি আমরা গল্প শোনাই, আপনারা গল্প শুনুন, এভাবেই চলতে থাকুক, তারপরে কি হবে সেই পরে দেখা যাবে। শুভ সকাল, সপ্তাহে তিন দিনের চিরন্তনী রাত শেষে ভোরের শোনার অপেক্ষায়, সত্য আর ভালোবাসা থেকে ভালোটা আশা করা যায়। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়হরিপুর আর বিহার ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। ভালো লাগছে তো নিশ্চয়ই, সপ্তাহে তিন দিন, শেষ তিন দিনে এই চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকেও জানাই শুভ সকাল। শুভ সকাল ইন্দ্রাণীদি, সকল কলাকুশলী আমাদের শ্রোতাবৃন্দকে সকালে চিরন্তনীর শুভেচ্ছা। সকালটা খুব ভালোই শুরু হয়েছে সুন্দর গল্প দিয়ে, আর দিদি যেটা বলছিল গানের কত কথা, তাতেই মনে পড়ে গেল গতকাল আরেক লেজেন্ড পুলক বন্দ্যোপাধ্যায় জন্মদিন পালন করেছি আমরা, সত্যি কত গান কীভাবে লিখেছেন, আরেকজন লেজেন্ড আমাদের সত্যজিৎ রায়, তার কথা তো সকলেই জানেন। চিরন্তনীতে মন ভালো করে দিল গল্প আর গান, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ। আর এবার লিখছেন, গুড

মর্নিং দিদি, চিরন্তনী শুনছি, অনেক মহাপুরুষের অমীয় জীবন কথা শুনেছি, একটু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি লিখেছিলেন কি তখন মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে তন্ময় প্রামাণিক, না অন্য নাম ছিল ওখানে, নিশ্চয়ই চেষ্টা করবো। কেমন, আচ্ছা আর কেউ কি আছে? ও আচ্ছা, চট করে পড়িনি। হ্যাঁ, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমার একটু দেরি হয়ে গেল রেডিওটা টিউন করতে, চিরন্তনী শুনছি মর্নিং ওয়াকে সাথে। ভালো থাকবেন আর আমাদের এইভাবেই গল্প শুনিয়ে ভালো রাখবেন। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ। শুনছি ভালো লাগছে, গুড মর্নিং দিদিভাই, ভালো থেকো। সোনালী ঘোষ দেব গ্রাম নদিয়া থেকে লিখছেন, আপনাকেও জানাই ধন্যবাদ। আর আর আর আর কে আছেন? ও খুব চট করে, সুপ্রভাত ইন্দ্রাণীদি, অনেকদিন পর আবার সকাল সকাল উঠে পড়ে আপনার সুন্দর অনুষ্ঠান ভালো লাগছে, ভালো থাকুন। মনোজ দেবনাথ বর্ধমান, প্রতিদিন সঙ্গে থাকবেন, প্রতিদিন গল্প শুনবেন আর প্রতিদিন লিখবেন, কেমন? চটপট লিখলাম, গুড মর্নিং সুশান্ত পুরুলিয়া, গুড মর্নিং, গুড মর্নিং। এরপরে গল্প শুনে চটপট করে লিখে ফেলবেন ছোট্ট করে আপনার মনের কথাটি, কেমন? আর কেউ কি আছেন একবার দেখে নি হোয়াটসঅ্যাপে আর মেসেজে কেউ কি আছেন? হ্যাঁ, আচ্ছা, বহরমপুর মুর্শিদাবাদ গঙ্গা থেকে বিষ্ণু, গঙ্গা বিষ্ণু, সুপ্রভাত ইন্দ্রাণী বোন, আজকের গল্প গান খুব ভালো লাগলো, আবার আগামী সপ্তাহে, একদম আবার আগামী সপ্তাহে। আর কে লিখেছেন? রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং ইন্দ্রাণী দি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ SSS বাই ইয়োর সুইট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, গুড মর্নিং। না আজ এই পর্যন্তই, আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, একটু পরে আপনাদের কাছে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আসবেন সুমক, আর আবার আপনাদের সঙ্গে আমাদের কথা হবে আগামী সপ্তাহে, শুক্র শনি রবি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর ভালো রাখবেন, কেমন? আজকের সময় একেবারেই শেষ, এই চিরন্তনীর মধ্যে দিয়ে আবার আমরা সুন্দর সুন্দর গল্প আপনাদের কাছে নিয়ে আসব, গল্প শোনাবো, গল্প শুনে মন ভালো হয়ে যাবে, আর আজকে রবিবার ছুটির দিন, মন তো নিশ্চয়ই আরোই ভালো থাকবে, ভালো মন্দ খাওয়া দাওয়া, ভালো ভালো গল্প শোনা দিয়ে দিন শুরু, আহা হা হা হা, এমন করেই যায় যদি দিন, যাক না, তাই না? চলুন বন্দে মাতরম গানটি শুনবো পণ্ডিত চন্দ্রশেখর ভেজের কণ্ঠে, শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, শুভ সকাল। প্রভাত বিনায় আজ আপনার কথা মিতা, আমি সংযুক্তা। আজ ওয়ার্ল্ড লাফটার ডে, বিশ্ব হাসি দিবস, তাই হাসি খুশি আনন্দ সবটা নিয়ে স্টুডিওর এ প্রান্তে হাজির আমি, আর সঙ্গে অবশ্যই নানা কথা আর গান।

আমার আপনার হাসি নিমিষেই সামনের জনকে আনন্দ দিতে পারে। হাসতে তো কোনো খরচ নেই, কিন্তু তার প্রচুর শক্তি। জানেন তো, হাসি রোগ সৃষ্টিকারী কর্টিসল হরমোন কমিয়ে দেয় এবং মানুষের শরীরে অক্সিটোসিন, ডোপামিন, এন্ডোরফিন ইত্যাদি হরমোনের নিঃসরণ বাড়িয়ে শরীর এবং মনকে কনফিডেন্ট করে তোলে। হাসি সবসময় দয়া, সহানুভূতি, পজিটিভ মেন্টালিটি, সম্পর্ক উন্নয়ন এবং সুখের অনুভূতি চর্চায় আমাদের উৎসাহিত করে। আজ মে মাসের প্রথম রবিবার। প্রতি বছর এই দিনটি অর্থাৎ মে মাসের প্রথম রবিবারে ওয়ার্ল্ড লাফটার ডে অর্থাৎ আন্তর্জাতিক হাসি দিবস পালিত হয়। তাই আজ প্রভাত বিনায় ভাবছি এ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে।

দুদিন আগে বুদ্ধ পূর্ণিমার রাত ছিল, অনেকে গিয়ে ছবি তুলেছেন তো ছাদে গিয়ে রাস্তা থেকে, আমরা সামাজিক মাধ্যমে সেসব দেখেছি। আমি কি করেছি সেটা বলি, ছাদে গিয়ে আমি দাঁড়ালাম, দেখলাম আকাশ যেন হাসছে চাঁদের উদ্ভাস দেখে। সমস্ত দিনের ক্লান্তি ভুলে আমিও যেন সেই হাসিতে সামিল হলাম, গান গাইলাম, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। মনে হলো এই চাঁদের হাসির মধ্যেই যেন কত কত হাসি মুখ জেগে আছে, দিম্মা, দাদুভাই, ছদ্দিভাই, পুতুলমানি, আর ওই যে আমার হাসির মধ্যে দিয়ে নিজেকে দেখছে বাবা। সমস্ত জগৎ সংসার ভুলে আমি সবার হাসি মুখ দেখতে দেখতে যেন ভুবন ভুলে গেলাম, মনে লেগে রইল সেই হাসি মুখগুলো। আজ ওয়ার্ল্ড লাফটার ডেতে বসে কত রকম হাসি হাসি ছবি মনে পড়ছে, নিশ্চয়ই আপনার এই মুহূর্তে মোনালিসার কথা মনে পড়ছে। এরকম আরও অনেক ছবি, অনেক সিনেমা, গল্প সবটা নিয়েই আসলে আমাদের চারপাশটা মধুময় হয়ে ওঠে। আমরা পরের গান শুনি আর তারপর আসছি ফিরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

কত রকমের হাসি হয় তাই না? কারো ঝকঝকে হাসি দেখেই মনে হয় অত্যন্ত ভালো মনের মানুষ, কারো হাসি দেখলে মনে হয় ওরে বাবা জটিল কুটিল মানুষ। কাউকে দেখলে কোনো অভিনেতা অভিনেত্রীর হাসি মুখ মনে পড়ে, তো কারো সহজ সরল হাসি দেখে আশপাশের সমস্ত কালো মুছে যায়। মুক্ত ছড়ানো হাসি, চাঁদের মতো হাসি, ফিচেল হাসি, সরল হাসি, কুটিল হাসি, মুচকি হাসি, হা হা করে হাসি, হি হি করে হাসি, হো হো করে হাসি, কত মানুষের কত রকমের হাসি, হাসতে হাসতে চোখে জল।

0: দিয়ে।
1: প্রাণ খোলা হাসি আমাদের শরীর ও মনের উন্নতি ঘটায়, স্ট্রেস এবং উদ্বেগ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি আমাদের শরীরে উপকারী যে সমস্ত হরমোন রয়েছে সেগুলোকে নিঃসরণ করে, যা আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড এবং বাকি সমস্ত যে অর্গ্যান রয়েছে, যে সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকেও খুব ভালো রাখে। আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে সামগ্রিক জীবনে ইতিবাচকতা নিয়ে আসে হাসি। আমাদের আশপাশে যে সমস্ত গবেষণা হচ্ছে সে সমস্ত গবেষণার মধ্যে দিয়ে তারা বলছেন, দিনে যদি অন্তত 10 মিনিট, মানে সাকুল্যে 10 মিনিট সারা দিনে যদি কেউ মন খুলে হাসতে পারেন, তাহলে যে কোনো স্নায়ুর রোগ দূর হতে বাধ্য। আর এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত নানা গবেষণা চলছে এবং সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে। কী সে কাজ, কী সে ব্রত, কারা করছেন এ সমস্ত কাজ, সে খবর আপনারা অনেকটাই জানেন, বাকিটা আমি জানাবো একটা গানের উপরে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা।

আমাদের আশপাশের মানুষ যেন হাসতে ভুলে যাচ্ছে। বিশ্ব জুড়ে বিচ্ছিন্নতা, আত্মকেন্দ্রিকতা, একাকিত্ববোধের পাশাপাশি অবক্ষয়, অস্থিরতা, হত্যা, ব্ল্যাকমেইলিং, সাইবার বুলিং, পারিবারিক অশান্তি, বেকারত্ব, লোভ, অর্থনৈতিক মন্দা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি হাজারো একটা কারণে মানুষের হাসি মুখ যেন দেখতেই পাই না আজকাল। সবাই যেন এক অসুখে ভুগছে, যার নাম হাসির অভাব। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের মানসিক এবং শারীরিক সুস্থতা ধরে রাখার মহৌষধ হল হাসি। কারণেই নয়, অকারণে জোর করে, আওয়াজ করে হাসতে বলছেন গবেষকরা।

আজকাল তাই পাড়ায় পাড়ায় লাফিং ক্লাবের রমরমা। হাসি এখন শরীর চর্চার অঙ্গ, তাই অনলাইন হোক অফলাইন হোক, যোগাসন চর্চার সেশনেও, কারণে হোক বা অকারণে হোক, হাসার ওপর নানা রকমের আলোচনা হচ্ছে, নানা রকমভাবে চেষ্টা চলছে যাতে মানুষ কিছুক্ষণের জন্যে হলেও হাসে, যাতে তার মনের উৎকণ্ঠা, নানা অসুস্থতা, স্নায়ুর দৌর্বল্য, আরও নানা রকমের অসামঞ্জস্য সবটা দূর হতে পারে হাসির মাধ্যমে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

বলছিলাম লাফিং ক্লাবের কথা। লাফিং ক্লাবে সকালবেলা শরীরচর্চা করতে আসা ব্যক্তিরা একত্রে হাসির চর্চা করছেন আমরা দেখতে পাচ্ছি। এই চর্চা ছড়িয়ে পড়া দরকার সকলের মধ্যে। সব সময় প্রাণ খুলে হাসতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ে, ওজন কমানো যায়, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে, ঘুমের সমস্যা অনেকটা কমে যায় এবং গড় আয়ু বৃদ্ধি পায়। হাসির অভ্যেস বাড়াতে দেশি বিদেশি হাসির সিনেমা দেখা যেতে পারে, হাসির গল্প কবিতা পড়া যেতে পারে। হাসি নাকি সংক্রামক, ছোট থেকে আমরা তাই শুনেছি। মানে এক বন্ধু হাসতে শুরু করলে হঠাৎই দেখতাম পুরো ক্লাসরুমে একটা হাসির রোল এবং সেটা বেশ খানিকক্ষণ কন্টিনিউড হতো। আপনারও নিশ্চয়ই মনে পড়ছে এরকম নানা সময় হয়তো বিনা কারণেও আমরা হাসি। বিনা কারণে হাসিটাও নাকি খুব ভালো বলছেন গবেষকরা। আমরা যখন হাসি তখন অপরজনের মস্তিষ্কে থাকা মিরর নিউরন নাকি সক্রিয় হয়। সেটাই কারণ যে আমরা যখন কাউকে হাসতে দেখছি তখন এই নিউরনগুলো আমাদের মধ্যে একই রকম প্রতিক্রিয়া শুরু করে, যার ফলে আমরাও অন্যদের অনুকরণ করে হাসতে থাকি। তাই আসুন হাসি, অন্যের মুখে হাসি ফোটাতে আমরা সাহায্য করি, যাতে ওই যে বলছিলাম যে ওই মিরর নিউরন অ্যাক্টিভ হলে আমরা আমাদের আশেপাশের গোমরা মুখগুলো বা রামগরুরের ছানা যে রয়েছেন আমাদের চারপাশে তাদেরও একটু হয়তো হাসি মুখ দেখতে পাবো। আর প্রকৃত অর্থেই যারা দুঃখী, যারা অভাব অনটনের মধ্যে দিয়ে চলে, তাদের মুখেও একটা সময় এক অপার্থিব হাসি দেখতে পাওয়া যায়। তাদের ছোট ছোট ছেলে মেয়েদের মুখে যখন তারা খাবার তুলে দিতে পারে, যখন তাদের মাদের মুখে তারা হাসি দেখে, এইভাবে এই মানুষগুলোও আমাদের অনেকটা অনেকটা শিক্ষা দিয়ে যায়, জীবনের পাঠ দিয়ে যায়, তাই না?

0: বাজে।
1: কথায় বলে যে কোনো অসুখের সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে হাসি। আজ বিশ্ব হাসি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম রোববার পালন করা হয় বিশ্ব হাসি দিবস। কেবল মন নয়, শরীরও ভালো রাখে, বারবার করে সে কথা বলছি আপনাদেরকে। চিন্তা কমানো থেকে শুরু করে শরীরের পেশিকে আরাম দেওয়া, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রাণ খোলা হাসি। আজকের দিবসটি পুরো বিশ্বেই পালন করা হয়। ভারতীয় চিকিৎসক ডক্টর মদন কাটারিয়া 1998 সালে এই দিবসটি চালু করেছিলেন। তিনি যোগাসনে হাসির উপযোগিতাকে তুলে ধরেন। হাসি মানসিকভাবে একেবারে একজন মানুষকে সুস্থ এবং স্বাভাবিক করে রাখতে পারে বলে দাবি করেছিলেন তিনি। হাসির কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করলে নাকি দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করা যায়। After is a great therapy. বারবার করেই নানাজন, বিশেষ করে যারা শরীর চর্চা করেন, মনের চর্চা করেন, যারা আমাদের ফিজিক্যাল ট্রেনার, যারা যোগা ট্রেনার, তারা প্রত্যেকে কিন্তু এই কথাটি বলছেন। ফেশিয়াল ফিডব্যাক হাইপোথিসিস দ্বারা অনুপ্রাণিত হয়ে এই যে লাফটার যোগা বা হাস্য যোগ আন্দোলন আরম্ভ করেছিলেন ডক্টর মদন কাটারিয়া। বর্তমানে বিশ্বের 105টি দেশের লাফিং ক্লাব লাফটার যোগা আন্দোলনের সঙ্গে জড়িত, এবং আমরা ইউটিউব খুললে এই সমস্ত কিছুই দেখতে পাই। এবং সত্যি সত্যি হাসির মাধ্যমে যে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বিশ্বজনীন এক সচেতনতা তৈরি হয়, এ আর নতুন কথা কি। আসুন আজ আমার শুধু নয়, আমার আশপাশের মানুষগুলোর দিকেও একটু তাকিয়ে দেখি, যদি আমরা তাদের মুখে একটু এক ফালির রোদ, এক টুকরো হাসি আমরা তুলে দিতে পারি, তাহলেই হয়তো আজকের দিন সার্থক হবে। আমি সংযুক্ত একটা গান রেখে গেলাম আপনাদের জন্য। 8:30 চলে আসব সুর মহলে সুচন্দ্রাকে সঙ্গে নিয়ে। আপনার অপেক্ষা করব, কিন্তু সঙ্গে থাকবেন 8:30 100.1 FM গোল্ডে।

0: over some parts of northeastern and peninsular India. Central plains to witness thunderstorms and lightning today. And Madhya Pradesh pole vaulter Kuldeep Kumar breaks national record at Bhubaneswar. And with that, we end the morning news. Have a great day.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
2: জীবন সাগর ঢেউয়ে সপ্ত ডিঙা সুর অবিরত, জীবন সাগর ঢেউয়ে সপ্ত ডিঙা সুর অবিরত, উথাল পাথাল তরি অহরহ কড়ি ও কোমলে, গান গায় নীলাকাশ ছন্দ ঝরে ধূসর জমিনে, জীবনের সুর সাধে জীবন জীবন ছুঁবে বলে। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? এই বৈশাখের মাঝখানে আষাঢ় শ্রাবণ এসে মাঝে মাঝে এমন ভিজিয়ে দিচ্ছে যে মনটা আপনা আপনি খুব ভালো হয়ে যাচ্ছে। আর বিশেষ করে রবিবার মানে তো একটা সুন্দর ছুটির দিন, বেশ কয়েকদিন বেশ কর্মক্লান্ত একটা সময় কাটিয়েছি আমরা, তারপর রবিবার সকালবেলা সুরের ছোঁয়ায় কিছুটা সময় কাটাবো বলে আমি আর যে সংযোগতা আপনার কাছে সুর মহল সঙ্গে নিয়ে। আর মহল তো রয়েছে আমার কাছে, কিন্তু সুর সুর ছড়াবে কে? অবশ্যই সুচন্দ্রা, যার নামের শুরুতেই আছে সু, তার মানে একেবারে তোমাকে ওয়েলকাম জানিয়ে নি প্রথমেই। এবং শুধু তোমাকে ওয়েলকাম জানালেও তো হবে না, ওই যে সকলে মিলে একটা সুর ছড়াবে তোমরা, তাদের প্রত্যেককে তো বলতেই হবে স্বাগত, তাই না? হ্যাঁ, আর কে কে রয়েছে আজকে? আমরা সবাই তাদেরকে চিনি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের আমরা দেখতে পাই, আর সুরমহলে তারা প্রতিনিয়তই আসে, প্রত্যেক মাসেই আমাদের তাদের সঙ্গে দেখা হয়, এটা আমাদের কাছে খুব আনন্দের। ওপাশে রয়েছে চন্দন, মাঝখানে রয়েছে অভিষেক, আর এপাশে রয়েছে সুভাষ। আমরা সবাই মিলে খুব সুন্দর সময় কাটাবো বলেই আপনাদের কাছে এসেছি। আপনারা অবশ্যই রেডিও সেটে যারা শুনছেন FM গোল্ড তারা তো রয়েছেন, আর সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ 100.1 FM Gold কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আপনারা সকলে জয়েন করুন, আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন, আর অবশ্যই লাভ লাইক রিয়াকশনটা দিতেই হবে, না হলে কিন্তু আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আপনাদের হাত বাড়ানো রয়েছে আমরা জানি, আর সেই কারণেই এই আবদারটুকু রাখছি। আপনারা কমেন্ট করতে থাকুন, আর যারা ভাবছেন যে না একটু হোয়াটসঅ্যাপটাই করে ফেলি শুরুতে, তাহলে হোয়াটসঅ্যাপ যারা করবেন ভাবছেন বা SMS করবেন ভাবছেন 9903050992, 9903050992, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর অবশ্যই SMS করতে পারেন, আমি সবটাই পড়ব। কিন্তু আপাতত গানের হাত ধরে আমাদের যাত্রা হোক শুরু। কোন গান দিয়ে শুরু করবে ভাবছো সুচন্দ্রা?
3: হৈমন্ত শুক্লার কণ্ঠে ঠিকানা না রেখে,
2: ঠিকানা না রেখে।
3: গান শুরু করার আগে প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আপনারা প্রত্যেকে, অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আমার গান আমি কতটুকু ভালো করে গাইতে পারবো জানি না, তবে আশীর্বাদ করবেন যেন গান নিয়ে সারাটা জীবন চলতে পারি।
2: আমি
3: আর অনেক ধন্যবাদ সংযুক্তা দিই তোমাকে।
2: আমি একটা অনুরোধ রেখেছিলাম জানেন, পরশুদিন ছিল অর্থাৎ পয়লা মে ছিল মান্নাদের জন্মদিন, শ্রদ্ধেয় মান্নাদের জন্মদিন, এবং গতকাল ছিল সত্যজিৎ রায় তো বটেই, তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তো আমি ওর কাছে একটু আবদার রেখেছিলাম, দেখি আমার আবদারটা দিয়েও শুরু করে কিনা গান।
3: একদম, কথাই হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, সুরে হচ্ছে মান্নাদের, মান্নাদে আছেন, এবং গান হচ্ছে ঠিকানা না রেখে, হৈমন্ত শুক্লাজির কণ্ঠে,
2: শুনি।

কি অনুপম সৃষ্টি, যতবার শুনি ততবার না কিরকম মন্ত্রমুগ্ধের মতন শুনতেই থাকি শুনতেই থাকি। আপনাদেরও একই রকম অবস্থা নিশ্চয়ই, আপনারা সেসব খবরাখবর অবশ্যই আমাদের জানাতে পারেন। কোথায় জানাতে পারেন? 9903052992 এই নাম্বারে। অলরেডি অনেক অনেক হোয়াটসঅ্যাপ এসে জমা হয়েছে আর কমেন্টও এসেছে 100.1 FM গোল কলকাতা আর আকাশবাণী কলকাতা এই দুটো পেজে। প্রথমে চটপট করে কয়েকটা হোয়াটসঅ্যাপে চোখ রাখি। দীপক রাগ ছেড়ে বৈশাখ গাইছে মেঘ মল্লার, রুদ্র রবি শান্ত এখন পাচ্ছি ফলাফল তার, সুবাস ছড়িয়ে ফুটছে বেলি জুঁই রজনীগন্ধা, এখন সুরের ছড়ায় সুবাস মোদের প্রিয় সুচন্দ্রা। কি সুন্দর করে লেখেন তাই না? প্রত্যেক দিন একই কথা বলতে হয় যে আপনারা সত্যি এত ভালোবাসেন আমাদের, এত ভালোবাসা দেন, আমাদের সমস্ত দোষ ত্রুটি ধরিয়ে দেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগাটুকুও জানিয়ে যান, আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।

0: আপনাদের প্রত্যেকের জন্য। আকাশবাণীর সকল কলা কুশলীদের জানাই বৈশাখী শুভেচ্ছা। শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে লিখেছেন। আর কে কি লিখেছেন, সুপ্রভাত সুপ্রভাত, সুর মহলে আছি, গানের সুরে বাঁচি, আমার অনুরোধ সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলি গানটি শোনাবার। আচ্ছা, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। এইবার হোয়াটসঅ্যাপ ছেড়ে ফেসবুকের পাতায় চোখ রাখি। 100.1 FM গোল্ড কলকাতায় কে কি লিখেছেন দেখি। নবকুমার কর্মকার জয়েন করেছেন, সকলকে শুভ রবিবাসরীয় শুভেচ্ছা জানিয়েছেন। যাদবেন্দ্র পণ্ডা জয়েন করেছেন, সকলকে খুব ভালো লাগার কথা জানাচ্ছেন, অসাধারণ সঙ্গতের কথা লিখেছেন, অসাধারণ সঞ্চালনার কথা লিখেছেন, জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, নবকুমার কর্মকার লিখেছেন, সংযুক্তা, আজ প্রথম সবাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের মুক্তির 113তম বর্ষ, আজ সংবাদপত্রে স্বাধীনতা দিবস। অনেক ধন্যবাদ, এই যে ইনফরমেশনগুলো আপনারা দেন, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সুমিতা রায়, সুপ্রভাত দিদিভাই, সঙ্গে আছি, সুন্দর গান দিয়ে হলো শুরু হলো, খুব সুন্দর গান দিয়ে শুরু হলো, লিখেছেন সীমা দাস। সুরমহল অনুষ্ঠানে সকলের প্রতি অনেক শুভেচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। আপনারা প্রচুর প্রচুর প্রচুর প্রচুর কমেন্ট করুন, আর একটু লাভ লাইক রিয়াকশানটা দিন, তাহলে তো বুঝবো কতটা ভালোবাসেন। হ্যাঁ, অবশ্যই দিতে থাকুন। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে কী করে ছবিটা আরেকটু ভালো করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়, কী করে গান আরেকটু বেটার অডিওতে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরাও চেষ্টা করছি আপনাদের দেখানো পথে একটু একটু করে নিজেদেরকে শুধরে নেওয়ার। সঙ্গে থাকবেন এভাবেই বন্ধুরা প্রত্যেকে, কেমন? আমরা নতুন করে সেট আপ করার চেষ্টা করছি, যাতে নাকি আমরা আরও বেশি সুন্দর করে সুরমহল শুধু নয়, আমাদের সমস্ত অনুষ্ঠান যেগুলো আপনাদের কাছে ফেসবুক লাইভের মাধ্যমে পৌঁছে যায়, সেগুলো আপনার কাছে বেটার একটু ভাবে একটু সুন্দর করে সাজিয়ে কী করে আপনার কাছে পৌঁছে দেওয়া যায়, কেমন? আমরা চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন। আর সঙ্গে রইল পরের গান, বলো কী শোনাবে
1: পরবর্তী গান? কথা সুর সলিল চৌধুরীর আর লতাজির গাওয়া।
0: কি কম্বিনেশন, দারুণ।

0: কি যে বলি, মানে এমন এমন সমস্ত কম্পোজিশন আমাদের সামনে, ছোট থেকে বড় হওয়ায় এই গানগুলো তো আমাদের হাত ধরে সবসময় ছিল এবং আত্মার খুব কাছাকাছি, একেবারে মনের হৃদয়ের গহীনে কোথাও একটা থেকে গেছে। আমরা নিত্য নবীন যারা আসেন এখানে, তাদের কাছে তাদের ভাবনা মিশিয়ে তাদের কল্পনায় কিভাবে তারা স্পর্শ দেন সেই গানগুলোর, চেনা সেই সুরগুলোই একটু কখনো কখনো অন্যরকমভাবে নিজেদের মতো করে ইম্প্রোভাইজ করেন, সেগুলোও আমরা স্বাগত জানাই সবসময়। কারণ একেবারেই আমাদের গানগুলো এখনকার মতো করে প্রেজেন্ট করা, সেটাও হয়তো শিল্পীদের স্বাধীনতা সেটুকু দেওয়াই উচিত। বাবুনি বাচ্চু ব্যানার্জি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন। সুপ্রভাত সুরমহল, সুরের মূর্ছনায় সকালটা ভরে উঠুক। সকল শ্রোতাবন্ধু, সঞ্চালিকা, সঙ্গতের সহশিল্পীরা, নেপথ্যে যারা রয়েছেন, ভালো থাকবেন সবাই। এই যে নেপথ্যের কারিগরদের কথা বললেন, তাদের কথা আমি বেশি বেশি করে বলতে চাই এই কারণে যে তাঁরা না থাকলে, যেমন এই মুহূর্তে বলতেই হবে সৌরভের কথা, প্রত্যেক রবিবার ছুটি না নিয়ে অফিসে, অন্যান্য দিন তো আসেই, সঙ্গে সঙ্গে রবিবার ছুটি না নিয়ে ও চলে আসে সকালবেলায় ঘুম থেকে উঠে। সৌরভ থ্যাংক ইউ। রয়েছেন আমাদের পায়েল, অবশ্যই রয়েছেন আমাদের শুভায়ন স্যার, আর কন্ট্রোল রুমের সকলে, প্রত্যেকে আমাদের সুন্দর করে আপনার কাছে পৌঁছে দিতে সাহায্য করেন, তাদের প্রত্যেকে ধন্যবাদ। আর আপনি রবিবার সকালের বাজারটা ছেড়ে অবশ্যই আমার সঙ্গে জয়েন করেন, আমাদের সঙ্গে থাকেন, এইটা আমাদের কাছে অনেক আনন্দের জায়গা। আচ্ছা, বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, বাজিলো কাহারো বিনা, এই গানটি যদি শোনান ভালো লাগবে। প্রসেনজিৎ মণ্ডল কি লিখেছেন, সুচন্দ্রা খুবই ভালো গাইছে। দেবজিৎ চক্রবর্তী, খুব ভালো লাগছে সবাইকে, অনেক ধন্যবাদ। কোথা থেকে লিখেছেন দেবজিৎ, আজ প্রথম আপনার সঙ্গে সম্ভবত কথা হচ্ছে, জানি না আপনি কোথা থেকে লিখেছেন, একটু জানাবেন কেমন। জয়দীপ রায় লিখেছেন, রবিবার সুরীয় সুপ্রভাত সকলকে সংযুক্তা দিয়ে আজকের শিল্পী ও যন্ত্রসঙ্গীত শিল্পীদের। এই যে বাকিদের কথা বললেন না কেন, বাকিদের কথা না অবশ্য আমি বলি এবং বারবার করেই বলি। আচ্ছা, বেশ লম্বা দীর্ঘ একটি তালিকা, দেখো রে নয়ন মেলে জগতেরই বাহার, মহারাজা তোমারে ছিলাম কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ললিতা গো ওকে আর চলে যেতে বল না, হয়তো তোমারই জন্য। আচ্ছা, অনেক অনেক লাগা চুনারি মে দাগ, প্রচুর গানের রিকোয়েস্ট করে ফেলেছেন বাঘা যতীন কলকাতা 32 থেকে। মৌমিতা প্রামাণিক লিখেছেন, দারুণ। আচ্ছা একটুখানি দেখি, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে হোয়াটসঅ্যাপে কী লিখেছেন, আজও আবার সুরে সুরে সুরেলা হবে সুরমহল, গানে গানে আজ গাঁথবে মালা সুচন্দ্রা মণ্ডল, সঞ্চালিকা সংযুক্তা সুরমহলের গলে দেবে কথার মালা। ওফো, আমি কিছু পারি না জানেন তো, এইটাই আমার সারা জীবনের দুঃখ রয়ে গেল, শুনলে আমাকে আবার অভিষেক খুব বকে। যাই হোক, তারপরে কি লিখেছে, শ্রবণ সুখে যাক না চলে রবির এই সকালবেলা, খুব সুন্দর করে লিখেছেন, অনেক ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকবেন, প্রচুর প্রচুর কমেন্ট করুন, প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ আসতে থাকুক 9903055992 এই নাম্বারে, আর অবশ্যই অনেক অনেক কমেন্ট আসবে, আমি আকাশবাণী কলকাতা পেজেও অবশ্যই চোখ রাখবো, আর 100.1 FM গোল্ড কলকাতা পেজেও চোখ রাখবো। পরের গানের দিকে যাই আপনাদের অনুমতি নিয়ে, বলো কি শোনাবে
1: এবার। শ্যামল মিত্রের কণ্ঠে যেমন শ্রী রাধা,
0: কি প্রিয় গান, তুমি না আমার প্রিয় প্রিয় গানগুলো কি করে জানো, সব জেনে ফেলেছো, আমার মনের ভিতর ঢুকে পড়ে।
1: আসলে এই পুরনো দিনের গানগুলো গাইলে একটা আলাদাই ফিল হয়, মানে এত সুন্দর কথা, এত সুন্দর সুর, মানে কথার যা কথা থাকে এমনি আপনি আপনি ফিলটা চলে আসে ভেতর থেকে,
0: শুনি
1: এত সুন্দর। দেখি যতটুকু পারছি চেষ্টা করে গাইছি, ভুল হলে

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold এ।
1: সুপ্রভাত। সুন্দর গান শুনে মন ভালো হয়ে যাচ্ছে, সুরমহলের সকলকে শুভেচ্ছা জানালাম। বিজন মণ্ডল লিখেছেন 6/22 বিবেকানন্দ পার্ক বাঁশদ্রোণি কলকাতা 70 থেকে, হোয়াটসঅ্যাপ করেছেন। শুভ্রা ভট্টাচার্য কি লিখেছেন দেখি, অনেক দীর্ঘ একটি হোয়াটসঅ্যাপ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন সকলকে। এবং তারপরে লিখেছেন, FM গোল্ডের নেপথ্যে যারা রয়েছে তাদের অবদান অনেক, তাদেরকেও সুপ্রভাত শুভেচ্ছা এবং একাকাশ ভালোবাসা। আর সুচন্দ্রা, তুমি খুব সুন্দর গান করছো শুনছি, সকাল থেকে কাজ করতে করতে শুনতে শুনতে কাজ করছি। আমাকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ওই যে গানটা আছে না, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল। আর শুভমিতার কণ্ঠে দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, যদি পারো শুনিও। সংযুক্তাদি তুমিও একটু হেল্প করো। আমি গান গাইতে পারি না, এইটাই আমার জীবনের দুঃখ জানেন তো। আমি আপনাদের মতো শুনি,
2: সংযুক্তাদি ভালো গান করে।
1: সর্বনাশ এই সমস্ত বলো না, লোকজন তারপরে

0: হাসবে তোমার কথা শুনে, জানো তো। আচ্ছা, এরপরে দেখি ফেসবুক লাইভে কারা কারা জয়েন করেছেন। 100.1 FM গোল্ড কলকাতায় লিখেছেন মৌমিতা প্রামাণিক, দারুণ হচ্ছে। এক এক সময় ভাবি বোন, যদি সুরমহল না থাকতো আমাদের জীবনে, তাহলে আমরা এই কলহপূর্ণ জীবন, এই রাজনৈতিক হানাহানির জীবন, এই রক্ত ঝরানো সমস্ত সময়কে কিভাবে শান্তি নিয়ে কাটাতাম। কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা আমাদের মাঝে সংযুক্তার মতো আর যে পায়েল, শুভায়ন, সৌরভের মতো ব্যক্তিবর্গকে পেয়েছি, আর তাই লিখি আমাদের প্রিয় রং সুরমহল শতবর্ষ হাজার বর্ষ উত্তীর্ণ করুক, আমরা সবাই জুড়ে জুড়ে থাকি, এইটাই আমাদের কামনা। মানে যে যখনই থাকুক না কেন, জেনারেশন আফটার জেনারেশন যেন এভাবেই আমরা একসঙ্গে সুরে সুরে বেঁধে থাকতে পারি। যাদবেন্দ্র পর্ণা লিখেছেন খুব সুন্দর সঙ্গীতের চয়নিকা, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমার কথাও লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো এবং সুস্থ থাকবেন আপনারা সবাই, ঈশ্বর সকলের মঙ্গল করুন। প্রসেনজিৎ মণ্ডল লিখেছেন সুচন্দ্রা ভালো আছো তো, বলো কী আছে গো, এই গানটা শোনাবে? অবশ্যই দেখা যাক সুচন্দ্রা কোন গান নিয়ে অপেক্ষা করছে হাসি হাসি মুখে। আমার ভাবছে যে সংযুক্তা থামলেই আমি শুরু করে দেবো গান, চলো শুরু করে দাও, কি ভাবছো বলো?
1: এবার মান্নাদের কণ্ঠে একটা গান গাই?
0: অবশ্যই, মান্নাদের কণ্ঠে আমরা যে গান শুনেছি, হ্যাঁ অবশ্যই।

0: क्या बात क्या बात, अभी बोलते ही जाच्छिलाम जे सुभाष सत्यि सत्यि क्या बात, अभिषेक आर चंदन क्या बात, माने सबाई मिले एत सुंदर करे गानगुलोके साजिए देय ना, जे गान गावार मजाटा शिल्पी जिनिई थाकेन जखन एरा एतजनेर संगे बाजान एबं प्रत्येक दिन आमार मने हय जे आरो बेशी आजकेरटा आरो बेशी सुंदर लागलो। एबं आरेकटा जिनिस निश्चय सुभाष आर अभिषेक चंदन सबाई एकमत हबे एबं अवश्यई सुचंद्राओ एकमत हबे जे এই যে সময়টা আমরা পার করছি গানের হাত ধরে, যেই সময়টায় মান্না দে ছিলেন, যেই সময়টায় পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন, যে সময় এত এত জ্ঞানীগুণী মানুষ ছিলেন, সেই সময় রাধাকান্ত নন্দীর মতন একজন মানুষ ছিলেন। হ্যাঁ, মানে গানগুলোকে এমনভাবে ছন্দে সুরে সাজিয়ে দিয়েছেন এবং বোলগুলো যেন গানেরই অঙ্গ হয়ে গেছে, ঠেকারগুলো, তাই না? আরেকজন ছিলেন আচার্য শ্যাম মুখোপাধ্যায়, তার কথাও অবশ্যই আমাদের বলতে হবে। এরকম আরও অনেক মানুষ ছিলেন যারা এই গানগুলোকে এত সুন্দর গয়না পরিয়ে দিতেন যে এক মা দাঁড়িয়ে আছেন তার অবয়ব এবং তার মধ্যে ওই যে সুন্দর করে যেমন আমরা দেখতে পাই মাকে সুন্দর করে সাজানো, ফুলের গয়নাই হোক বা ডাকের সাজ হোক বা সোলার গয়না হোক, এই যে সুন্দর লাগে দেখতে মাকে, প্রত্যেকটা গানকে সুন্দর করে তোলেন এই এই মানুষগুলো, যেই কাজটা আজকে করছে সুভাষ চন্দন আর অভিষেক। আচ্ছা, সুব্রতদা লিখেছেন যে না, আমি তোমাকে গান করতে বলিনি সংযুক্তা, কারণ তুমি অ্যারেঞ্জমেন্টে থাকো, তো তোমাকে বলেছি তুমি সুচন্দ্রা গান করবে, একটু হেল্প করো। আচ্ছা ঠিক আছে সুব্রতদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি না যে আপনি আমার থেকে বয়সে বড় কিনা, আমি সবাইকেই দাদা দিদি বলি। সংযুক্তা ম্যাডামের সঞ্চালনায় শিল্পীর গানের সুরমহল জমে উঠেছে। লিখেছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। আচ্ছা, ফেসবুক লাইভে একটু চোখ রাখি, সুতনুকা মাইতি, সুতনুকা কি সুন্দর নাম, খুব সুন্দর অনুষ্ঠান, সকালটা একদম অন্যরকমভাবে শুরু হলো। সীমা দাস জয়েন করেছেন, সোনালী আচার্য জয়েন করেছেন, সোনালী থ্যাংক ইউ, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রীতা কুণ্ডু লিখেছেন আহা কি অপূর্ব, সোনালী আচার্য লিখেছেন বাহ অপূর্ব। আচ্ছা, সুমিতা রায় লিখেছেন খুব ভালো লাগছে, এসপি সেন লিখেছেন, কি লিখেছেন দেখি একটুখানি, ভীষণ ভালো লাগছে, সুন্দর লাগছে, হ্যাঁ সকাল সকাল সুরের মধ্যে ডুবে গেলাম, অসাধারণ পারফরমেন্স সুচন্দ্রা, সুরমহলের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানাই, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণকলির দিনগুলো যদি থাকতো, গানটা শুনতে চাইছেন শ্যামাপ্রসাদ সেন বেহালা থেকে। চলো গানের হাত ধরি, গান ছাড়া আমাদের কোনো গতি নেই, তাই না? আমরা সত্যি সত্যি এত ধরো গরম, বর্ষা, শীত, কত রকম সময়, বসন্ত তো আমরা সকলে ভালোবাসি, কিন্তু সারা বছর ধরে বসন্ত ছড়িয়ে দেয় যে, সে হচ্ছে গান, সুর,
1: মন ভালো লাগছে না, গান শুনে না
0: মন খারাপ,
1: ঘুম আসছে না,
0: গান শুনো, আমাদের শুধু অজুহাত লাগে গান শোনার, চলো শুনি।
1: আচ্ছা, এবার তোমার পছন্দের গান।
0: আমার পছন্দ কি ভালো,
1: সবিতা চৌধুরীর কণ্ঠে গাওয়া গান এনে দে ঝুমকা। এই গানটি অনেকেই গিয়েছেন, বাট
0: না, প্রথম রেকর্ডিং,
1: হ্যাঁ প্রথম রেকর্ডিং সবিতা চৌধুরী।

0: সবার
1: ভালো দিয়েছো, কিন্তু আমি না কুল কিনারা করতে পারছিলাম না কোন দিকে যাবো। আচ্ছা, ও কোন কোন ভার্সনটা গাইবে এর সঙ্গে, এটা ম্যাচ করে, মানে এমন একটা ডিফিকাল্ট কম্পোজিশন এনে দে এনে দে। ঝুমকা খুব মিষ্টি, শুনতে লাগে খুব মিষ্টি, কিন্তু হ্যাঁ, আর মানে একেবারে অনেক পরের একজন, তিনি যখন একটা অন্যরকম গান কম্পোজ করেন এবং কী সুন্দরভাবে মিলেমিশে এক হয়ে যায়, এটাই আসলে ওই যে আমরা বলি না যে সবাই মিলে একসঙ্গে আমরা যখন থাকি, আপনি শ্রোতার আসনে থাকেন, আমি এখানে দর্শক, আমিও শ্রোতাই, কারণ আমি যখন ওরা গান করে বা বাজায় তখন আমি হাঁ করে আপনাদের মতো করেই শুনতে থাকি। সবাই এক সেতুতে এক একভাবে এক সুরে বাঁধা হয়ে যায়, এটাই সঙ্গীতের জয় জয়কার। আমরা সবসময় বলি না, জ্ঞানীগুণী মানুষরা সবসময় বলেছেন যে সারা বিশ্বব্যাপী যদি সঙ্গীতই একটা ধর্ম হতো তাহলে বোধ হয় তার থেকে ভালো আর কিছু হতো না, এই গোটা পৃথিবীটা সুন্দর সবুজ শান্তির জায়গা হতো। নিশ্চয়ই কোনো একদিন হবে আমাদের প্রার্থনা, নিশ্চয়ই এক সময় কোনো একদিন আসবে যখন এই পুরো পৃথিবীটা সঙ্গীত নামক ধর্মের তলায় থাকবে। গুড মর্নিং সুরমহল, আবির রাঙা মেঘ আজ সুরের মায়া জালে, ভোরের প্রাতে লাগলো হাওয়া সুর খেয়ার এই পালে, সুর দেবীর আরাধনায় পঞ্চ প্রদীপ জেলে, হৃদয় আঙিনায় দিলে তুমি সুরভি আজ ঢেলে, পাখির এই কুজন যেন হৃদয় কানন জুড়ে, রাখালিয়া এই মাসিতে মন ভেসে যায় দূরে, মনের এই গীতবিতানে কত সুরের খেলা, মেঘ রাঙানো হৃদয় মাঝে সুরের এই মেলা। পায়েল ব্যানার্জি ছাড়া এত সুন্দর করে আর কে লিখবে? পায়েল, থ্যাংক ইউ। পায়েল লিখেছেন বেলঘড়িয়া থেকে। আচ্ছা, এরপরে কে কী লিখেছেন? আমাদের জীবনে আমরা রাধাকান্ত নন্দী হিসেবে সুভাষকে পেয়েছি। নবদা লিখেছেন থ্যাংক ইউ, হাততালি। শুধুমাত্র ওর কথা বললে হবে না তো, আমার আরও দু ভাই আছে, না দু ভাই কেন, এখানে তিন ভাই আরও আছে, সবার কথা বলতে হবে, বলতে হবে ছন্দনের কথা, অভিষেকের কথা অবশ্যই, সুভাষের কথা তো বলতেই হবে, আমরা বারবার করেই বলছি, সৌরভের কথাও বলতে হবে। নবকুমার কর্মকার লিখেছেন, হ্যাঁ সঙ্গে সঙ্গে যেই আমি বলেছি সঙ্গে সঙ্গে লিখেছেন, না না ওরাও ভীষণ আদরের আমাদের, না হলে ওরা যদি দুঃখ পায় সেটা তো দেওয়া যাবে না, তাই না? শ্যামসুন্দর দাস, কাজের জন্য একটু দেরি করে এলাম, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, বাকি সময়টা থাকুন। অসীম সেন লিখেছেন, সংযুক্তা দিদিভাই সুপ্রভাত আপনাদের সবাইকে, রেডিওতে সিগন্যালটা ভালো আসছে না। হ্যাঁ, এটা অনেকেই লিখেছেন, দেখছি, দেখা যাক চেষ্টা করা যায়, আমরা চেষ্টাটুকু করতে পারি যাতে একটু ভালো করে সিগন্যাল আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের যারা কন্ট্রোল রুমের দাদারা রয়েছেন তারা নিশ্চয়ই চেষ্টা করছেন। আচ্ছা, যেসব শিল্পীর নাম বলছেন সবাই স্বর্ণযুগের শিল্পী, হ্যাঁ তাই তো।

0: অসীম সেন বিকেপাল অ্যাভিনিউ কলকাতা 5 থেকে লিখেছেন। আচ্ছা এরপরে বলো তো সুচন্দ্রা, এরকম আরো কোনো চমক দেবে নাকি কি কি করবে বলো তো?
1: এবার একটু নতুন গান গাই। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে এবং ঋতম সেনের লেখায়,
0: ওরে বাবা,
1: আমার ভীষণ গাওয়া গান কম্পিত তনুদল
0: শুনি।

0: সম্প্রতি কতজনের কণ্ঠে যে এই গান আমরা শুনলাম, কতজন যে কভার করলেন তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং প্রত্যেকের গান আমাদের অসম্ভব ভালো লেগেছে। আসলে বাংলার গান বাজনার কথা যদি আমরা ধরি, তাহলে আদিতে যদি যাই সেখানে কীর্তন অবশ্যই, এবং কীর্তনের যে একটা সার্বজনীন একটা আবেদন রয়েছে, এই গান আজকের দিনে দাঁড়িয়েও এত বেশি জনপ্রিয় হয়েছে এটাই তো তার প্রমাণ। আর আরেকটা জিনিস আমি একটুখানি ভাগাভাগি করে নিতে চাই, আমি একবার বারবার করে সুভাষের দিকে তাকাচ্ছিলাম। ধরো একটা সময় মৃতঙ্গ যার মৃদঙ্গ, এই সব গানের সঙ্গে মৃদঙ্গ বাজত, এবং তারপরে ধীরে ধীরে খোল এলো, তারপরে খোল তবলা এলো, আমরা দেখলাম এখন হ্যান্ডসোনিকে সুভাষ কী সুন্দর বাজালো, মানে সত্যি ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। মানে কিছু করার নেই, যুগের সঙ্গে সঙ্গে তো আমাদের এই সমস্ত জিনিস যেগুলো ক্যারি করা অসুবিধে সেগুলো তো একটু মানিয়ে গুছিয়ে নিতেই হবে, কিন্তু গোলটা
1: হ্যাঁ
0: সেটা তো হবেই, কিছু করার নেই, সেটা এখনো আমরা যখন কীর্তনের আসরে যাই তখন আমাদের ভালো লাগে, কিন্তু এখানে স্বল্প পরিসরে বসে আমরা খুব এনজয় করেছি গানটি। আচ্ছা, শিবব্রত দত্ত লিখেছেন আমাদের ফেসবুক লাইভে, খুব অনুষ্ঠান দারুণ হচ্ছে। সুজয় নাথ লিখেছেন, দিদি ভাই নমস্কার, ভালো আছেন তো? খুব ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে, রবিবার সকালে মনটা খুব ভালো হয়ে গেছে। বেগমপুর থেকে লিখেছেন সুজয় নাথ, শ্যামসুন্দর দাস লিখেছেন, আরে শ্যামসুন্দর দাসের একটা মেসেজ আমি হোয়াটসঅ্যাপ পড়বো বলে রেডি হয়েছিলাম, তারপরে হঠাৎ করে সুভাষ আমাকে সব ভুলিয়ে দিয়েছে। কেয়াদেব জয়েন করেছেন, কেয়াদেব লিখেছেন, কি অপূর্ব যুগলবন্দি, করবি তো তোমার জন্য, অনেক ধন্যবাদ। রেবা দত্ত লিখেছেন, আহা খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান, সুরমহল সঞ্চালনা, যন্ত্রশিল্পী, সকল কলাকুশলী এবং সুচন্দ্রাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম যে ওই যে পুচকুটা রয়েছে ওর, ওর একটা ছানা আছে এতটুকুনি, তার বড় বড় চোখ, গোল গোল গোল গোল চোখ করে দেখছিল আমাদের সকলকে, আমাদের সঙ্গে একটুখানি আলাপ হয়েছে তার, তাকে সঙ্গে নিয়ে সুচন্দ্রা কি করে এত গান বাজনা করো আমি বুঝতে পারি না। বাড়ির প্রচন্ড রকমের সাপোর্ট না হলে, যে মা এসেছেন সঙ্গে, তোমার হাজবেন্ড এসেছেন সঙ্গে, সকলে না সাপোর্ট করলে,
1: না হলে মা হওয়ার পরে এইটা একটুখানি এটা একটু
0: সকলের জন্য সমস্যা। হ্যাঁ, এবং সেখানে যদি সারেগামা পাধানিসা একা হয়ে যায়, যদি কেউ একজন, মা তো স্ট্রংগেস্ট আমার মনে হয় সব থেকে, সকলেই বলে অবশ্যই যে সপ্তকের সাটা হচ্ছে বেস, কিন্তু আমার মনে হয় মাটা, মা ছাড়া আমরা অন্ধকার দেখি। যাই হোক, আবার অনেকে বলবেন যে মা ছাড়া তো অনেক রাগরাগিনী আছে, কিন্তু সেভাবে আমি মাকে বলছি না, মানে আমাদের মা পা এরা দুজন, আমি আগের দিনও বলছিলাম যে এরা না থাকলে আমাদের জীবন অন্ধকার। সুপ্রভাত সংযুক্তাদি, বৈশাখের দাবদাহ ক্লান্ত আজি
1: তৈরি করা যেত না,
0: একেবারে
1: মা হলে অন্যরাগ, পা হলে অন্যরাগ,
0: একেবারে বৈশাখের দাবদাহ ক্লান্ত আজিকে, পারদ হয়েছে নিম্নমুখী, হ্যাঁ পারদ তো নিম্নমুখী হয়েছে, সেই জন্যই আমরা বেশ আনন্দে রয়েছি। শীতল বাতাসে অন্তরে অন্তরে বিভেদ ভুলে হও সুখী, তার মাঝে এফএম গোল্ডের সুরমহলের অনুষ্ঠানে গানের ভেলা ভাসিয়ে সুচন্দ্রা স্থান পেয়েছে সবার মনে, সংযোজনায় সংযুক্তাদি হৃদয় করে হরণ, উড়ি বাবা, প্রশংসা করেছি বারবার, হারিয়ে গেছে বিশেষণ, কি সুন্দর করে লেখেন না, ধন্য তুমি সুরমহল, ধন্য সকল শ্রোতা, সবাই মিলে একই সুরে তৈরি করো একতা। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে লিখেছেন, আর আর আর সুব্রাদি লিখেছেন, আমি এর আগের মেসেজটা যখন পড়ছিলাম ওখানে উনি সুব্রত বলে একজনের কথা লিখেছেন, তো আমি ভেবেছি সুব্রত দাই ওখানে মেসেজ করেছেন, কিন্তু আসলে লিখেছেন যে আমি সুব্রত দা নই, আমি সুব্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে। অনেক ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য, চলো পরের গান সকলের জন্য, আপনার জন্য, আপনার জন্য এবং আপনার জন্য অবশ্যই, চলো।
1: আচ্ছা, এবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান
0: রিকোয়েস্ট এসেছিল,
1: হ্যাঁ, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং রবীন চ্যাটার্জির সুরে।

0: অভিষেক, কিয়া বাত, মানে অন্য রকম করে বাজাচ্ছিস তো, অন্য রকম একটা।
1: আমি, আমার খুব ভালো লাগলো এই এই ভাবে এই এই ব্যাপারটা ফিউশনে, আমার ভীষণ ভালো লাগলো। না আমাদের, তোমাদের সবাইকে আমি আবার এই গানটা গাইবো তোমাদের সাথে।
0: সেটিং করে নিচ্ছে,
1: এটা রেকর্ডিং দরকার, এটা রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিং চাই।
0: কি কি সুন্দর, কি সুন্দর! এবং সত্যি সত্যি এই গানগুলো না আমাদের মনের মধ্যে কিরকম একটা পালক বুলিয়ে দেয় বলে আমার মনে হয়। আপনারাও নিশ্চয়ই একমত হবেন।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: ফেসবুক লাইভে চলছে আমাদের 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা পেজে অনেকে জয়েন করেছেন, আরও অনেকে অনেক কিছু লিখেছেন। রবীন মান্না লিখেছেন, অনেকদিন পরে আবার যুক্ত হলাম, ভালো লাগছে, সঙ্গে আছি, দেখছি। অপর্ণা সেন লিখেছেন, শুভ সকাল দিদি, দেবব্রত বিশ্বাস বা পিন্টু ভট্টাচার্যের কোনো গান, বেহালা থেকে লিখেছেন অপর্ণা সেন। অর্ণব বোস লিখেছেন, আচ্ছা আমি দেখছি, চেষ্টা করছি, একটু যদি কিছু বেটার করা যায়। হাসিমুখী ও মিষ্টিকণ্ঠি সংযুক্তা দিদি ভাইকে কে লিখেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, কে কে কে কে? উৎপল মুখার্জি লিখেছেন পুনে থেকে, হ্যাপি লাফটার ডে। হ্যাঁ, আজকে হ্যাপি হ্যাপি লাফটার ডে আমাদের অবশ্যই বলতে হবে, ওয়ার্ল্ড লাফটার ডে আজ। আমরা সকালবেলা প্রভাত বিনয় সে কথা বলছিলাম, মেলোডিয়াস সুরমহল অনুষ্ঠানে কান পেতে রয়েছি মিষ্টিকণ্ঠি শিল্পী সুচন্দ্রা দিদি ভাই এবং সহশিল্পী, সকলে খুব সুন্দর অনুষ্ঠান উপহার দিচ্ছেন, খুব ভালো লাগছে, মন ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আর কে কী লিখেছেন? হাই মৌসুমি মৌটুসি পুরি, আমি আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। আচ্ছা বেশ, অফিস টাইমে এসে একটু দেখা করে যাবেন, কেমন? আমাদের ওয়ার্কিং আওয়ারে এসে একটু দেখা করে যাবেন। সুরমহল, সুরমহলে গাইছে গান আমাদেরই সুচন্দ্রা, যেথায় যত কর্ম সেরেছি ভাঙিয়ে মোর তন্দ্রা, উপচে পড়ে গানের ডালি শ্রোতাদের অনুরোধে, সুবচনী সংযুক্তা দি শোনান তা অবাধে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। আচ্ছা, আমি না বারবার করে প্রত্যেক দিন আপনাদের বলি যে এই যে 9903055992 এই নাম্বারটাতে প্লিজ প্লিজ প্লিজ কোনো হোয়াটসঅ্যাপ কল এমনি কল করবেন না, তাহলে না অন্য যারা এত যত্ন করে এত ভালোবেসে আমাদেরকে এত সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ করেন, এসএমএস করেন, সেগুলো কোথায় যেন হারিয়ে যায়, কখনো পড়া হয় না। কেন এই নাম্বারটা ফোনের জন্য নয়, কিন্তু আমি বারবার করেই মেনশন করে দিই, আমরা প্রত্যেকে বলি হোয়াটসঅ্যাপ করতে পারেন, যা মনের ইচ্ছে লিখুন না, হোয়াটসঅ্যাপ করুন, একটু খাটুন আমাদের জন্য, একটু দু লাইন লিখুন, আমাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। বিশ্বাস করুন, যখন আপনি মনের কথাটা লিখে পাঠাতে পারেন তখন, আর বিশেষ করে যারা বাংলায় লিখতে পারেন, খুব খুব আনন্দ হয় জানেন তো। আর অবশ্যই এসএমএসও করতে পারেন। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে কি লিখেছেন দেখে নিই একটুখানি। সুপ্রভাত তো জানিয়েছেন, তারপরে লিখেছেন, আকাশ বাতাস শীতল আজ, শীতল গাছের তল, মনের আবার যেমন আছে বলছে চল চল, চলছি আমি বইছে বাতাস, গাইছে পাখিরা গান, ছোট্ট গাছে দেখছি দোলে ফোটা ফুল দুই খান, দিঘির ওই কালো জলে চলছে মাছের খেলা, দিঘির পাড় জমজমাট হাজার লোকের মেলা, সুরে সুরে গাইছে বাউল রাধার করুণ কথা, এমন জায়গা পাবে না খুঁজে সুর মহল নাই যথা, দিয়েছো সুর ছন্দ গান রং তোমারই দান প্রভু, শান্তির ভিখারি আমরা সবাই কেড়ে নিও না কভু। আপনারা যতদিন চাইবেন ততদিন সুরমহল এভাবেই চলতে থাকবে, চলতে থাকবে, আপনারা শুধু হাত ধরে থাকবেন, কেমন? একটু লাভ লাইক রিয়াকশান বেশি বেশি করে দেবেন আমাদের ফেসবুক লাইভে, আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আমাদের এই লাইভ সেশনটা, তাহলেই দেখবেন আমাদের আনন্দটা আরও আরও অনেক বেশি ছড়িয়ে পড়বে। চলো সুচন্দ্রা, কথা হয়ে গেছে চোখে চোখে, কি কি গান হবে? ইশারা ইশারা
2: ইশারা ইশারা হয়ে গেছে, ইশারা ইশারা
1: হয়ে গেছে তো। আমার ওই ওই গানটা কখন হবে? হবে না,
2: হবে হবে হবে তো, করব এখন, করব
1: যখন খুশি।
2: আচ্ছা এটার পরে করি,
1: আচ্ছা হতে হবে আর কি, এইটাই। আমি না অনেক রকম কঠিন কঠিন গানের আবদার দিয়ে পাঠিয়েছিলাম, জানি না মানে তা আমাকে মনে মনে তো নিশ্চিতভাবে ভীষণ বকেছে যে বাবা কি কি কঠিন কঠিন গান দিয়েছে।
2: আমি খুব খুশি হয়েছি, এই গানগুলো আমি ছোটবেলায় খুব শুনতাম, মানে আশাজির প্রতিটা গানই, মানে ক্লাসিক্যাল বেসিক যে সমস্ত গানগুলো আছে প্রতিটা গানই খুবই চ্যালেঞ্জিং,
1: অবশ্যই
2: চ্যালেঞ্জিং। ওগুলো ছোটবেলায় খুব ইচ্ছা করতো, আরে এই কাজটা এইভাবে করছে তাহলে এটা করতে হবে আমাকে,
1: আনতেই হবে গলায়। চলো দেখি কি শোনাও এবার।
2: আচ্ছা এবার মানাদের কণ্ঠে গাইছি একটি গান, আবার হবে তো দেখা, সেম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, সুরে হচ্ছে রতু মুখার্জি।
1: আচ্ছা রতু মুখোপাধ্যায়,
2: রতু মুখ

0: সোনালি সকালে সোনালি দিনের গান রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: কাজল রেখা মণ্ডল আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন সুরমহলের সঙ্গে রয়েছি, খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব সুন্দর। সুমিতা রায় লিখেছেন 10টা অবধি থাকবো, খুব সুন্দর গান দিয়ে শুরু হয়েছে সুরমহল, এবং এখন বেশ খানিকটা আগেই আপনি লিখেছিলেন, আমার বোধ হয় পড়তে একটু দেরি হয়েছে। যাই হোক, রবি দত্ত রেবা দত্ত লিখেছেন, আহা খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান, সঞ্চালনা যন্ত্রসঙ্গীত শিল্পী এবং কলাকুশলী ও সুচন্দ্রাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বেশ, দেবজিৎ চক্রবর্তীর মেসেজ পড়েছি। সুজয় নাথ লিখেছেন, খুব দিদিভাই খুব সুন্দর হচ্ছে, বেগমপুর থেকে লিখেছেন। কিশোর দা লিখেছেন, নমস্কার সংযুক্তা দিদি, আপনাকে শুভ সকাল জানাই, আমি কিশোর বালি হাওড়া থেকে দেখছি আর শুনছি, অনুষ্ঠান নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর গাইছেন শিল্পী। জলি মুখার্জি লিখেছেন, খুব ভালো লাগছে সুরমহলের সঙ্গে রয়েছি, এভাবে সঙ্গে থাকতেই তো হবে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, সংযুক্তার মিষ্টি কথা শুনলে মন ভালো হয়ে যায়, তারপরে গান খুব ভালো হচ্ছে, প্রাণ

0: ভরে, প্রাণ মন ভরে যাচ্ছে। এই যে কাউকে আমার আমার কথা শুনে কারোর মন ভালো হয়ে যায়, এটা যে আমার কাছে কত আনন্দের সেটা যদি আপনারা বুঝতেন, অবশ্যই আপনারা বোঝেন আমি জানি। শিপ্রা কারার মল্লিক পাড়া লেন হাওড়া থেকে লিখেছেন, শিল্পীর যে কোনো প্রতিভা গডের আশীর্বাদ, হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদ তো বটেই, তাই প্রভুর কাছে প্রেয়ার করি এই শিল্পী যেন আমাদের এইভাবে গান শুনিয়ে ও সারা জীবন যেন গানে ভরে থাকে। গান আমার প্রাণ অক্সিজেন, মরা গাঙে জোয়ার। আচ্ছা, গড এই সুকণ্ঠী শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যান, এই প্রেয়ারই করি। শিল্পী এবং FM গোল্ডের সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম, শিপ্রা কাঁড়ার মল্লিক, মল্লিক পাড়ার। আচ্ছা, বেতর থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। এভাবে শিল্পীদেরকে অন্য আনন্দ দেন আপনারা, এইভাবে সমানে সাপোর্ট করে যান, এটা কিন্তু সত্যি শিল্পীর জীবনেও অনেক বড় প্রাপ্তি। সুরমহলে আমি উপস্থিত, কে লিখেছেন, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে, আমি একটাই গানের রিকোয়েস্ট করব, যদি শোনান ভালো হয়, শিল্পী গীতা দত্তের কণ্ঠে যে কোনো একটি গান। গীতা দত্তের কণ্ঠে গানের অনুরোধ তো আসবেই আমি জানি। আচ্ছা চলো, পরে দেখি কি হয়, ওদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে তো তোমার?
1: হ্যাঁ, এটা তো তোমার পছন্দের গান তো?
0: ও, আমার পছন্দের গান? হ্যাঁ, আমি একটা বেশ বড় সড়ো লিস্ট পাঠিয়েছিলাম, জানি না কোন গানটা শোনাবে, আমি কিন্তু জানি না। হ্যাঁ, আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই।
1: এই গানটা সত্যি খুব কঠিন গান, আমি জানি গানটা আমি ভুলও গাইবো অনেক জায়গায়, তো যদি ভুল হয় আমাকে, অনেকেই গানটা শুনেছে কিন্তু খুবই পপুলার একটি গান, তো যদি ভুল হয় আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে।

0: পছন্দের গান আমার, আর কি কঠিন গান কি অনায়াসে গাইলো। আমি না অনেককে বলি জানেন তো এই গানগুলো একটু অ্যাটেম্প্ট করার জন্য, কিন্তু আমি জানি যে কতটা কঠিন। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে হৃদয়নাথ মঙ্গেশকরের যে কোনো সুর অসম্ভব কঠিন গাওয়া, মানে সব গানই কঠিন। হ্যাঁ, মারাত্মক মারাত্মক সব গান আছে। যাই হোক, আমি খুব খুশি হয়ে গেছি আজকে, খুব খুশি হয়ে গেছি সুচন্দ্রা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি
1: একটু ভুল হয়ে গেল,
0: একটু আধটু দেখুন, এগুলো আমরা জানি যে একটু আধটু লাইভে এগুলো একটু আধটু হতেই পারে, সেটা নিয়ে আমাদের খুব টেনশন কিছু নেই। আর যে কোনো শিল্পীর হতেই পারে, যে কোনো মুহূর্তে হতেই পারে, কিন্তু এমন একজন শিল্পী আমাদের এখানে এসেছেন, আমাদের এখানে জন্মগ্রহণ করেছেন, আমরা সেই বাতাসে আকাশে নিঃশ্বাস নিতে পারছি, এইটা আমাদের কাছে অসম্ভব বড় তৃপ্তির জায়গা। সত্যি সত্যি মানে আশাজিকে যখন সামনে দেখেছি, দেখেছি আমি আমি যখন দেখেছি তখন বোধহয় 77-78 বছর বয়স তো নিশ্চিতভাবে, বা তার একটু বেশিও হতে পারে, কিন্তু কি এনার্জি লেভেল মারাত্মক। হ্যাঁ হ্যাঁ, আমি আমি তো দেখেইছি সেটা, মানে সকলেই দেখেছি আমরা। হ্যাঁ, এবার এই যে এই গানটা তুমি শোনালে আমার আরও আরও কিন্তু বেড়ে যাচ্ছে এক্সপেকটেশনটা। আমি জানি না এরপরে আর কি কি তুমি শোনাবে।
1: এবার আমি একটু টেস্ট বদল করি।
0: হ্যাঁ, একটু স্বাদ বদল করি। হ্যাঁ,
1: গজলের দিকে যাই।
0: হ্যাঁ অবশ্যই, গজল তোমার খুব প্রিয় আমি জানি, সবসময় আমার পছন্দ চাপিয়ে দিলে তো হবে না, একটু শিল্পীর পছন্দের গানও তো শুনতে হবে, তাই না?
1: এটা আমাদের মিউজিশিয়ান দাদাদেরও খুব পছন্দ।
0: চলো চলো চলো,
1: এটা চলো একদম নিজেদের মতো।

গান শুনতে শুনতে হঠাৎ করে আমি দেখছি যে মোটামুটি আমাদের হাতে 12 মিনিট আছে। হ্যাঁ, তার মধ্যেও কিভাবে কি আর এত পছন্দের গান আমাদের সকলের, সেই গানগুলো কখন শোনাবে আমি জানি না। সুশান্ত লাহা পুরোহিত পাড়া হালিশহর থেকে শুভ সকাল জানিয়েছেন, মনে গানের খিদে বাড়িয়ে দেয় সুরমহল, দিনের পর দিন বেঁচে থাকে এই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেকে যারা এই গোটা সময়টায় আমাদের সঙ্গে জুড়ে থাকেন। সুরমহলের সুরের টানে মধুর হলো মন, রবিবারের রোজ সকালে গানের আমন্ত্রণ, সংযুক্তাদের মিষ্টি গলা মিষ্টি উপস্থাপন, সপ্তাহান্তে দিনের শুরু প্রিয় অবসর যাপন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মন ভরে যাচ্ছে, সকলকে অন্তরের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছেন সৌম্যদীপ ভূঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আর কে কে কে কে কী কী লিখেছেন একটু দেখি, তোমায় গান শোনাবো, বর্ষা দাস কুদালি নগেন্দ্র নগর শ্রীভূমি থেকে লিখেছেন, হিতেন্দ্র দাস মানস দাস মাধব দাস এবং শেফালী দাসকে সঙ্গে নিয়ে। আজও যদিও আমার রিকোয়েস্ট কোথায় কোথায় গেল না রাখা হয়, সত্যি দুঃখ পাবো অনিরিনা ঘোষ, আপনি এমন একটি গানের কথা বলছেন না যে গানটি বড্ড কঠিন, এবং আমি প্রচুর মানুষকে বলেছি, প্রচুর শিল্পীকে বলেছি একদিন নিশ্চয়ই হবে, আপনি রাগ করবেন না। গানটি হচ্ছে মধুবনে বাঁশি বাজে, এই এই অনিরিনা দিয়ে অনেক দিন ধরে গানটা রিকোয়েস্ট করছেন, আমি অনেককে বলেছি, দেখছি নিশ্চয়ই হবে, মধুবনে বাঁশি বাজে। আর ভীষণ অল্প শ্রুত গান, আমরা এখানে বসে প্রচুরবার শুনেছি, অভিষেককে শুনিয়েছি গানটা, কিন্তু আমি জানি একদিন নিশ্চয়ই হবে, আপনি দুঃখ পাবেন না। হ্যাঁ, একটু শিল্পীদেরকেও একটু সময় দিতে হবে সেই গানটি শিখে তুলে তারপরে তো গাইবে। সংযুক্তাদির মিষ্টি মিষ্টি কথায় ভরে উঠেছে সুরমহল অনুষ্ঠান, শুধু সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে, অনেকেই বলছেন, আমরা দেখছি। বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন লিখেছেন, আর আর আপাতত কোনো হোয়াটসঅ্যাপ নেই। সুমনা চক্রবর্তী আমাদের ফেসবুক লাইভে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে ভরে দিয়েছেন, এভরিওয়ান লিখে সুরমহল লিখে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর আপাতত কেউ কিছু লেখেননি, আমরা 10 মিনিট মতো আছে, দেখো এবার এবার কী কী গান, দুটো গান তো হবে নাকি 10 মিনিটে, দেখো কী হয়ে যাবে, আর কথা না বাড়িয়ে বরং গান শুনি। আমার গানটা হবে না, কোন গান?

0: বলো না,
1: তুইলাম রে মন।
0: ও হ্যাঁ ওটা পড়ো চলো।
1: হ্যাঁ ওই গানটা হোক না হোক না প্লিজ।
0: আচ্ছা এটার পরে ঠিক আছে,
1: একদম শেষ গান হবে ওটা, পদ্ম পাতায় জল। ঠিক আছে হোক।
0: মানাদের কণ্ঠে গান ও চাঁদ সামলে রেখো জোছনাকে চলো।

সামলে রেখো তোমার কণ্ঠকে, সামলে রেখো তোমার সংসারকে, সবাই মিলে সবাই সব কিছু আমাদের ব্যালেন্স করে চলতে হবে, তবেই না আমরা দশভুজা, তাই না? জয়দীপ রায় লিখেছেন, শুরু হতে হতেই শেষের বেলা বিদায় বেলায় অনুরোধ রাখি কফোটা চোখের জল। আজ তো আর হলো না, নিশ্চয়ই পরের দিন হবে। সুমনা চক্রবর্তী গড়িয়া থেকে লিখেছেন, অপূর্ব। বুদ্ধদেব দত্ত লিখেছেন, অনুষ্ঠান খুব ভালো, সুন্দর সুরেলা কণ্ঠ, ঈশ্বরের আশীর্বাদ। আমি একজন সঙ্গীত অনুরাগী, অনুষ্ঠানের সমৃদ্ধি কামনা করি। শিল্পী ও যন্ত্র সঙ্গীত শিল্পী সঞ্চালক দিদিকে অনেক অনেক শুভেচ্ছা। দেবাশিস কর্মকার লিখেছেন, গ্রীষ্মকালে শীতের আমেজ গান শুনতে লাগে বেশ। সুপর্ণা মণ্ডল লিখেছেন, আমার খুব পছন্দের গানটি, কি সুন্দর গাইলে দিদি আমার। কমল পাল লিখেছেন, দারুণ হচ্ছে প্রোগ্রাম। আপাতত আর কারোর কোনো হোয়াটসঅ্যাপ কিছুই বোধহয় আজ বাকি নেই, সবটাই আমি পড়তে পেরেছি। একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের সঙ্গে থাকার জন্য।

0: যেতে যেতে একটা গান হবে, মিনিট পাঁচেক আছে আমাদের হাতে,
1: তোমার পছন্দের গান দিয়ে শেষ
0: শেষ করবে। কিন্তু তার আগে একটা কথাই অবশ্যই বলবো, এর আগে তুমি যখন এসেছিলে তখন আমি ছিলাম না, সেদিন আমি ছুটিতে ছিলাম, প্রথমবার
1: সুমকদা ছিল,
0: হ্যাঁ প্রথমবার দেখা হয়ে খুব ভালো লাগছে, সুমক ওই ঘরে আছে,
1: আমি বলেছি আমি কিন্তু আসছি, দেখা হবে,
0: ধন্যবাদ, খুব ভালো থেকো, আবারও নিশ্চয়ই দেখা হবে,
1: আবারও খুব ভালো থেকো, আর
0: প্রত্যেকে গানে বোঝা কিন্তু
1: যতজন আছে, হ্যাঁ
0: কঠিন কঠিন গানের বোঝা আবার চাপাবো,
1: সেই আরো ভালো করে তৈরি করে আসবো একদম।
0: চলো সুভাষ চন্দন অভিষেককে অনেক অনেক ধন্যবাদ, সৌরভকে ধন্যবাদ, কন্ট্রোল রুমের সকলকে ধন্যবাদ, শুভায়ন স্যারকে এবং পায়েলকে অবশ্যই অনেক,
1: আমার তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ সবাই,
0: আবার নিশ্চয়ই আগামী পর্বে আপনাদের সকলকে এভাবেই সঙ্গে পাবো, আরো অনেক বেশি বেশি মানুষকে সঙ্গে নিয়ে আপনারা সুর মহলে জয়েন করবেন, খুব ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর এই মুহূর্তে যেতে যেতে একটি গান তো হবেই, চলো সেই গান শুনতে শুনতে আজকের মতো টাটা বলবো সকলকে। 2

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী একুশে মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা চব্বিশে মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্বের উজ্জ্বল নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নজনের প্রাণহানি ঘটেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি জুন মাসে তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকালে শুরু হবে। তামিলনাড়ুতে 4,624 জন মাইক্রো পর্যবেক্ষকের নজরদারিতে গণনার দায়িত্বে রয়েছেন মোট 10,545 জন গণনাকর্মী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে মোট 234 জন গণনা পর্যবেক্ষক কার্যক্রম তদারক করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএমের গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ

রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপরে নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21শে মে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24শে মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ, কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে, ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামীকাল 4ঠা মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন এবং মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আর এনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরকে নির্ণায়ক পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের অটল সংকল্পের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন যে এই অভিযানের সময় সশস্ত্র বাহিনীর প্রদর্শিত অতুলনীয় বীরত্ব ভারতের সামরিক ইতিহাসে এটিকে একটি সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপনের প্রাক্কালে গতকাল নয়াদিল্লিতে আয়োজিত শৌর্য নামক এক অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় রাজনাথ সিং এই মন্তব্য করেন। আজ জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল কর্মকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানান, একটি 4তলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়িটি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সিন্ধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সান্ধু এই দুর্ঘটনায় যাঁরা তাদের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য ও কামনা করেছেন। শ্রী সান্ধু বলেছেন, আহতদের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা কিরেন রিজিজু অভিযোগ করেছেন যে সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন বিচার বিভাগকে লক্ষ্যবস্তু করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেছেন, এই দলগুলি বুঝতে পারছে না যে তারা দেশের গণতন্ত্রের মূলে আঘাত হানছে। তিনি আরও যোগ করেন যে দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে এবং সারা জীবনের জন্য শিক্ষা দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি নীতিগতভাবে জুন মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রার বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওপেক প্লাস জোটের 7টি দেশ আগামী মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় 1,88,000 ব্যারেলে বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। ভূরাজনৈতিক সংকট এবং জোট থেকে সংযুক্ত আরব আমিরশাহির বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে টানা 3 মাস উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহির বেরিয়ে যাওয়ার পর ইরানসহ ওপেক প্লাস জোটে বর্তমানে 21টি সদস্যদেশ রয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহি ঘোষণা করে যে তারা ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাচ্ছে। দেশটি জানায়, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির প্রতিফলন। 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে MT সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকেরাই নিরাপদে।

0: রয়েছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজকে আটকানোর কোনো খবর নেই। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্প সমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ মাসের 10 তারিখ পর্যন্ত চলা এই সফরে ডক্টর জয়শঙ্কর জামাইকা ছাড়াও সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগোর নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হবে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন। গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ 5,000-এর চেয়ে অনেক বেশি হবে, যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি ব্যাখ্যা করেননি। পশ্চিম আফ্রিকার মালিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 200-এরও বেশি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। মালির সেনাবাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, বিদ্রোহীরা সীমান্ত পেরিয়ে নতুন করে আক্রমণের পরিকল্পনা করছিল, তাদের ঠেকাতেই অভিযান চালায় সেনা। আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3:30। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল তালিকায় তৃতীয় স্থানে রয়েছে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ুর অসম ও কেন্দ্রশাসিত পুদুচেরির বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তী।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। পশ্চিম বঙ্গাল কে দক্ষিণ 24 পরগনা জেলে কে ফলতা विधानसभा क्षेत्र के सभी 285 मतदान केंद्रों पर 21 मई को फिर मतदान होगा। मतगणना 24 मई को की जाएगी। निर्वाचन आयोग ने बताया कि 29 अप्रैल के मतदान में गंभीर गड़बड़ी और लोकतांत्रिक प्रक्रिया के बड़े पैमाने पर उल्लंघन के बाद ये निर्णय लिया गया है। पर्यवेक्षकों ने इलेक्ट्रॉनिक वोटिंग मशीनों से छेड़छाड़, मतदाताओं को डराने धमकाने और मतदान नियमों का उल्लंघन जैसी गंभीर अनियमितताओं की सूचना दी है। कई केंद्रों पर इलेक्ट्रॉनिक वोटिंग मशीनों के बटन पर जानबूझकर काला टेप लगाया गया था। अनधिकृत लोगों का मतदान केंद्रों में प्रवेश और दूसरों का वोट डालने की भी घटनाएं सामने आई हैं। पश्चिम बंगाल, असम, तमिलनाडु, केरलम और पुदुचेरी विधानसभा चुनाव की मतगणना कल सुबह 8 बजे से शुरू होगी। निर्वाचन आयोग ने इसकी सभी तैयारियां कर ली हैं। पश्चिम बंगाल में मतों की गिनती कल कड़ी सुरक्षा के बीच 77 मतगणना केंद्रों पर की जाएगी। तमिलनाडु में 62 मतगणना केंद्र बनाए गए हैं। मतगणना के लिए 10,545 कर्मी तैनात किए जाएंगे।
2: जनादेश 2026।
3: असम, केरलम, तमिलनाडु, पश्चिम बंगाल और पुदुचेरी के चुनाव नतीजों पर विशेष कार्यक्रम आकाशवाणी के साथ।
2: मतगणना की पल पल की खबर, संवाददाताओं से ताजा हाल और विशेषज्ञों द्वारा नतीजों का सटीक विश्लेषण।
3: कल सुबह 8:30 बजे से आकाशवाणी गोल्ड और अन्य फ्रीक्वेंसी पर सुनिए
2: जनादेश 2026।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: তোমায় গান শোনাবো। ঝুমুর আর প্রযুক্তি একদম রেডি হয়ে বসে আছি আপনাকে গান শোনাবো বলে। অলরেডি আপনাদের রিকোয়েস্ট এসে গেছে এবং আমরাও রেডি হয়ে আছি। সুবিশেনের কণ্ঠে এই গান আমরা শোনালাম। শুভ্রা ভট্টাচার্য বাঁশরুনি কলকাতা সত্তর থেকে শুনতে চেয়েছিলেন এই গান। গানের কথা সুনীল বরণ এবং কম্পোজার সুধীন দাশগুপ্ত। তো এই গান দিয়েই শুরু হলো আজকে, যদিও আকাশ আজকে কতটা গল্প বলছে জানি না, যখন আসছিলাম মোটামুটি চাঁদি ফাটিয়ে দিচ্ছিল।
1: গল্প বলবে আর বলাটাই তো তার কাজ। মাঝে মধ্যে মেঘের গল্প বলবে, মাঝে মধ্যে চাঁদি ফাটা রোদের গল্প বলবে আর কি। কিন্তু আমরাও গল্প বলবো আপনাদের, গল্প বলবো বলতে গানের গল্প। আমরা পরের গানে চলে যাব আর গানে গানে শোনাবেন আশা ভোসলে গান। এবং সেই গান শোনার জন্য অনুরোধ যারা করেছেন রাজা ভর কলকাতা হাতিবাগান থেকে, বেশ একজনই অনুরোধ করেছেন, তাহলে এই গান রইল আপনার জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে আমরা শুনছিলাম এই গানখানি। এই গানের জন্য অনুরোধ করেছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনিমা সুরাই এবং দীপালী দাস ও প্রত্যুষা দাস। বেশ, ডোমজুর হাওড়া থেকে তারা সকলে মিলে অনুরোধ করেছিলেন। গানের কথা মিল্টু ঘোষ এবং সুর নচিকেতা ঘোষের।
1: চলে যাব এর পরের গানে। মুকুল দত্তের কথায়, রবীন বন্দ্যোপাধ্যায়ের সুরে, সুমন কল্যাণপুরের গাওয়া এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাশীনাথ এবং পার্বতী দে গোঘাট থেকে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মৃণাল চক্রবর্তী কণ্ঠে শুনলাম আমরা এই গান। মিল্টু ঘোষ গানের কথা লিখেছেন এবং সুরকার শৈলেন মুখোপাধ্যায়। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, সিঁথি, রায়পাড়া থেকে।
1: পরের অনুরোধে চলে যাই। রণবীর নাথ শ্যামনগর থেকে শুনতে চেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গানখানি। এই গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সুধীন দাশগুপ্তের।

0: তোমায় গান শোনাবো, ঝুমুরের প্রযুক্তি আছি আপনার সঙ্গে, আপনার পছন্দের গান নিয়ে, আপনার পছন্দের শিল্পীর গান নিয়ে। আর দু একটা কথা আপনারা সকলেই জানেন, তবু আরও একবার বলে দিই, সোমবার থেকে শুরু করে যদি আপনার গান কোনো একদিন শোনানো হয়ে গিয়ে থাকে, তাহলে পরের রবিবার পর্যন্ত আপনি আর রিকোয়েস্ট করতে পারছেন না। মানে ধরুন আপনি আগের সোমবার থেকে শুরু করেছেন, আজ অবধি আপনি আর রিকোয়েস্ট করতে পারলেন না, আগামী কাল থেকে আবার পারবেন। চেষ্টা করবেন সপ্তাহে একদিন যদি আপনার গান শোনানো হয়, তাহলে আর পরপর অনুরোধ না করতে, কারণ এইভাবে আলাদা করাটাও একটা মুশকিল হয়ে যায়। আর আমাদের নিজেদের হাতে তো বলুন, আমার পছন্দের গান শোনা হয়েছে তাহলে কাল থেকে বন্ধুর গান শুনবো, এটা আপনারা অনেকেই করে থাকেন।
1: ঠিক তাই, আমরা চলে যাই পরের গানে। পরের গানের শিল্পী ভূপেন হাজারিকা, এবং ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনতে চেয়েছেন জয়ন্তী ঘোষ, সমীর ঘোষ, কুন্তল ঘোষ, প্রীতিলতা ঘোষ, সিঙ্গুর, হুগলি থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

বড় সাজ জাগে একবার তোমায় দেখি। আমরা শুনলাম এই গান, এবং এই গান শুনতে চেয়ে আমাদের শুনতে চেয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। এরপরে আমরা যে গানটা শুনব সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে, শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: স্টুডিওর মধ্যে বসে আছি তো বুঝতে পারছি না বাইরের খবরটা। সত্যি কি বৃষ্টি এলো? গানে গানে এলো। মাধুরী চট্টোপাধ্যায়ের গান শুনতে চেয়েছিলেন পবিত্র সাহা, সীমা সাহা, এয়ারপোর্ট দমদম থেকে। সুরিৎ সেন শর্মার কথা এবং শ্যামল মিত্রের সুরে এই গান আপনাদের জন্য ছিল।
1: এর পরে যে গান শুনব সেই গান শুনতে চেয়েছেন রমা রায় দাসনগর হাওড়া থেকে। আশা ভোসলের কণ্ঠে শুনতে চেয়েছেন এই রবীন্দ্রসঙ্গীত।

এর পরে যে অনুরোধ, অপূর্ব কর নিউ টাউন কলকাতা থেকে শুনতে চেয়েছেন বনশ্রী সেনগুপ্তর গাওয়া গান এবং বলছেন যে এই প্রথম অনুরোধ করলাম। নিন আপনার পছন্দের গান থাকলো।

0: না তুলি ভালোবাসার ছাঁচ, হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে।
1: আমরা শেষ গানটি শুনব মৃদুলা পোদ্দারের অনুরোধে, চন্দননগর থেকে শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এই গান শুনতে শুনতেই ঝুমুর আর প্রযুক্তিকে তোমায় গান শোনাবো থেকে বিদায় দিন, আর 2:30 ফিরে আসছি সুরেলা সফর নিয়ে।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
2: জুটিতে দুটিতে আজকে আমরা দুটিতে আছি, আমি ঝুমুর,
3: আমি প্রযুক্তি।
2: আর জুটি হিসেবে যাদের আজকে আমরা বেছে নিয়েছি তাদের কথা কি আমরা প্রথমেই বলবো নাকি একটা গান শুনে নেব তারপর?
3: গানটা শুনতে শুনতে বোধহয় শ্রোতারা বুঝেই যাবেন আমরা কাদের কথা বলছি।
2: হ্যাঁ, তখন আর বলতে হবে না যে আজ ঠিক পুরো দুপুরটা জুড়ে কারা আছেন আমাদের সঙ্গে।

0: আর কি বলতে হবে আমাদের, যে আমরা আজকে জুটিতে দুটিতে, মানে আমরা দুটিতে কোন জুটি নিয়ে কথা বলছি, রাজ কাপুর এবং নার্গিস।
1: সত্যি কথা বলতে সেই অর্থে যদি জুটি ধরতে হয় তাহলে আমরা এই 1948 থেকে 1956 মোটামুটি এই সময়টাকে ধরছি।
0: একদম।
1: অথচ মানে এই মানুষ দুজন ওইটুকু সময়ের মধ্যে যে মিরাকলটা করেছিলেন সেখানে আমরা জুটি বলতে শুধু যে তাদের মধ্যে অনস্ক্রিন এবং অফস্ক্রিন যে কেমিস্ট্রি সেটা বললে বোধ হয় ভুল হবে। দুজন মানুষ ভালোবেসে শিল্পের খাতিরে কোন লেভেলে গেছিলেন, একজন আর একজনকে কোন মর্যাদা দিয়েছিলেন, সেই কথাও আজকে টুকরো টুকরো করে নিশ্চয়ই উঠে আসবে। হয়তো পাল্লা কারুর দিকে বেশি থাকে, কারুর কম, কিন্তু এই যে দেওয়া নেওয়া এটা তো থেকেই যায় না, ভালোবাসাটা তো থেকে যায় চিরন্তন হয়ে।
0: 1948 সালে আগ এই ছবি থেকেই তাদের যাত্রা শুরু, কিন্তু যদি আলাদাভাবে বলা যায় দুজনেই কিন্তু চাইল্ড আর্টিস্ট হিসেবে শুরু করেছিলেন ফিল্ম জগতে যাওয়া আসা। ইনকিলাব ছিল রাজ কাপুরের প্রথম ছবি, আর তালাশি হক ছিল নার্গিসের প্রথম ছবি যখন তার 6 বছর বয়স।
1: কি আশ্চর্য না, ছোট থেকে যে মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল,
0: হ্যাঁ,
1: সে কিরকম একেবারে অন্য জগতে চলে এলো।
0: আসলে বাবা ডাক্তার হতে চেয়েছিলেন, বাবা ছিলেন মোহন চাঁদ উমিচাঁদ, যিনি পাঞ্জাবের হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন তিনি কলকাতায় আসেন তখন তার জদ্দন বাইয়ের সঙ্গে আলাপ হয়। এবং এই জদ্দন বাই এমন একজন মানুষ, তিনি অসাধারণ নাচ করতে পারেন, অসাধারণ গান গাইতে পারেন, মানে তাকে দেখে যে কেউ ফিদা হয়ে যাবে আর কি। তো খুব স্বাভাবিকভাবেই মোহনচাঁদ উত্তমচাঁদ তিনিও ফিদা হয়ে গেলেন, এবং যেটা হলো বিদেশে

0: পড়তে যেতে চেয়েছিলেন, সেটা যাওয়া হলো না। জদ্দান বাইকে বিয়ে করলেন বাড়ির অমতে, এবং বিয়ে করার পরে তিনি মুসলিম ধর্ম অবলম্বন করলেন, নাম পরিবর্তন করে হলেন আব্দুল রশিদ, এবং তাদের একটি মেয়ে জন্মালো, যে মেয়েটিকে তার মা ফাতিমা বলে ডাকতেন। আর বাবা কিন্তু তাকে আরও মানে অন্য একটা মিষ্টি নামে ডাকতেন। তো এই যে জদ্দান বাই, এবং তিনি যখন চলে এলেন মুম্বাইতে, মানে তারা সপরিবারে যখন মুম্বাইতে চলে এলেন, তখন যে কাজটি তিনি করলেন সেটাকে বলা যেতে পারে, মানে ওই যে বলে না যে রাজ কাপুরকে বলা হয় যে শোম্যান অফ ইন্ডিয়ান ফিল্ম ফ্রিটার্নিটি, কিন্তু তার আগে যদি শো উমেন কাউকে বলা যায় সেটা জদ্দান বাইকে বলাই যেতে পারে।
1: একদম, ওই সময় দাঁড়িয়ে যেভাবে তার অভিনয় এবং গানের জায়গা, তিনি যে জায়গাটা অ্যাচিভ করেছিলেন, সত্যি কথা বলতে ওনার বাবা পাশে থাকার জন্যও এটা সম্ভব হয়েছিল। কিন্তু ওইরকম গুণগ্রাহী একজন যদি পাশে থাকে, সমস্ত অডস সেগুলোকে সামলে গেছেন তিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের কিন্তু ইচ্ছা ছিল প্রথম থেকেই যে মেয়ে আসুক এই ফিল্মের জগতে, কিন্তু ওই আর কি, যখন আসার তখনই তো আসে। এবং মেয়ে যখন এলেন মেহবুব খানের কাছে, তিনি যখন গিয়েছিলেন এবং সেখানে উনি যখন এইটুকু বলে দাও তাহলেই তোমার ছুটি হবে এটা বলা হয়েছিল, তো সেইটাতেই উনি যখন সেই মতো করেই নার্গিস যখন বলে দিচ্ছেন, তখন কিন্তু বলা হয়েছিল ওরে মিষ্টি নিয়ে আয়, আমি আমার নায়িকা পেয়ে গেছি। তো ওই শাড়ি পরে 14 বছরের একটা মেয়ে, তিনি কিন্তু অবাক হয়ে যান যে আরে বাবা এত তাড়াতাড়ি এইভাবেও হয়ে যায়, কোথাও একটা ম্যাজিক ক্রিয়েট হয়ে গিয়েছিল সেই দিনই।
0: 1943 তকদির এই ছবিতেই আত্মপ্রকাশ করেন নার্গিস। কিন্তু সেই সময় মানে তার আগে রাজ কাপুর বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন, কিন্তু যা হয় আর কি, তার ভিতরে না ছবি তৈরির একটা সাংঘাতিক খিদে ছিল। কোথাও ভাবছেন যে আমি নিজে একটা ছবি তৈরি করব, নিজের মতন করে তৈরি করব, নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন দিয়ে ছবিটা তৈরি করব। সেই রকম একটা স্ক্রিপ্ট লেখার কাজ চলছে এবং আগ ছবির পটভূমি তৈরি হচ্ছে। সেই গল্পে আমরা আসব, তবে একটা গান শুনে নি।
1: গানটা কিন্তু শুনছি আমরা আহ ফিল্ম থেকে, কারণ এই যে একটা ইকুয়েশনের গল্প হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই গানগুলো কানে গেলে সেটা তো ভালোই লাগে।

0: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
1: আমরা 1948 আগের কথা বলছি, আগ যে সময় তৈরি হচ্ছে রাজ কাপুর এবং ইন্দর রাজ আনন্দ, যিনি গল্পটি লিখছেন, চিত্রনাট্য তৈরি করছেন, তার সঙ্গে বসে রাজ কাপুরের কথা হচ্ছে এবং যেটা হয় আর কি, একটা ছবিটা কিভাবে তৈরি করা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এমন সময় কোথায় এটা শ্যুট করা হবে সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে। রাজ কাপুরের একটা স্টুডিও, মানে তিনি শুনেছেন যে একটা খুব সুন্দর স্টুডিও রয়েছে, সেই স্টুডিওতে শ্যুট করা যেতে পারে, এবং সেই স্টুডিওটা, অনেকে বলেন যে সেই স্টুডিওটা জদ্দন বাইয়ের ছিল, এবং রাজ কাপুরের তো জদ্দন বাইয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে। তিনি জদ্দন বাইয়ের বাড়ি গেলেন, তারপরে জদ্দন বাইয়ের ওখানে যাকে তিনি দেখলেন এবং যেভাবে দেখলেন
2: সেটা উনি ধরে রাখলেন ববি ফিল্মের জন্য, এবং সেখানে আমরা কিন্তু দেখে নিয়েছিলাম কিভাবে কি দেখা হলো এবং না হলো।
1: হ্যাঁ, এবং এই যে 27 বছর পরেও তিনি যে সেই সিনটা রিক্রিয়েট করলেন, তার মানে কোথায় সেই জায়গাটা তার মানে পৌঁছে গেছিল ভালো লাগাটা। আমরা জানি ববিতে যখনই ঋষি কাপুর এসে পৌঁছন এবং দেখা যায় যে ডিম্পল কাপাডিয়া তেলে ভাজা তৈরি করছেন বেসনে হাত গুলিয়ে, এবং যখন এসে দাঁড়ান এবং চুলটা সরাতে গিয়ে চুলে বেসনটা লেগে যায়, ঠিক এই ঘটনাটাই ঘটেছিল জদ্দন ভাইয়ের বাড়ির সামনে। মানে যখন তিনি জদ্দন ভাইয়ের খোঁজে গেছেন, তখন নার্গিস ওই পকোড়া ভাজছিলেন এবং হাতে বেসন ছিল, এবং তাড়াহুড়ো করে, আমরা জানি নার্গিসকে, আমরা যারা দেখেছি তারা জানি যে তার ওই ছোট ছোট চুল, কোঁকড়ানো চুল, খুব স্বাভাবিক যেটা চোখের উপর এসে পড়ে, সেটা সরাতে গেলেন এবং সেখানে বেসনটা লেগে গেল। ওই যে হয় না যে কিছু কিছু দৃশ্য বুকের মধ্যে কোথায় গিয়ে যে আঘাত করে, তারপরে সেই দৃশ্যটা আর কোনো দিন ভোলা যায় না। এই এই প্রসঙ্গে আমি একজন মানুষের কথা বলবো, তিনি উর্মিমালা দি। কেন বলছি এই প্রসঙ্গটা, উর্মিদি একদিন বললেন যে কার যে কোথায় শিকড়ে টান পড়ে সেটা কিন্তু বোঝা যায় না, এবং এই শিকড়ের টান আমরা মনে হয় সবাই মানে অনুভব করি, মানে কোথাও না কোথাও আমাদের ওই টানটা পড়ে আর কি, মূলে আঘাত বলে না, মূলে আঘাতটা লাগে। তো ওই দৃশ্যটা তৈরি হয়েছিল যখন তিনি পৌঁছালেন জদ্দন ভাইয়ের বাড়িতে, এবং ওই যে মেয়েটিকে তিনি দেখলেন এক ঝলক, তার চুলে বেসনটা লেগে গেল অনবধানে, এই দৃশ্যটা দেখার পরে তার মনে হলো, তিনি সঙ্গে সঙ্গে ছুটে গেলেন তার রাইটারের কাছে এবং ইন্দর রাজ আনন্দকে গিয়ে বললেন, আমার গল্পটা না পুরো চেঞ্জ করতে হবে, আমি নায়িকা পেয়ে গেছি।
2: এই নায়িকা পেয়ে যাওয়া, তার মানে দেখো যেমন মেহবুব খান বলেছিলেন তেমনি রাজ কাপুরেরও মনে হচ্ছে, তার মানে প্রথম থেকে কোথাও এই নায়িকা ম্যাটেরিয়ালটা ওনার মধ্যে ছিলই, যার জন্য তাকে দেখার পরে কোথাও এই ভালো লাগাগুলো প্রকাশ পেয়েছে ঝটপট করে। আমরা আগ ফিল্মের কথা যখন বললাম, তাহলে আগ ফিল্ম থেকে একটা গান শুনি,
1: নার্গিসের লিপে।

0: 1949 এ এবার যদি আমরা চোখ রাখি সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ডিরেক্টোরিয়াল ফিল্ম হিসেবে আসছে বরসাত রাজ কাপুরের, এবং এইখানে আমরা নার্গিসকে পাচ্ছি। আর বরসাতে খেয়াল করো পোস্টারটা, সেই পোস্টারটাই কোথাও আরকে ফিল্মসের লোগো হয়ে গেল, এবং বরসাত বললেই আমাদের ওই পোস্টারটার কথাই সবার প্রথমে কিন্তু মনে আসে।
1: ঠিক তাই, এবং বরসাত যখন তৈরি হচ্ছে এই সময়েই জদ্দন ভাই চলে যান, তার আগে তার বাবা চলে গেছেন, ফলে যেটা হয় নার্গিসের জীবনে একটা বিরাট ভাঙন, মন ভেঙে গেছে তার। কিন্তু যাই হোক, কাজ তো করে যেতে হবে। একে তো তিনি ছোট থেকে একটা ফিল্মি পরিবারে বলা যেতে পারে মানুষ হয়েছেন, তার বাড়িতে বিভিন্ন মানুষ আসছেন, এবং তার মায়ের সঙ্গে মোরারজি দেশাইয়ের খুব ভালো সম্পর্ক, তার সঙ্গে পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর খুব ভালো সম্পর্ক, জওহরলাল নেহরুর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক, ফলে এমন একটা পরিবারে তিনি বড় হচ্ছেন যেখানে খুব স্বাভাবিকভাবেই ফিল্মের সঙ্গে তার মেলামেশা, এবং কাজটা তিনি সেই ভালোবেসেই করেন, কিন্তু ব্যক্তিগত ভাঙনকে
0: ঠিক
1: আটকানো
0: সেটা একটু মুশকিল। হ্যাঁ, আর একটা জিনিস জানো, তুমি যাদের যাদের নাম করলে, পারিবারিক সম্পর্ক যাদের সঙ্গে ছিল, সুতরাং শুধু যে ফিল্মের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছেন এমনটা নয়, তিনি কিন্তু সমাজ সম্পর্কেও একইভাবে সচেতন
1: ছিলেন।
0: দেশের কি হচ্ছে, সমাজের কি হচ্ছে, কোন মানুষের কি কষ্ট, এই দিকগুলোতেও তিনি কিন্তু নার্গিস ছিলেন সমানভাবে সচেতন।
1: হ্যাঁ, এবং এই যে তুমি একটু আগে বললে না যে ভীষণ ডাক্তার হতে চেয়েছিলেন, মানে কোথাও বাবার অপূর্ণ স্বপ্ন তার ভীষণ পূরণ করার ইচ্ছে ছিল, যে কারণে তিনি পরবর্তীকালে

0: আমরা দেখি নার্গিসের জীবন যখন আমরা দেখি, তখন দেখি যে তিনি বিভিন্ন হসপিটালে যাচ্ছেন, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলছেন, তাদের সুবিধা অসুবিধা জানছেন, তাদের জন্য কিছু করার চেষ্টা করছেন। কি অদ্ভুত মানুষ আর কি। যাই হোক, আমরা
1: বার্সাতেও যখন আসছেন, আবার নতুন করে কাজ হচ্ছে, একটা জিনিস দেখো, পরের পর কয়েকটা ফিল্ম যখন হতে থাকছে, বার্সাতের আগে আগেই যেমন রিলিজ করে যাচ্ছে আন্দাজ, সুতরাং বেশ কয়েকটা ফিল্ম তখন দুজনে মিলে কিন্তু হয়ে যাচ্ছে অভিনয়, এবং সেখানে যারা আছেন সঙ্গে কাজ করছেন যারা স্টুডিওতে, তারা একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে এই যে মানুষটি, তিনি শুধুমাত্র নায়িকা বা অভিনেত্রী এইভাবে আসেন না, তিনি কিন্তু যখন আসছেন স্টুডিও ফ্লোরে, তখন এসে কার কিসে অসুবিধে, কার কিসে সুবিধে, কে কোনটা খাবে, কার কি হলে সুবিধে হয়, এই সব কিছু তার একটা অসম্ভব সুন্দর নজর ছিল। এবং এইভাবেই যখন একটা প্রজেক্টে তিনি হাত দিচ্ছেন, তখন কিন্তু এটা শুধুমাত্র আসছেন যাচ্ছেন তার যা রেমুনারেশন নিচ্ছেন সেটা নয়, সেটা কিভাবে গড়ে উঠছে, কি করলে আরো ভালো হয়, কিভাবে তিনি সাহায্য করতে পারেন কোনো ফিল্মে, এইগুলো কিন্তু তার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে।
0: ঠিক তাই। অথচ যেটা হয় যে নিজের ভাঙনে নিজের মানে কোথাও হয় না যে আমি সবাইকে আশ্রয় দিচ্ছি, কিন্তু আমার আশ্রয় কোথায় এইটা খোঁজাটাও তার ভিতরে একটা একটা যন্ত্রণা তৈরি করছিল। সেখানে বোধহয় মলমটা দিলেন রাজ কাপুর।
1: ঠিক।
0: এবং এই যে একজন যার বাবা চলে গেছেন, মা সদ্য প্রয়াত হয়েছেন, একটা যে বিরাট শূন্যতা, সেই শূন্যতার মাঝখানে এসে দাঁড়ালেন রাজ কাপুরের মতো একজন মানুষ, যাকে মানে সবাই, মানে সেই সময় আপামর ভারতবাসী, মানে ভারতবর্ষের মেয়েরা বিশেষ করে, তার ওই নীল চোখে একেবারে পাগল হয়ে গিয়েছিল। সেখানে এই মানুষটি কোথাও যেন রাজ কাপুরের মধ্যে তার আশ্রয় খুঁজে পেলেন। যদিও রাজ কাপুর বিবাহিত, তখনই তার তিনি সন্তানের পিতা, তা সত্ত্বেও কোথাও দুজনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা তো, ভালো লাগা এবং ভালোবাসা তো তৈরি হলোই, তার সঙ্গে দুজনে দুজনের আশ্রয় হলেন। কিভাবে আশ্রয় হলেন, আরও কিভাবে দুজনের কেমিস্ট্রি গড়ে উঠল, সেসব গল্প তো আজকে জুটিতে দুটিতে চলতেই থাকবে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

আমরা আন্দাজ ফিল্ম থেকে শুনলাম এই গান, এবং খেয়াল করে দেখো এই একই সঙ্গে কিন্তু এদিকে রাজ কাপুর নার্গিসকেও পাচ্ছি, আর আন্দাজ ফিল্মে এসে আবার দিলীপ কুমার নার্গিস আর রাজ কাপুরকে পাচ্ছি। সত্যি কথা বলতে এই ফিল্ম যখন রিলিজ করলো 1949 মার্চে, তখন এটা মানে একটা হিউজ সাকসেস এসেছিল, এবং সেই সময় দিলীপ কুমারের অভিনয় ভীষণ প্রশংসিত হচ্ছে এই ফিল্মে। এবং এই ফিল্মের মধ্যেও কিন্তু যদি দেখো তাহলে খেয়াল করবে দুজনের মধ্যে একটা টরেটক্কা চলছে, কে নায়িকার কাছাকাছি পৌঁছবে। এবং সেখানে না সিঁড়িতে একটা সিকোয়েন্স ছিল, মানে দুজনের মনের যে দ্বন্দ্বটা চলছে সেটা এত সুন্দর ফুটিয়ে তুলেছিল ওই ওই সিকোয়েন্সটার মধ্যে, মানে ভীষণ ভালো ছিল ফিল্মটা। এই এই ফিল্মে যখন হইচই চলছে এই ফিল্ম নিয়ে, সেই হইচইটা কিন্তু খুব বেশি দিন থাকলো না, কারণ 1949 এপ্রিলে বার্সাত রিলিজ করে গেল। সো দ্যাট সেটা আবার যেমন এটা চলছিল আন্দাজ, তার থেকে

0: অনেকটা ছাপিয়ে গেল বরসাত। কিন্তু কোথাও এই ইকুয়েশনটা এই জুরির বেশ ভালো হতে থাকলো পরের পর ফিল্মগুলোর মধ্যে থেকে।
1: ঠিক তাই। আর বরসাতে যে আইকনিক সিন, মানে বেহালা নিয়ে রাজ কাপুর দাঁড়িয়ে আছেন এবং তার বাহু ডোরে বাহু লগ্না হয়ে নার্গিস, এবং পরবর্তীকালে যখন তখন আরকে ফিল্মসের লোগো ছিল না, পরে যখন রাজ কাপুর লোগো তৈরি করলেন তখন তার মনে হলো যে এই ছবিটাই তাদের মানে বেস্ট লোগো হওয়ার মতো। এবং যেটা হয় যে পরবর্তীকালে রাজ কাপুরে এবং একটা ফিল একটা ইনস্টিটিউশন বা একটা প্রোডাকশন হাউস তৈরি করলে তার তো অনেক চড়াই উতরাই হয়, সেই সমস্ত ক্ষেত্রে নার্গিস পাশে ছিলেন, ফলে কোথাও একটা নিজেদের সম্পর্ককে একটা স্বীকৃতি দেওয়াও বটে, বা যিনি পাশে আছেন তাকে একটা সম্মান দেওয়াও বটে, সবটা মিলিয়ে বা ভালোবাসার মানুষকে কোথাও চিরস্থায়ী করে রাখার সব কিছু মাথায় রেখেই বোধহয় বরসাতে সেই আইকনিক দৃশ্যটা আরকে ফিল্মসের লোগো হয়ে গেল, যেটা আজ পর্যন্ত সেই একই রকমভাবেই রয়েছে।
0: কি আশ্চর্য, দেখো এই জুটি যখন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন, একটা স্বপ্ন দেখছেন নিজেদের এই এই যে প্রোডাকশন হাউস সেটাকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার, এবং এমন কিছু ফিল্ম আসুক যে ফিল্মগুলো চিরকালীন হয়ে থেকে যায়। সেই সময় অনেক সময় এরকম হয়েছে যে টাকা পয়সার অভাব, নার্গিস কিন্তু পাশে দাঁড়িয়ে গেছেন, হ্যাঁ, এবং এই মানুষটি কোথাও ভালোবাসা কিভাবে ওনার জীবনে এসেছে এবং উনি কিভাবে ধারণ করেছেন, দেখো একটা সময় বলেই দিলেন যে উনি আর কারোর বিপরীতে কাজ করবেন না, উনি আরকে ফিল্মসের জন্যই কাজ করবেন, উনি মানে রাজ কাপুরের সঙ্গেই কাজ করবেন। যখন ভালোবাসাটা এই রকম জায়গায়, সেই সময় স্বীকৃতি চাওয়াটাকে খুব একটা ভুলের, অথচ তিনি জানেন যে মানুষটাকে ভালোবাসছেন, সেই মানুষটার একটা পরিবার আছে, এবং কোনোভাবে সেই পরিবার কাছ থেকে সরে এসে তাকে মেনে নেওয়াটাও তাদের পক্ষে মুশকিল। তো সেখানে কখনো কখনো মন ভাঙছে, কখনো কখনো নিজেকে বোঝাচ্ছেন, এমনকি কাছের বন্ধুরাও বারবার এটা বলার চেষ্টা করেছিল যে তোকে কিন্তু ইউজ করা হচ্ছে, সরে আয়, নিজের জায়গাটা বেছে নে। কারণ যে সময় নার্গিস তখন মানে একেবারে নায়িকা বলতে প্রথম সারির, এবং তাকে মানুষ চাইছেন বিভিন্ন প্রোডাকশনে, অথচ তিনি যাচ্ছেন আরকের পাশে দাঁড়িয়ে আছেন শক্ত হয়ে, আর আরকে এদিকে বলছেন যে তুমি হচ্ছ আমার ফিল্মের মা, হ্যাঁ, আমার ফিল্মটাকে আমার ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখছো তুমি, তুমি এই ভালোবাসা এই সবার প্রতি মায়া সবটা দিয়ে, আর আমার ছেলে মেয়ের মা সে তো অন্য, মানে তোমার আমার কাছে তোমার যেরকম একটা জায়গা, কৃষ্ণারও কিন্তু আমার জীবনে সেই
1: একই জায়গা,
0: মানে দুজনের টানাপোড়েনটা খালি ভাবো।
1: আসলে এই টানাপোড়েনটা ছিল, এবং যদিও কৃষ্ণরাজ কাপুর পরবর্তীকালে বলেছেন যে আর কে আমার জন্য কাঁদছে, আমার জন্য নয়, চার জন্য কাঁদছে সেটা আমি জানি, সেই গল্পে আসবো। আরেকটা গান শুনি?
0: হ্যাঁ, আসলে এবার যে গানটা শুনবো সেটা দেখুন ওইরকমই আর কি, স্বপ্নে পাওয়া সম্পর্ক তো প্রায় তাদের যখনই পেতে চেয়েছেন, তো এবার ওইরকমই একটা গান শুনি আওয়ারা ফিল্ম থেকে।

0: বলা হয় হিন্দি ফিল্মের সবচেয়ে বড় ড্রিম সিকোয়েন্স এবং এই এই এই গানটাতেই প্রথম পাওয়া যায়, এবং এই এই যে একটা লংগেস্ট মিউজিক্যাল একটা ড্রিম সিকোয়েন্স, এটা তৈরি করতে কিন্তু সারা দিন রাত জুড়ে তৈরি হয়েছিল এই গানটা। এবং এই আওয়ারা এই ফিল্মটার মধ্যেও কোথাও মনে করে দেখো সেই ছোটবেলার যে প্রেমিকা তাকে খুঁজে পাওয়ার একটা ব্যাপার, এবং যেভাবে গড়ে তোলা হয়েছিল এই ফিল্মটাকে, সেই ফিল্মটারও প্রত্যেকটা গান এবং তার যে চলন, সেই চলনটা দেখলে না মানে খুব যেন চেনা, মানে কাছাকাছি মানুষ এই রকমই মনে হয়। এমন নয় যে একটা লার্জার দ্যান লাইফ তিনি বানাতে চাইছেন, যে চরিত্রগুলো তুলে আনছেন সেই চরিত্রগুলো সেই সময়কার খুব চেনা মানুষজনের মধ্যে। এই ফিল্মের আরেকটা গান শুনো।
1: হ্যাঁ, অবশ্যই।

0: চুরি চুরি ফিল্ম থেকে শুনছিলাম আমরা এই গান, এবং অদ্ভুত হচ্ছে আমরা যখন চুরি চুরির গানগুলো বাজছি বেশিরভাগ ফিল্মের ক্ষেত্রেই সেটা হচ্ছে, তবে স্পেশালি চুরি চুরির ক্ষেত্রে একটা গান আমি বাজলে আর একটা প্রযুক্তি বাজছে, এবং কোনটা বাজাবো কোনটা বাজাবো না সেটা বলাটাই মুশকিল। 1956 এর এই ফিল্ম
1: এবং শঙ্কর জয়কিষাণের অসাধারণ মিউজিক কম্পোজিশন ফলে সত্যি সত্যি আমাদের মধ্যে মারপিট লাগছে আর কি, যে কোন গানটা ছেড়ে কোন গানটা বাজাবো। আসলে এই দুটি মানুষের কেমিস্ট্রি এমন ছিল যে তারা তো ওই যে একটু আগে ঝুমুর আপনাদের বলল যে রাজ কাপুর মনে করতেন যে কৃষ্ণরাজ কাপুর তার সন্তানের মা আর তার সিনেমার মা হলেন, মানে তার যে সমস্ত ছবি, যে ছবিগুলির যিনি জননী তিনি নার্গিস।
0: এবার একটা জিনিস দেখো, যখন সেটে হয়তো যারা আছেন স্পট বয় বা অন্যরা, তাদের কোনো একটা কথা রাজ কাপুর অব্দি পৌঁছতে হবে, হ্যাঁ, কিন্তু সবাই তো ভীষণ ভয় পান, রাজ কাপুর অব্দি যেতে পাচ্ছেন না। তখন কিন্তু সত্যি তারা তাদেরই মায়ের কাছেই যেতেন, হ্যাঁ, গিয়ে বলতেন যে এইটা সমস্যা, এইটা হলে ভালো হয়। মা তখন বুঝে নিয়ে গিয়ে কিন্তু আসলে খবরটা দিতেন রাজ কাপুরের কাছে এবং সেইগুলো সমস্ত ব্যবস্থা করে ফিরতেন। সুতরাং কোথাও এই মানুষটাও এমন ছিলেন, একটা কাজ করার জন্য খুব সহজে যার কাছে পৌঁছানো যেত এবং যিনি খুব সুন্দর করে প্লেস করতে পারতেন সমস্ত ঘটনাগুলো।
1: ঠিক তাই। আর রাজ কাপুর বলতেন নার্গিস সম্পর্কে যে নার্গিসকে কিন্তু সব চরিত্রে ভাবা যায় না, কিন্তু এই মানুষটার এমন একটা অ্যাডাপ্টেবিলিটি ছিল, এমন একটা অভিযোজন তিনি করতে পারতেন যে তিনি কিন্তু সব ধরনের চরিত্রে খুব অসাধারণ অভিনয় করতে পারতেন। এই কমপ্লিমেন্টটা রাজ কাপুর ভীষণভাবেই তাকে দিয়েছেন, কারণ সত্যি সত্যি নার্গিসের চেহারার মধ্যে এমন একটা আরবানিজম আছে যে চেহারায় কিন্তু আমরা খুব

0: গ্রামের মেয়ে নার্গিস এটা ভাবতে একটুখানি কোথাও অসুবিধা হয়, কিন্তু দেখা যায় দেখো অনেকগুলি চরিত্র, অবভিয়াসলি আমরা মাদার ইন্ডিয়ার কথা ভাবতেই পারি, এছাড়াও বেশ কিছু ছবিতে আমরা তাকে দেখেছি গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে। আসলে এই মানুষটিকে নয়, তারা দুজনে একে অপরকে এত ভালো বুঝতেন যে তাদের সম্পর্কটা না কোথাও একটা বিয়ন্ড লাভ, বিয়ন্ড মানে ভালোবাসার অতিরিক্ত কিছু একটা যেন হয়ে গিয়েছিল। রাজ কাপুর বলতেন যে সে আমাকে বুঝতো, আমি তাকে বুঝতাম। জানেন, তার প্রতি আমার অনুভূতি ঠিক ব্যাখ্যা করতে পারবো না, এটা ভালোবাসা নয়। খুব যে তাকে পছন্দ করি, সে পছন্দের অতিরিক্ত কিছু। আমার মনে হয় একজন ভালো শিল্পী আরেকজন ভালো শিল্পীর প্রতি যতটা সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, আমি বোধহয় তার চেয়ে অনেক বেশি সহানুভূতিশীল ছিলাম নার্গিসের প্রতি।
1: এই এই যে একটা সুন্দর ইকুয়েশন, এই এই যে একটা তালে চলছে দুজনের সম্পর্ক, কিন্তু কোথাও আস্তে আস্তে যেন সেই তালটা একটু একটু করে কাটতে শুরু করছে। এবং আমরা যে চোরি চোরি ফিল্মের কথা যখন বলছি, অলরেডি কিন্তু ততদিনে কোথাও একটা সুর ঠিকঠাক বসছে না, একটু এলোমেলো। কী হয়েছিল শুটিংয়ে এই এই যে দুজনের সম্পর্ক, তার কি কোনো প্রভাব পড়েছিল এই ফিল্মে? কিভাবে চলতো সেই সময় শুটিংয়ের দিনগুলো, বলবো সে কথা। তবে এই মুহূর্তে এই গানটা শুনি, পরে অন্য কথা।

0: ফিল্ম যখন তৈরি হচ্ছে সেই সময় কিন্তু মানে দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনটা শুরু হয়ে গেছে, এবং 1956-এ যখন শুটিংয়ে গেছেন তারা, সেই সময় শুটিংয়ের ফাঁকে রাজ কাপুর প্রায়ই নিরিবিলি জায়গায় বসতেন এবং ভায়োলিন বাজাতেন, আর নার্গিস দূরে বসে থাকতেন আর সেটা শুনতেন। আর ইউনিটের মানুষরাও তাদের একসঙ্গে দেখে, একরকমভাবে চলতে দেখে এতটাই অভ্যস্ত ছিল, আস্তে আস্তে যে কোথাও একটা ফাঁক হচ্ছে সেইটা বুঝতে পেরে তারাও খেয়াল রাখতেন কিন্তু যে কোথায় তারা কিভাবে একজন আরেকজনের সঙ্গে কানেক্ট করছেন। এবং তখন ওনারা বলতেন যে এই সময়টা তারা কথা কম বলতেন, কাজের ব্যাপারে যেটুকু কথা হতো, অথচ সুরের মাধ্যমে কোথাও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন। ভায়োলিনের সুরে কোথাও নার্গিসের বুকের মধ্যেও একটা সুর তুলত।
1: ঠিক তাই, কিন্তু সেই সুর মাঝে মধ্যে বেসুরও বাজত। যখন নার্গিসও বুঝতে পারছিলেন যে সংসার ছেড়ে বেরিয়ে আসা এবং ততদিনে রাজ কাপুরের আরও দুই সন্তান জন্মলাভ করেছে, তো সব মিলিয়ে নার্গিস বুঝতে পারছিলেন যে সংসারের পাকে কোথাও একটা জড়িয়ে পড়ছেন রাজ কাপুর, এবং যেখানে বারে বারেই মানে হয়তো কথা দিচ্ছেন যে একসঙ্গে থাকবেন, কিন্তু পরিস্থিতির চাপে রাজ কাপুরও সেটা আর করে উঠতে পারছেন না। এই সবটা মিলিয়ে তার ভিতরেও একটা দ্বন্দ্ব তৈরি হতে থাকলো, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছিল যে আর কে ফিল্মসের জন্য শোনা যায় যে তিনি তার নিজের গায়ের গহনা বিক্রি করেছিলেন, হাতের বালা বিক্রি করেছিলেন, সেই আর কে ফিল্মসের যে ছবিগুলি সেখানে নার্গিসের ভূমিকা কোথাও ধীরে ধীরে ছোট হতে থাকলো। যেখানে নার্গিসের জন্য ছবি তৈরি প্রথম শুরু হলো আর কে ফিল্মসের হাত ধরে আগ, এবং নার্গিসকে দেখার পর যেখানে রাজ কাপুর একেবারে চিত্রনাট্য বদলে দিয়ে নার্গিসকে নায়িকা করবেন বলে ঠিক করলেন, সেই মানুষটি কোথাও যেন একটু অপাঙ্কতেও হয়ে যাচ্ছেন। আমরা এরপরে যে ছবির গান শুনব সেই ছবিরতেও আমরা দেখতে পাই যে ছবি মানে রাজ কাপুর এবং নার্গিস জুটি বলতেই যে ছবির কথা প্রথম আমাদের মনে আসে, শ্রী 420, সেই ছবিতেও আমরা দেখি যে বিশাল বড় কোনো ক্যারেক্টার নয় কিন্তু নার্গিসের, যদিও তাদের মানে কোথাও ভালোবাসার গান, জুটিতে গান, এটা বললেই আমাদের পেয়ার হুয়া ইকরার হুয়া মনে পড়ে যায়, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটু ফাঁক তৈরি হচ্ছিলই।

0: রাজ কাপুর এমন একজন মানুষ ছিলেন যিনি তার জীবনকে একটা খোলা খাতার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছেন। মানে কেউ যদি ফেলুদা হন তিনি কিন্তু টুকটুক করে খুঁজে নিতে পারবেন। আসলে এই মানুষটি তার জীবনের বিভিন্ন ঘটনাকে ছবির মধ্যে তুলে রাখতে ভালোবাসতেন। কোথাও ওই যে নিজেদের যে জুটিটা সেটা কোথাও আরকে ফিল্মসের লোগো বানালেন, কখনো প্রথম দেখাকে 27-28 বছর পরে ববিতে রিক্রিয়েট করলেন, আবার নিজে যখন সঙ্গম তৈরি করছেন ততদিনে কিন্তু তাদের জুটি ভেঙে গেছে, কিন্তু সেই ঘটনাটাকে তিনি সঙ্গমের একটি দৃশ্যে বন্দি করে রাখলেন। একসময় কোনো এক প্রোডিউসার নার্গিসকে একটি চিঠি দিয়েছিলেন, যে চিঠিতে নার্গিসের প্রতি তিনি ভালোবাসা ব্যক্ত করেছিলেন, প্রেমপত্র দিয়েছিলেন যাকে বলে, এবং নার্গিস সেই মানে চিঠিটি নিয়ে সেই চিঠিটিকে ছিঁড়ে আর কি ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছিলেন। চিঠিটা রাজ কাপুরের হাতে পড়েছিল, তিনি ছবিগুলো জোড়া লাগিয়ে বুঝতে পেরেছিলেন যে এই চিঠিতে কি লেখা আছে। অনেক বছর পরে সঙ্গম যখন তিনি তৈরি করছেন তখন সঙ্গমে কিন্তু একটা দৃশ্য আমরা দেখতে পাই যেখানে বৈজয়ন্তীমালা একটি চিঠি ছিঁড়ে টেলিফোনে কথা বলতে বলতে ছিঁড়ে জানলা দিয়ে ফেলে দিলেন এবং রাজ কাপুর চুপি চুপি সেই চিঠিগুলো নিয়ে দেখা যাচ্ছে, দৃশ্যে দেখা যাচ্ছে যে তিনি চিঠিগুলিকে টেবিলের উপর রেখে সেটি জুড়ছেন। এই দৃশ্যটাও কিন্তু তিনি রিক্রিয়েট করলেন, নিজেদের সম্পর্ককে কোথাও কোথাও একটু একটু শিলমোহর দিতে দিতে গেছেন তিনি।
1: ঠিক, এই যে ফিল্মের গান আমরা শুনলাম, ইনফ্যাক্ট এই ফিল্মে কিন্তু নার্গিসের যে ক্যারেক্টারটা তার নাম ছিল বিদ্যা, বিদ্যা স্কুল টিচার,
0: স্কুল টিচার।
1: এবং অদ্ভুত হয়েছিল যে শুটিং এর সময় দেখা যেত যে সেটে যত ছোটরা আছেন তাদের সবাইকে বিদ্যা পড়াচ্ছে, তো রাজ কাপুর হেসে বলতেন যে ও আসলে চরিত্রটাই হয়ে উঠেছে, ও এইখানেও টিচার, ও সবাইকে পড়াচ্ছে, ও চরিত্র থেকে নিজেকে আলাদা করতে পারে না। এই যে খুঁটিনাটি মানে প্রত্যেকটা জিনিস দুজনের মধ্যে একটা এত সুন্দর সম্পর্ক, সেটাই যখন কোথাও একটু নড়বড়ে হতে থাকে তখন তো খারাপ লাগা তৈরি হয় এবং আশপাশের মানুষ একটা জিনিস দেখবে। যেমন বলা হয় তুমি যদি যখন একটি ছেলে একটি মেয়ে প্রেমে পড়ে তখন সবার শেষে খবর পায় তার বাড়ির লোক, হ্যাঁ সারা পাড়া জেনে যায়, সবার শেষে খবর পায় তার বাড়ির লোক।

0: আবার যখন একটা সম্পর্ক ভাঙছে সে খবরও কিন্তু আশপাশের মানুষ যেন অনেক আগে কোথাও একটা বুঝতে পেরে যায়, আজ করতে পারে। বারবার কিন্তু তার পছন্দের প্রিয় মানুষেরা নার্গিসকে বলতে শুরু করছে যে দেখো ফিল্মে তোমার জায়গা কমছে, কোথাও তুমি একটা সৌন্দর্যের প্রতীক হয়ে রয়ে যাচ্ছ, যেন তোমার বেশি বিশেষ কিছুই করার নেই। কিন্তু হচ্ছে এই এই এই যে ছোট্ট ছোট্ট জিনিস, এবং সেখান থেকে তিনিও কোথাও ফিরে আসতে চাইছেন অথচ পাচ্ছেন না, এবং দুজনের কোথাও একটা মনোমালিন্য তৈরি হচ্ছে। এরপর যখন আমরা এবার যে গানটা শুনবো, শুনতে শুনতেই বুঝতে পারলাম
1: এটা এটা সম্ভবত শেষ ছবি।
0: হ্যাঁ,
1: এই জুটির শেষ ছবি
0: একদম।
1: এবং 8 বছর সম্পর্ক, 16টা ছবি আরকে ফিল্মসের সঙ্গে, শেষ ছবি যখন হচ্ছে তখন নার্গিস একেবারেই বুঝে গেলেন যে তার আর এইখানে খুব একটা জায়গা নেই। কারণ আমরা যখন দেখি ছবিটা জাগতে রহো এবং দেখি যে একদম শেষ দৃশ্যে নার্গিসের উপস্থিতি, এবং যদিও যদিও জাগতে রহোর এই গান এতটাই জনপ্রিয় হয়েছিল, এতটাই আইকনিক হয়ে রয়েছে, এই গানটার সঙ্গে নার্গিস এবং রাজ কাপুরের সেই মানে বিধ্বস্ত একদম শেষ দৃশ্য, কোথাও যেন মনে হয় যে হয়তো জাগতিকভাবে তাদের মিলন হলো না, কিন্তু সেই মিলনটা কোথাও অন্য কোনো স্তরে হয়তো বা হয়েছে, যে স্তরের খোঁজ আমরা রাখি না।

0: দুজনের এই কেমিস্ট্রি এতটাই পপুলার ছিল এবং এতটা আলোচিত ছিল, যার ফলে নানা রকম গুজবও তৈরি হয়েছিল দুজনকে নিয়ে। কখনো গুজব উঠলো যে তারা দুজন আলাদা কোথাও মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলেছেন। আবার ববি রিলিজ করার পরে অনেকে বললেন যে ডিম্পল কাপাডিয়া রাজ কাপুর এবং নার্গিসের সন্তান, এটা নিয়েও বেশ একটা গুজব উঠলো। কিন্তু যেটা হয় পরবর্তীকালে ডিম্পলও জানিয়েছেন যে এরকম কোনো বিষয়ই নয় আর কি। কিন্তু আমরা জানি যে ববির জন্য রাজ কাপুর মানে প্রচুর কি বলে মানে নায়িকার খোঁজ করেছিলেন ডিম্পলকে বাছার আগে, তাই না?
1: ঠিক। আসলে এই এই যে ছোট্ট ছোট্ট জিনিস দেখো, দুজনের বোঝাপড়ার জায়গাটাও দেখো, এরকমটা শোনা যায়। ইনফ্যাক্ট সাদা রংটা রাজ কাপুরের খুব পছন্দের রং। কেউ কেউ বলেন যে ওনার প্রথম যাকে ভালো লেগেছিল তাকে উনি প্রথম দেখেছিলেন ওই সাদাতে, যার জন্য কোথাও ওই সাদা রংটা থেকে গিয়েছিল। আবার অনেকে বলেন একবার একটা সেটে একটা পোশাক পরেছিলেন নার্গিস, কিন্তু সেটে কিছু কাজ হওয়ার সময় ওই পোশাকে কিছু লেগে যায় আর কি কালি, তো তখন ওনার কাছে রাখা প্রয়োজনে যদি লাগে যেমন সেটের মধ্যে রাখা থাকে সেইখান থেকে বেছে নিজে একটা সাদা শাড়ি নিয়ে আসেন, এবং সাদা শাড়িটা পরার পর উনি চোখ ফেরাতে পারেননি নার্গিসের দিক থেকে। তারপর থেকে কিন্তু উনি শুধু নার্গিস কেন, ওনার প্রায় প্রত্যেকটি নায়িকাকে সাদা শাড়িতেই দেখতেন।
0: একদমই তাই, আমরা বৈজয়ন্তীমালার অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাই সাদা শাড়িতে। এই যে তাদের কেমিস্ট্রি এইরকম একটা জায়গায় থাকা সত্ত্বেও তাদের জুটিতে আর দুটিতে কাজ করা হলো না, সেটা নার্গিসও যেমন বুঝতে পারছিলেন, তার বন্ধুবান্ধব, তার বিশেষ করে তার ভাই আনোয়ার হোসেন, তিনি খুব রাগারাগি করতেন যে নার্গিস যেরকমটা হয় আর কি, যেহেতু তার ঘাড়েই সংসারের দায়িত্ব ছিল, অন্যান্য প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ না করলে তো পসারও বাড়বে না, সংসারের সুরাহাও হবে না, তো যে কারণে ভাই খুব রাগারাগি করতেন এবং বলতেন যে তোমাকে ব্যবহার করা হচ্ছে তুমি কেন বুঝছো না। এরকম সময় যখন সরে আসছেন সেই সময় তিনি আবার মেহবুব খান তার জীবনে আরও একটি আইকনিক, হ্যাঁ একদম, ফিল্ম দিলেন, এবং যেটা

0: মানে ভারতবর্ষে ছবির ইতিহাসে একটা মাইল স্টোন বলা যেতে পারে, মানে সবচেয়ে বড় মাইল ফলক বলা যেতে পারে, মাদার ইন্ডিয়া 1957, এবং সেখানে যে ঘটনা ঘটেছিল আমরা প্রায় অনেকেই জানি, সুনীল দত্তের সঙ্গে তার দেখা হওয়া, সুনীল দত্তের তাকে আগুনের হাত থেকে বাঁচানো। এখানে একটা খুব অদ্ভুত আমার মনে হয়, মানে নার্গিসের জীবন, রাজ কাপুরের জীবন পড়তে পড়তে এটা আমার মনে হয়েছে, দেখো তার প্রথম রাজ কাপুরের সঙ্গে যে ছবি তার নাম আগ, এবং প্রথম এখানেও আগ, যে মানুষটি তাকে আগুনের থেকে বাঁচালেন সেই মানুষটিকে তিনি জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন। এবং এটি যখন জানতে পারলেন রাজ কাপুর, রাজ কাপুর এটা জানার পরে বলেছিলেন, এটা খুবই সম্ভব যে নার্গিস যখন সেই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তখন তিনি মনে মনে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিধার সমাধান করে ফেলেছেন। রাজ কাপুরের সঙ্গে এই ভবিষ্যৎহীন সম্পর্কটি চালিয়ে যাবেন নাকি আরকে ফিল্মস থেকে দূরে নিজের একটি জীবন গড়বেন?
1: এটা কি মানে অস্বাভাবিক কিছু? তুমি বলো, একজন মানুষ যে তার সবটা দিয়ে এসেছিল এবং একটা স্বপ্নকে দুজনে মিলে দেখছেন, তিল তিল করে গড়ে তুলছেন, একটা সময় তিনি বুঝতে পাচ্ছেন তাকে কোথাও একটা সাইডে রেখে আর একজন সেই স্বপ্নের হাওয়া মহলটা বানিয়ে চলেছেন, যোদ্ধা যদি, সহযোদ্ধা যদি না থাকা যায় সেখানে কোথাও পাশ থেকে সরে গিয়ে নিজের একটা রাজত্ব তৈরি করাই তো বেটার।
0: একদমই তাই। এবং যদি সেই নারী বা পুরুষ যার সঙ্গেই ভালোবাসার সম্পর্ক, তিনি যখন বিবাহিত, তিনি যখন পূর্ব একটি বন্ধনে আবদ্ধ, তখন কিন্তু কোথাও একটা সেই সম্পর্কের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়। আর যারা বিবাহিত সম্পর্কে গিয়েছেন তারা জানেন যে কোথাও মনে হয় যে কি জানি সমমূল্য কি পাওয়া যাচ্ছে, সমসম্মান কি পাওয়া যাচ্ছে। সেখান থেকে সরে এসে যদি নিজের একটা তাজমহল গড়ে তোলাই যায় তাহলে কি খুব ভুল হয়? বোধ হয় না।

0: আজকে জুটিতে দুটিতে রাজ কাপুর এবং নার্গিস, দ্যাট আইকনিক জুটি নিয়ে আমরা কথা বলছি। সময় প্রায় শেষ, যেতে যেতে কয়েকটা কথা যেমন তাদের সম্পর্কে বলতেই হয়, সেটা হচ্ছে যে যখন রাজ কাপুর জানলেন যে নার্গিস বিয়ে করছেন, তখন তার মনের অবস্থাটা তার আশেপাশের মানুষজন জেনেছিলেন। ওই যে শুরুর দিকে বলছিলাম কৃষ্ণরাজ কাপুরের কথা, কৃষ্ণরাজ কাপুর দেখতেন প্রত্যেক দিন তিনি বাড়ি ফিরছেন আকণ্ঠ মদ্যপান করে এবং ঘরে ঢুকে নিজের বাথটবে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। কৃষ্ণরাজ বলেছেন একটি ইন্টারভিউতে একজন সাংবাদিককে, আপনার কি মনে হয় সেই কান্না আমার জন্য ছিল? না, আমি জানি এই কান্না রাজ কাপুর কেন কেঁদেছেন।
1: আসলে সব সম্পর্ক তো পরিণতির দিকে যায় না, তবে যদি সেই অর্থে সঠিক একটা সম্পর্ক হয়, কোথাও দুজনকেই অনেক পরিণতি দেয় এবং মানে পরিণত তৈরি হতে সাহায্য করে, তার থেকেও বড় কথা ভালো লাগা মন্দ লাগা এইগুলো দুজনই দুজনের প্রতি আর কি, যে সম্মানটা, সেই সম্মানটা কিন্তু খুবই দরকার ছিল। এমন কিন্তু কখনো হয়নি যে দুজন দুজনের নামে না পাওয়ার জায়গাটায় যখন পৌঁছে গেছেন কোনো কথা বলেছে,
0: কালিমালি লেপন করেছেন, কখনো করেনি।
1: হ্যাঁ, মানে দুজন আর্টিস্ট দুজনকে যে প্রাপ্য সম্মান সেটা কিন্তু আজ জীবন দিয়ে গেছেন। হয়তো পথচলাটা এতটুকুই ছিল, সব সফর সুরেলা হয় না, হয়তো প্রথম দিকটা সুরেলা থাকলেও পরে কোথাও সুর তাল কেটেছে, কিন্তু তবু দেখুন এনাদের দুজনের এই ইকুয়েশন আমরা আজও মনে মনে কিভাবে নিয়ে চলেছি।
0: আমাদের কাছে কিন্তু এই সম্পর্ক এখনো সুরেলা, কারণ সুরে সুরেই আমরা তাদের মনে করি।

0: agreed in principle to raise oil output targets in June. Reports said seven OPEC plus countries have agreed to raise oil output targets by about 188,000 barrels per day next month. This will be the third consecutive monthly increase amid the geopolitical crisis and the departure of the UAE from the group. In tennis, Marta Kostyuk has captured the biggest title of her career after winning the Madrid Open 2026. The 23-year-old Ukrainian defeated world number 8 Mira Andreeva 6-3-7-5 in the women's singles final yesterday. And in IPL cricket, host Sunrisers Hyderabad were 163 for 918.1 overs against Kolkata Knight Riders in Hyderabad when reports last came in. Earlier, Sunrisers Hyderabad won the toss and opted to bat first. In another match, host Gujarat Titans will face Punjab Kings in Ahmedabad at 7:30 p.m. Punjab Kings continue to lead the standings. Gujarat Titans are placed at the fifth position. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলাম, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এ রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের নির্দেশে ফলতায় আগামী 21 মে পুনর্নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 24 ঘণ্টার মধ্যে ফের বদল করা হল কালীঘাট থানার ওসিকে। নতুন ওসি হচ্ছেন ভাঙর ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরী সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি টাকাসহ গ্রেপ্তার এক ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বেসরকারি উদ্যোগ গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রায় এক বড় সাফল্য। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। অন্য ম্যাচে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293টি আসনে আগামী গণনা কেন্দ্রের চারপাশে জমায়েত রুখতে জারি হয়েছে 163 ধারা। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। গণনা কেন্দ্রের নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে। তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলে তবেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে সেখানে ঢুকতে পারবেন না। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনাও আগামীকাল সকালে শুরু হবে। তামিলনাড়ুতে 4,624 জন মাইক্রো পর্যবেক্ষকের নজরদারিতে গণনার দায়িত্বে রয়েছেন মোট 10,545 জন গণনা কর্মী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে মোট 234 জন গণনা পর্যবেক্ষক গোটা প্রক্রিয়ার তদারকি করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা। যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, আগামীকাল ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা হলে নির্বাচন কমিশন আজ 294টি আসনে জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে গণনা 24 মে। ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গণনা প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে কমিশনের রিপোর্টে উঠে এসেছে। নির্বাচনের নির্দেশে 24 ঘণ্টার পর ফের কালীঘাট থানার ওসিকে বদল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে 24 ঘণ্টার পর ফের কালীঘাট থানার ওসিকে বদল করা হয়েছে। নতুন ওসি হচ্ছেন ভাঙর ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ। গতকালই কালীঘাটের ওসি গৌতম দাসকে সরিয়ে নতুন ওসি করা হয়েছিল চামেলি মুখোপাধ্যায়কে। তাকে আজ আবার উল্টোডাঙ্গা মহিলা থানাতেই পুনর্বহাল করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে তারালি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইলিয়াস গাজী নামে ওই ব্যক্তিকে মোটর বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে টহলরত বিএসএফ জওয়ানরা তাকে

আরোপ করে জিজ্ঞাসাবাদ করে। বাইকের সিটের নিচ থেকে উদ্ধার হয় 9 লক্ষ বাংলাদেশি টাকা, ধৃত স্বরূপনগরেরই বাসিন্দা বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আকাশ চৌধুরী ও আমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কুন্দনের বাড়ির সামনে গতরাতে মোটর বাইকে এসে ওই দুই যুবক গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের ছবি ধরা পড়ে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, যদিও শাসক দলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় গতরাতে বিজেপি কর্মীদের বাড়িতে লাঠি রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র। এই ঘটনায় দলের একাধিক কর্মী আহত হয়েছেন বলে দলের তরফে দাবি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা, সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রায় একটি বড় সাফল্য। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট এবং ভারতে বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণটি উদ্ভাবন এবং দেশ করার প্রতি তরুণদের আবেগের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি গ্যালাক্সি আই এর প্রতিষ্ঠাতা এবং পুরো দল অভিনন্দন জানিয়েছেন। সরকার শিশুদের ডায়াবেটিস মেলিটাস নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত পাবলিক হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারির জাতীয় সম্মেলনে এই দলিল প্রকাশ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে এই নির্দেশিকার মাধ্যমে প্রথমবার শিশুদের ডায়াবেটিসের নির্ণয় আজীবন ইনসুলিন থেরাপি, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপ এবং নিয়মিত ফলো আপের জন্য একটি কাঠামোবদ্ধ জাতীয় ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। এর ফলে শিশুদের ডায়াবেটিস সেবাকে জনস্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেছে যে নির্দিষ্ট সংখ্যক দেশ, ভারত সেই তালিকাভুক্ত হয়েছে। শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ এফপিআই এই বছরের এপ্রিলে 60,847 কোটি টাকার ভারতীয় শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাতকে ঘিরে নতুন করে সৃষ্ট উত্তেজনা এবং অপরিশোধিত তেলের উচ্চ মূল্য বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। এর ফলে এই বছর এখনও পর্যন্ত শেয়ার বাজার থেকে এফপিআই এর মোট অর্থ তুলে নেওয়ার পরিমাণ 1,91,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা গত বছরের মোট তুলে নেওয়ার পরিমাণের চাইতে বেশি। জাতীয় রাজধানীর বিবেকবিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ উত্তর পূর্ব ভারত, কেরালা, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরির বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, ছত্তিশগড় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু স্থানে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, ওড়িশা, কেরালা, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের কিছু অংশেও আজ প্রায় একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে। পাঞ্জাব বিজেপি সভাপতি সুনীল জাখারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে দেখা করে আপ সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পেশ করেন। তারা পাঞ্জাবে সাংবিধানিক অসদাচরণ, প্রশাসন পরিচালনার অবনতি এবং রাষ্ট্রীয় যন্ত্রের অপব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি স্মারকলিপিও রাজ্যপালের হাতে তুলে দেন। স্মারকলিপিতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী সম্প্রতি একদিনের বিশেষ বিধানসভা অধিবেশনে মদ্যপ অবস্থায় যোগ দিয়েছিলেন বলে গণমাধ্যমে ছড়িয়েছে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের সামনে 166 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে সানরাইজার্স প্রথমে ব্যাট করে
19 ওভারে 165 রান।

রান করে। অন্য ম্যাচে গুজরাট টাইটান্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। ম্যাচ শুরু সন্ধ্যা 7:30। পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, অন্যদিকে গুজরাট টাইটান্স পঞ্চম স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এ রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতাবাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের নির্দেশে ফলতায় আগামী 21 মে পুনর্নির্বাচন। আইপিএল ক্রিকেটে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের সামনে জয়ের জন্য 166 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অন্য ম্যাচে গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 6:35।

0: দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট সম্পূর্ণ বাতিল করে 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। গণনা 24 মে। বিভিন্ন গণনা কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে চাপান উত্তর তুঙ্গে। গণনার দিন রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ডাক্তারিতে স্নাতক পর্যায়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: ফল প্রকাশের ক্ষেত্রেও এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাউন্ডের ফল প্রথমে ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে, সেখান থেকে যাচাইয়ের পর তা দেখবেন সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের সই করার পরেই কাউন্টিং অবজারভারের অনুমোদন ক্রমে ফল প্রকাশ করা হবে। গোটা প্রক্রিয়ার উপর নজর দেবে সিসিটিভি ক্যামেরা। এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ, সিআইএসএফ, বিএসএফ সহ একাধিক সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কমিশন। ফলে সকাল থেকেই কলকাতা থেকে জেলা সব গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গণনা পর্ব সুষ্ঠু অবাধ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, গণনা কেন্দ্রে যেরকম ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে গণ্ডগোল হওয়ার কোনো সুযোগ নেই।
2: আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে, সেগুলো দেখব যে কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফ এর সাথে কথা বলে।
0: নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। ফলতা কেন্দ্রে 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে কমিশনের রিপোর্টে উঠে এসেছে। স্ক্রুটিনিতে দেখা গেছে সেখানে একাধিক বুথে ইভিএম এ কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গের ঘটনা ঘটেছে। বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টিপ লাগানো ছিল, এর ফলে ভোটাররা সঠিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। একাধিক বুথে ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি, কোনো বুথে তা অসম্পূর্ণ বা কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনে 293টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আগামীকাল ফলতা বাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্যই জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হচ্ছে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনের জন্য 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকও মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বহরমপুর গার্লস কলেজ সহ মুর্শিদাবাদের 5টি ভোট গণনা কেন্দ্রে 22টি বিধানসভা আসনের ভোট গণনা হবে আগামীকাল। প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক।
3: মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রে 220 জন প্রার্থীর ভাগ্য গণনা হবে আগামীকাল। বহরমপুর গার্লস কলেজ, ডোমকল গার্লস কলেজ, গান্ধী রাজ কলেজ সহ জেলার মোট 5টি গণনা কেন্দ্রে কাল ভোট গণনা হবে। জানিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হলেও গণনা ও গণনা পরবর্তী সকল পরিস্থিতি মোকাবিলায় জেলায় রয়েছে 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের নিরাপত্তাও বহাল রয়েছে একই সাথে। দিকে দিকে স্ট্রং রুমে কঠোর নজরদারি চলছে প্রশাসনে। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ।
0: উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন জেলার গণনা কেন্দ্রগুলির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা।
4: উত্তর চব্বিশ পরগনা জেলার 33টি বিধানসভা আসনের ভোট গণনা হবে 8টি কেন্দ্রে। বিধাননগর কলেজে 3টি, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে 4টি, বসিরহাট হাইস্কুলে 2টি বিধানসভা আসনের গণনা হবে। পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজ, ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বসিরহাট পলিটেকনিক কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ ও গভর্নমেন্ট হাইস্কুল

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে আগামীকাল 293টি আসনে ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। গণনা কেন্দ্রে গণ্ডগোলের কোনো আশঙ্কা নেই বলে আশ্বাস

0: ছটি করে বিধানসভার গণনা হবে। মোট 356 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ভোট গণনা শান্তিপূর্ণ করতে 200 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েন থাকছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
1: এদিকে কলকাতার ভবানীপুরে গণনা কেন্দ্রের সামনে এক্স আর্মি লেখা একটি গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই গাড়ির সামনে বিজেপির পতাকা উত্তরীয় ছিল এবং কোন রকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়। ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এর প্রতিবাদে লর্ডসিনা রোডে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, তাদের দাবি নিয়ম মেনেই নজরদারি চলছে এবং অনুমতি ছাড়া কাউকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য 2016 এবং 2021 বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। একটি রাজনৈতিক দল মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত মানুষকে একত্র করার চেষ্টা চালাচ্ছে, তবে এভাবে গণনায় ব্যাঘাত ঘটানো যাবে না।
2: বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, 2021 পুনরাবৃত্তি হবে না। আমরা পুরো রাজ্যবাসীর কাছে একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন।
1: অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলি স্ট্রংরুমের সামনে জমায়েত নিয়ে যে সমস্ত অভিযোগ আনছেন তাতে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
3: কেউ বলছেন স্ট্রংরুমের সামনে মহিলা বাহিনী জমায়েত, কেউ বলছেন পুলিশ বাহিনী জমায়েত, কেউ বলছেন সকাল বিকেল স্ট্রংরুমের সামনে ধর্ণা। এই যে সামগ্রিক পরিস্থিতি, এটা পশ্চিমবাংলার আবহাওয়াকে উত্তপ্ত করছে। এটা কি হচ্ছে?
1: রাজ্যে ভোট গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের বিজ্ঞানী সৌরাশিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে।
4: 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কিছুটা, সেই সাথে দমকা হাওয়া কখনো কখনো 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের জন্য 4 তারিখে দমকা হওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মালদা জেলার ক্ষেত্রে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো স্থানীয়ভাবে।
5: জনমত 2026,
6: জনমত 2026,
5: কারা জিতছে,
6: কারা হারছে,
5: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
6: চৌঠা মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
5: চৌঠা মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
6: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
5: রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
6: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
5: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
6: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
5: চৌঠা মে সোমবার সকাল 10টা থেকে শুনুন
6: জনমত 2026।
1: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিট আজ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে আগামীকাল 293 আসনে ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। গণনার দিন রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 8:10 মিনিটে খেলার খবর।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: আটটা বেজে এই দু মিনিট হব হব করছে, আর এই সময়টা আপনার কথা বলার সময়, আমাদের শোনার সময়। আর আপনার কথাতে আজকে যে বিষয়ে আপনারা বক্তব্য রাখবেন, পক্ষে অথবা বিপক্ষে, সেই বিষয়টা আপনারা ইতিমধ্যেই 100.1 এফএম গোল্ড কলকাতার ফেসবুক পেজ থেকে জেনে গেছেন। তাও বিষয়টা আরও একবার বলি, ফলের আশা না করে কর্ম করে যাওয়া আদতে অসম্ভব। আর এই বিষয় নিয়ে আপনাদের কথা পড়ার জন্য রয়েছে স্টুডিওয় শ্রাবস্তী আর দেবারতী। আর আপনারা করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ 9903055992 এই নাম্বারে, অথবা আমাদের যে ফেসবুক পেজে পোস্টারটি রয়েছে সেই পোস্টারের তলায় কমেন্ট করেও জানাতে পারেন আপনার বক্তব্য।
3: বেশ, অবশ্যই জানাবেন, অলরেডি জানিয়ে ফেলেছেন। তবে তার আগে আমাদের পুরুলিয়ার বন্ধুদের জন্য আবহাওয়া সংক্রান্ত একটি সতর্ক বার্তা রয়েছে, তারপর ফিরছি আপনাদের মেসেজ নিয়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, আগামী 2-3 ঘন্টার মধ্যে পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই ওই অঞ্চলের মানুষদের সাবধানে এবং নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণাটি শেষ হল। তাহলে শ্রাবস্তী দেবারতী চলে এলো এবার আপনার কথায়, একেবারে আপনাদের কথা নিয়ে। প্রথমেই আমরা একটু চোখ রাখি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখি কার কার মেসেজ এসেছে। আমাদের একজন বন্ধু, তিনি অবশ্য নাম ধাম কোনোটাই লেখেননি, তিনি লিখছেন, ছেলেরা যদি চাকরি না পায় তবে তার বাড়ির লোকেরা কিভাবে বাঁচবে? তারা বউ মেয়েকে হাতে বাজার করে দেবে, হাত খরচই বা কিভাবে দেবে? সেই সাথে তিনি ছেলেদের স্কুলের খরচগুলো কিভাবে দেবে এমনটা লিখছেন। বউয়ের টাকায় কি সবাই সংসার চালাতে পারে, বউ যদি কিছু রোজগার করে এমনটাই লিখছেন আমাদের।
2: কিন্তু আমাদের বিষয় কিন্তু আজকে সেটা নয়। আমাদের বিষয় হলো ফলের আশা না করে কর্ম করে যাওয়া আদতে অসম্ভব। আসলে জানি না, আমরা ফলের আশা করতে চাই না। অনেক রকম বাণী এবং গুরুজনদের কথা শুনে আমাদের মনে এটাই সকলে শেখায় আর কি, মনের মধ্যে এটাই রোপণ করার চেষ্টা করে যে ফলের আশা করো না। কিন্তু আসলে আমরা সকলেই তো রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে সেই এক্সপেকটেশনটা তৈরি হয়ে যায় এবং আমরা অজান্তেই, নিজের অজান্তেই কারোর জন্য কিছু করলে বা খুব পরিশ্রম করলে বা খুব ভালো করে কাজ করলে একটা ফলের আশা করেই ফেলি কোথাও গিয়ে।
3: একদমই তাই।
2: চলে যাই ফেসবুকের একটা মেসেজে। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, পরীক্ষায় যখন তোমার জীবনের লক্ষ্য নিয়ে রচনা লেখা শুরু করেছিলাম তখন গীতার বাণী জানতাম না। তারপর কাজে কখনো ফল পাচ্ছি তখন মনে হলো কোনো কাজই কঠিন নয়। পরের বার যখন আশাহত হলাম মনে হলো আমার দ্বারা সম্ভব। তখনই বড়রা শোনালেন ভেঙে না পড়ার জন্য, কর্ম করে যাও, ফলের আশা করো না, এও কি সম্ভব? ফলের আশা না করলে আমাদের কর্মের মানোন্নয়ন হবে কি করে? পুরস্কার না পেলে আমাদের হতাশা গ্রাস করবে। কথাটা পরাজিত মনকে শান্তির বাণী শোনানোর জন্য, ভাগ্যে যারা বিশ্বাস করে তাদের আশ্বস্ত করার জন্য। কিন্তু বাস্তবে আমরা কাজ করে ফলের আশা করবই, না পেলে বলবো আঙুর ফল টক, ফলের আশা করো না, এটাই এই সময় বাস্তব। যে দার্শনিক হয়ে গেছেন তার কথা আলাদা। একেবারেই তাই, লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে। একেবারেই তাই, আমাদের এই যে অনুষ্ঠান শোনার পর আপনারা যখন বলেন যে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে বা খুব ভালো অনুষ্ঠান হয়েছে, সেইটা কিন্তু আমাদের একটা বাড়তি অনুপ্রেরণা যোগায়।
3: একদমই তাই। আর এই প্রাপ্তিটুকু থাকে বলেই বা এই ভালো ফলটুকু পাই বলেই কিন্তু আমাদের যে কাজ করার মানসিকতা এবং প্রতি মুহূর্তে নিজেকে আপনাদের কাছে ভালো রাখার বা ভালো করে শোনানোর যে একটা সুপ্ত ইচ্ছে সেটা আরও বেড়ে যায়। দেখি হোয়াটসঅ্যাপে কোন বন্ধু মেসেজ করছেন, লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা, কর্মই ধর্ম, কর্ম করলে কষ্ট হবেই, কিন্তু সৎ পথে কর্ম করে যাও, অন্য পথের কর্ম আদৌ ভালো নয়, নিষ্ঠাভাবে কর্ম করলে সফল একদিন একদিন আসবেই আসবে, অসম্ভব বলে কিছুই হয় না, কর্ম কেন, সব কাজেতেই নিষ্ঠাভাবে আর মনোযোগ দিয়ে কর্ম করে যাও, সুফল হবেই। ঢাকুরিয়া থেকে লিখছেন সুমিতা রায়। বেশ, তাহলে সুমিতা রায়ের মেসেজ তো আমরা পড়লাম, এবার আবারও কি আমরা একটু ফেসবুক পেজে চোখ রাখি?
2: একদম, ফেসবুকের কমেন্টে চোখ রাখি। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, এটা আবার হয় নাকি, কর্ম করব ফল পাব না, কর্ম করব তার ফল পাব, এর ফলে মনোযোগ আরও বাড়বে আর ফল পাওয়ার অপেক্ষা করব। পড়াশোনা বলি, চাকরি বাকরি বলি, সব কিছুই তো আমাদের কষ্ট করে করতে হয়, কেন করি ফল পাব বলে, ভালোভাবে জীবনযাপন করব বলে। কর্ম করলেই সঙ্গে সঙ্গে টাকা পাবে, কাউকে যদি ছোট একটা কাজ করে দিতে বলি টাকা যায়, কত দিতে হবে, 20 টাকা, বলে এতে হবে না 50, সামান্য কাজ এই কর্ম করছে তাতেই যদি 50 টাকা চায় তাহলে বলুন তো 8 ঘন্টার ডিউটিতে কত ফল পেতে পারে, শারীরিক পরিশ্রম হোক বা মাথার পরিশ্রম, মাথা আপনি ঘামাবেন ফল পাবেন, তাহলে তো না হলে এত সময় দিয়ে কী লাভ। আমি বলতে পারবো না কারা শুধু কর্ম করে যায় ফলের আশা করে না।
3: আমরা যদি সেই মহাভারতের পাতায় চোখ রাখি, শ্রীকৃষ্ণ বলছেন কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত্বা কর্মণি। এটা বোধহয় ওই অর্জুনকে তখন বলা হয়েছিল, তখনকার পার্সপেক্টিভে ঠিক ছিল যে তুমি শুধু কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু বাস্তবে তো আমরা রক্ত মাংসের মানুষ, ফলের আশা না করে নিঃস্বার্থভাবে কর্ম করা আদৌ কি সম্ভব? দেখি কি বলছেন বন্ধু। বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন আমাদের বন্ধু বিশ্বজিৎ কর, তিনি ছন্দবদ্ধ এক কবিতায় তার মনের ভাব প্রকাশ করেছেন, লিখছেন, কর্ম তো করা হয় অবশ্যই ফলের আশায়, জবুথবু হয়ে থাকলে উদ্যোগটাই তো হারায়, সবাই বলেন কর্ম করতে ফলের আশা নাই বা করলে, কর্মই যদি না করো সবাই সব কিছু যাবে বিফলে, লক্ষ্য পূরণের তাগিদে কর্মই মূল হাতিয়ার, ফলের আশা জিইয়ে রাখলে উদ্যোগটি হবে জোরদার, ফলের আশা অবশ্যম্ভাবী হোক না কঠোর কর্ম, একাগ্রতায় নির্ভর করা কর্মবীরের ধর্ম। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ।
2: বেশ, শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতার 70 থেকে লিখছেন, কর্মই আমাদের ধর্ম, আজ আমাদের করে যেতে হয়, আজ কাজ আমাদের করে যেতে হয় আজীবন, যার জন্যে যে কাজ নির্দিষ্ট তাকে সেটুকু করতেই হয়, নইলে এই বিশ্ব মানবের প্রতি একজন মানুষ হয়ে মানুষের যা কর্তব্য তা সে পালন করতে পারে না। এই যে আমাদের জীবন, সে তো আসলে একটি যজ্ঞেরই প্রতিরূপ, কত রকম নিত্য কর্তব্যের বিধান আমাদের জন্য স্থির হয়ে আছে, যে কর্মে তাই যার অধিকার সেই কর্ম তাকে করতেই হবে। শ্রী গীতা আমাদের বলেছেন কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুভুর্মাতে সঙ্গহস্ত কর্মাণি, অর্থাৎ কর্মেই আমাদের অধিকার ফলে নয়, কর্ম সম্পাদনের ভিতর যেন ফলের আকাঙ্ক্ষা না থাকে, আবার ফলের আকাঙ্ক্ষা নাই বলে কর্ম ত্যাগ করব এমনটি হওয়ারও উপায় নেই, অর্থাৎ কর্ম আমাদের করতে হবে কিন্তু নিষ্কামভাবে, নিজের সাধ্যমতো শ্রেষ্ঠ কাজটি করে যাওয়া, কাজে ফলের জন্য অধীর না হওয়া, আমি কাজ করছি এই অহংকার ত্যাগ করা, নিজের কাজকে ঈশ্বর বা মহত্তর কোনো উদ্দেশ্যে উৎসর্গ করা, এটি মূলত কাজের প্রতি নিষ্ঠা বাড়ানোর একটি মানসিক

0: দৃষ্টিভঙ্গি, যেখানে ফলের চিন্তা করে উৎকণ্ঠা না বাড়িয়ে বর্তমান কর্মে মনোনিবেশ করা হয়। ধন্যবাদ। শুভ্রা ভট্টাচার্য বাঁশত্রণী কলকাতা থেকে লিখেছেন এই মেসেজ।
1: খুব সুন্দর লিখেছেন, আমরা আবারও আসবো আপনাদের মেসেজে। তবে তার আগে একটা গান শুনি।
0: বেশ।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: গান শুনতে শুনতে ফিরে এলাম দেবারতী, আর সেই সাথে রয়েছে শ্রাবস্তী। আমরা কথা বলছি আপনার কথায়, আপনার কথায়। এবার যে বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব, দেখি কি লিখেছেন। সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, সাধারণ মানুষ

0: আশা প্রত্যাশা নিয়েই বেঁচে থাকেন। সুতরাং ফলের আশা না করে কর্ম করে যাওয়া সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। সংঘমিত্রা ঘোষ লিখেছেন কাকিনাড়া ভাটপাড়া থেকে। আরও একটি মেসেজ দেখি কে লিখেছেন। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, লিখছেন ফলের আশা না করে কর্ম করা অসম্ভব। এই ধারণাটি মানুষের সাধারণ মনস্তত্ত্বের সাথে যুক্ত হলেও দর্শন বা আধ্যাত্মিকতার দৃষ্টিতে এটি নিষ্কাম কর্ম হিসেবে পরিচিত। গীতার শিক্ষা অনুযায়ী এটি কাজ ত্যাগের কথা বলে না, বরং ফলের আসক্তি ত্যাগের কথা, কর্তব্যের ওপর মনোযোগ দিতে বলে। ফলের আশা করলে কাজের প্রতি একাগ্রতা কমে যেতে পারে, অন্যদিকে কর্তব্যের খাতিরে কাজ করলে কর্মদক্ষতা বাড়ে। এটি একটি অনুশীলনের বিষয়, যেখানে কর্মের প্রতি নিষ্ঠা থাকে কিন্তু ফলাফলের প্রতি উদাসীনতা থাকে। এক কথায় এটি মনের একটি উচ্চতর অবস্থা, যেখানে কাজের প্রক্রিয়াটি মূল লক্ষ্য হয়ে ওঠে, ফলাফল নয়। খুব ভালো থাকবেন আপনারা সবাই, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।
1: এবারে আবারও একটু ফেসবুকের কমেন্টে চোখ রাখি। এবারে যার মেসেজ পড়ব, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, ফলের আশা করব না কিন্তু কাজ করে যাব। বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। শিমুল তুলে বুকে বীজ নিয়ে উড়ে যায়। আচ্ছা, শিমুল তুলো বুকে বীজ নিয়ে উড়ে যায়, শিউলি ফুল পথের উপর ঝরে পড়ে থাকে, কিন্তু এসব প্রকৃতির উদাহরণ। তবে এখানেই সব কিছু থেমে নেই। পৃথিবীতে যুগে যুগে কিছু মহামানবের আবির্ভাব ঘটেছে, যারা ফলের আশা না করে কাজ করে গেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে একজন। কবিগুরু যে গান কবিতা লিখেছেন তা সমাজকে কিছু দেবার জন্য। এছাড়া আকাশবাণী প্রতিদিন আমাদের যে অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছে তা আমাদের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা রাখছে। বিনিময়ে সে আমাদের কাছে কিছুই চায় না, আমাদের সুস্থ জীবন ও সততা আকাশবাণীর কাম্য। অতিথি পাখির দল উড়ে আসে আমাদের দেশে, তারপর যখন তারা আটকে যায় শিকারির ফাঁদে, সেটা সত্যি বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। ওরা নিজের জীবন দিয়ে আমাদের সেবা করে যাচ্ছে, আমরা ঋণী হয়ে থাকলাম ওদের কাছে। ওরা দেখিয়ে গেল ফলের আশা না করে কাজ করে যাওয়া সম্ভব। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন।
0: বেশ, তাহলে আবারও একটু চোখ রাখি। লিখছেন বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা শ্রাবস্তীয় দেবারতীকে আমার আন্তরিক ভালোবাসা জানালাম। দেখো, ফলের আশা না করে কর্ম করে যাওয়া আদতে অসম্ভব, কথাটি ভাবলে একদম সঠিক মনে হয় না। কারণ কোনো কাজে সফল হতে গেলে প্রাণপণ চেষ্টা করতে হয়, তবেই সেটা হয়, আর তবেই তার ফল অবশ্যই পাওয়া যায়। আর অসম্ভব বলে কিছুই হয় না, চেষ্টা থাকলে নিশ্চয় সম্ভব হবে। আজকে আমি আবার দাদার বাড়ি সল্টলেক বিবি ব্লক থেকে বলছি। তবে আমাদের দুই বোন শ্রাবস্তী আর দেবারতীকে পরপর অনুষ্ঠানে পেয়ে খুব আনন্দ হলো। শ্রাবস্তীকে মাঝে মধ্যেই পাই, দেবারতীকেও পরপর পেয়ে খুব ভালো লাগছে। তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার। এই যে কি সুন্দর করে উনি বললেন, এটাই তো আমাদের কাছে আশা জাগায়, তাই না?
1: এবং এটাই বোধ হয় আমাদের কর্মের ফল
0: যে আপনাদের ভালো লাগাতে পারছি।
1: একেবারে তাই। অমিতাভ দত্ত লিখছেন যে আমরা যদি কাজ করি তাহলে আমাদের সেই ফল আসবে, একটু দেরিতে হলেও আসবে। উনি ইংরেজিতে লিখেছেন, আমি চেষ্টা করলাম খানিক অনুবাদ করে পড়ার।
0: বেশ, পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ, ডানকুনি কালীপুর থেকে দিলীপ রায় লিখছেন যে কর্ম করব আর ফলের আশা করব না তা কখনো হয়? আবার কর্মই ধর্ম, কর্ম না করলে অন্য সংস্থান করতে পারবো না। অতএব কর্মের দ্বারা যা ফল লাভ হয় তা আমাদের ক্ষুধা মেটায় এবং আশা আহ্লাদ সম্পন্ন হয়। আমরা সাংসারিক মানুষ, আমরা যে কাজ করব তাতে ফলের আশাই করব। লিখছেন ডানকুনি কালীপুর থেকে দিলীপ রায়।
1: বেশ, আবারও একটু ফেসবুকের কমেন্টে চোখ রাখি। এস এম ছবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন, ফলের আশা না করে কর্ম করে যাওয়া কথাটি আদর্শ হিসেবে সুন্দর শোনালেও বাস্তবে তা পুরোপুরি পালন করা কঠিন। মানুষ স্বভাবতই নিজের পরিশ্রমের ফল দেখতে চায়, ফলই অনেক সময় কাজ করার প্রেরণা যোগায়। কোনো লক্ষ্য বা প্রত্যাশা না থাকলে আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। শিক্ষা, চাকরি বা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ ফলের দিকে তাকিয়ে থাকে, তবে অতিরিক্ত ফলের চিন্তা অনেক সময় হতাশার কারণ হয়। তাই।

0: কর্মে মনোযোগ দেওয়া জরুরি, কিন্তু ফলের সম্পূর্ণ অনুপস্থিতি বাস্তবসম্মত নয়। সঠিক ভারসাম্য এখানে মূল বিষয়। কর্মকে গুরুত্ব দিয়ে ফলকে স্বাভাবিক পরিণতি হিসেবে ভাবা উচিত। এভাবেই বাস্তব জীবনে সফলতা ও মানসিক শান্তি দুটোই পাওয়া যায়। লিখছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে।
1: আরও একটি মেসেজে চলে যায় পুরুলিয়া জেলা থেকে। লিখছেন সুশান্ত সেনগুপ্ত। তিনি লিখছেন যে তার মতে ফলের আশা না করে কর্ম করে আসাটা আমার কাছে আদতে অসম্ভব। যেমন কোনো স্টুডেন্ট ভালো রেজাল্টের পিছনে যখন ছোটে, ভালো নম্বর পেয়ে ভালো ফল পাওয়ার জন্য ছোটে। তাই আমি লাস্টে একটা কথাই বলবো, আমি মনে করি কোনো মানুষ বিনা ফলে কর্ম করে না, সে পড়াশোনাই বলুন আবার যে কোনো কাজই বলুন। লিখছেন গোপালনগর পুরুলিয়া জেলা থেকে সুশান্ত সেনগুপ্ত।
0: বেশ, আবারও চলে যাই ফেসবুকের কমেন্টে। দিনেশ নস্কর লিখছেন জয়পুর বালিহাওড়া থেকে, কর্ম করব ফলের আশা করব না এমন মানুষ জানা থাকলে জানাবেন। ভালো কর্ম করব, পরিশ্রম করব, অবশ্যই ফলের আশা করব। আমার নিজের চোখে দেখা একজন বাড়িতে বাবাকে প্রিয় থেরাপি করতে আসতো, সে কিন্তু কর্ম করত, আমাদের থেকে বেশি টাকা, আমাদের থেকে বেশি টাকা নিত। তাই বলছি ফলের আশা অবশ্যই করব। বেশ, দিনেশ নস্কর বালিহাওড়া থেকে লিখেছেন।
1: আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, টেক্সট মেসেজ করছেন 9903052992 এই নাম্বারে। যেমন এই মুহূর্তে একটি টেক্সট মেসেজ চলে এসেছে, দেখি কে টেক্সট মেসেজ করছেন। যাদবপুর থেকে কুন্তল ভট্টাচার্য। সহজ কথায় কাজের প্রতি পূর্ণ সততা ও নিষ্ঠা রেখে ফলের দুশ্চিন্তা না করে কাজের প্রক্রিয়াটি উপভোগ করাই হল প্রকৃত নিষ্কাম কর্ম। ধন্যবাদ জানিয়ে লিখেছেন কুন্তল ভট্টাচার্য, যাদবপুর থেকে।
0: বেশ, আরও একটা কথা আপনাদের বলি, যে যারা ফেসবুকে কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন, তারা আবার টেক্সট মেসেজ করবেন না, তাতে আমাদের না খুব অসুবিধা হয়, কারণ হয়তো আমরা সেই নামটা মনে করতে পারছি না। আমরা তাহলে দুবার একই মেসেজ পড়ব এবং তাহলে বাকিদের মেসেজটা কিন্তু পড়া হবে না, আমাদের সময় গুলোবে না।
1: সেজন্য একটাই রিকোয়েস্ট, যে কোনো একটি মাধ্যমে আপনারা মেসেজ করুন। আর আরও একটা রিকোয়েস্ট, প্লিজ এই নাম্বারে ফোন করবেন, এটা কিন্তু কলিং নাম্বার নয়। মানে আপনারা যে কোনো কথা বলার জন্য বা যে কোনো কথা পৌঁছে দেওয়ার জন্য ফোন করলেও এই নাম্বার থেকে কোনোভাবেই কল রিসিভ হবে না। আমাদের যখন আবার ফোন কল সিস্টেম শুরু হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা জানাবো। আর এই মুহূর্তে ফেসবুক পেজেও আপনারা কমেন্ট করছেন, 100.1 FM গোল্ড কলকাতা ফেসবুক পেজ, সেখানে আজকে আপনার কথা প্রোগ্রামের যে পোস্টার শেয়ার করা হয়েছে সেখানে কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন যে ফলের আশা না করে কর্ম করে যাওয়া আদতে অসম্ভব। কি মনে করছেন আপনারা? আমরা
0: চলে যাই, সেই কমেন্টেই চলে যাই। তবে তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, প্রণাম আকাশবাণী, শুভ সন্ধ্যা জানাই। মা ফলেষু কদাচনা গহনা কর্মণ গতি, গীতার অমৃতায় বাণী চিরন্তন। কিন্তু যুগের বিবর্তনে যে কোনো কাজ করি না কেন, ফল পাবার আশা নিয়েই, সে বিফল কুফল নির্ফল হতেই পারে। কাজ করব অথচ ফলের আকাঙ্ক্ষা থাকবে না, তা কি হয়? তবে পরিকল্পিতভাবে বুদ্ধিমত্তা প্রকৌশল নিয়েই কাজ করতে হবে, তবেই সাফল্য আসবে। লিখেছেন তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে।
1: বাউরিয়া বৌলখালি থেকে লিখছেন শান্তনু ঘোষ এবং কনক ঘোষ। লিখছেন কোনো গাছ বসিয়ে তা থেকে ফলের আশা করি, কিন্তু আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। তাই বলি কর্ম করেও ফলের আশা অসম্ভব হয়ে পড়ে, ভালো থাকবেন। এমনটাই লিখেছেন শান্তনু ঘোষ এবং কনক ঘোষ বাউরিয়া বৌলখালি থেকে। আপনারা শুনছেন 100.1 FM গোল্ড কলকাতায়, রয়েছি শ্রাবস্তী আর দেবারতি, শুনছেন আপনার কথা। আসবো আপনাদের মেসেজ নিয়ে আবারও, তার আগে একটা গান শুনি।
0: একেবারেই তাই, আমরা আগের গান শুনেছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারে আমরা মান্না দের গানে চলে যাই।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: আবারও ফিরে এলাম আপনার কথা নিয়ে। আর এই যে ফলের আশা আপনারা করছেন, আবার কেউ কেউ করছেনও না, দেবারতি কিন্তু বেশ ফলের আশা করে, কারণ হচ্ছে বলছিল আর কি, অফিস
2: সেই জন্য গরমটা সহ্য করি আর কি। এটাও তো একটা কর্ম করা বলো, কারণ আমটা খেতে পারবো, তরমুজটা খেতে পারবো,
1: মানে যাই বলা হয় বা যে টপিকই থাকুক আপনার কথায়, আপনারা করেন না, আপনারা খুব সুন্দর সুচিন্তিত মতামত দেন, কিন্তু দেবারতি ঠিক ঘুরে ফিরে খাবারে চলে যায়
2: একদম,
1: আমি দেখেছি এটা। হ্যাঁ না, আমি যাই না সেটা বলছি না। চলে যাই পরের মেসেজে।
2: বেশ, পরের মেসেজ করেছেন পায়েল ব্যানার্জি বেলঘুরিয়া থেকে। তিনি লিখছেন, কর্ম করলে ফল নিশ্চয়ই পাওয়া যাবে, তবে লোক স্থির রেখে এগোতে হবে। কর্ম এক সাধনা, তাই মন দিয়ে করতে হবে, সমাজের জন্য ভালো কিছু করতে হবে, কর্মের হাল ধরে এই জীবন তরি পার হতে হবে, কর্মের সাধনা করতে হবে। কর্ম মানে এক অঞ্জলি, কর্ম এক আরাধনা। লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘুরিয়া থেকে। আরও একটা টেক্সট মেসেজ লিখছেন তারক কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। লিখেছেন, যে সমস্ত মানুষ প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, সেটা ফিনান্স, ইন্স্যুরেন্স, যাই হোক না কেন, প্রত্যেক দিন, মাস, ত্রৈমাসিক, বাৎসরিক টার্গেট বা ফল পূরণ করতে হয়, না তো খুব খারাপ কিছু অপেক্ষা করে তাদের জন্য। তাই ফল ছাড়া কাজ, এটা কেবলমাত্র থিওরি, বাস্তবের সঙ্গে কোনো সংযোগ নেই। লিখছেন সেই সাথে শুভ সন্ধ্যা জানিয়েছেন তারক কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: একেবারেই তাই, শুধুমাত্র টার্গেট ওরিয়েন্টেড জব কেন, যে কোনো জবেই মাস গেলে যখন টাকাটা না আসে তখন কিন্তু সত্যিকারেরই অসুবিধা হয়, মানে সেটা তো একটা ফলই, তাই না? যাই হোক, চলে যাই ফেসবুকের কমেন্টে। রমা রায় বিরোধ দাসনগর হাওড়া থেকে লিখছেন, মানুষ যন্ত্র নয়, প্রতি

একটি কাজের পেছনে একটি উদ্দেশ্য বা প্রত্যাশা থাকে। ফলের আশা ছাড়া কাজ করা অনেকটা গন্তব্যহীন যাত্রার মতো, যা মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে। ফলের আশা বা পুরস্কারই আমাদের কাজের মূল প্রেরণা, মোটিভেশন। আপনি যদি পরীক্ষার ফল নিয়ে চিন্তা না করেন, তবে পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন। ফলই আমাদের এগিয়ে যাওয়ার জ্বালানি। ফলের আশা না করা মানে এই নয় যে

0: সম্ভব, তবে ফলের আশা কমিয়ে কর্মের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলা সম্ভব। যখন কাজটি আনন্দদায়ক হয়ে ওঠে তখন ফল ততটা গুরুত্বপূর্ণ থাকে না। ফলের আশা না করে কাজ করা অসম্ভব মনে হলেও ফল পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রেখে বর্তমানে সততার সাথে কাজ করে যাওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। লিখেছেন রমা রায় বীরুর, দাসনগর, হাওড়া থেকে।
1: পরের বন্ধুর মেসেজ, শিপ্রা কাড়ার, মল্লিকপাড়া লেন, বিটোর, হাওড়া 4 থেকে লিখছেন। কর্ম বলতে অনেক কিছু বোঝায়। ফার্স্টে বলি, আমি যে কোনোভাবে কোনো মানুষের পাশে দাঁড়াই, উপকারে লাগি, যে কোনো বিপদে হেল্প করি, সেই মানুষ নিজের হোক, অচেনা, প্রতিবেশী, বন্ধু যেই হোক না কেন, সেখানে ফলের আশা কি করা যায়? এখানে যদি ফল পাই সেটা গডই তো দেবেন, আর আমি পাব ওই মানুষের মুখে শান্তির হাসি। আজই আমি চার্চে যাওয়া আসার পথে বাসের মধ্যে মহিলাদের অচেনা জায়গাগুলোকে চিনিয়ে দিচ্ছিলাম। এরপর কি হলো বুঝতে পারছেন? অ্যাট লাস্ট বলি, স্টুডেন্ট সার্ভিসের ক্ষেত্রেও সেখানেও তো ফল শিওর দরকার। আপনারা আমার ভালোবাসা নেবেন, এমনটাই জানাচ্ছেন শিপ্রা কাড়ার, মল্লিকপাড়ালের বিটোর, হাওড়া 4 থেকে। সত্যি তাই, কর্ম করব এবং কর্ম করা মানে তো শুধুমাত্র কাজ করানো, এই মানুষের পাশে দাঁড়ানো, উপকারে লাগা, এটাও এক ধরনের কর্ম। আর সেভাবে যদি আমরা ভাবি, ফলের আশা না করেই অনেক মানুষ কিন্তু আমাদের উপকার করেও থাকেন।
0: একেবারেই তাই। পরের কমেন্টে চলে যাই। অরুণ গুপ্ত কন্যানগর থেকে লিখছেন, কর্ম আর ফল দুয়ে মিলেই কর্মফল। ভালো ফলের আশা না করলে যেমন ভালো কর্ম করা যায় না, তেমনি ভালো কর্ম না করলে ভালো ফলেরও আশা করা যায় না। অর্থাৎ একে অন্যের পূরক পরিপূরক। দুজনেই নমস্কার নেবেন, অরুণ গুপ্ত কন্যানগর থেকে লিখছেন।
1: বেশ, ফেসবুক মেসেজের পর হোয়াটসঅ্যাপ মেসেজে আরও একবার চোখ রাখার পালা। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর্য শ্রাবস্তু দিদিভাই ও আর্য দেবারতী দিদিভাই, নমস্কার জানাই। শ্রীমদ ভগবদ গীতায় নিষ্কাম কর্ম করার জন্য বলা আছে, যার অর্থ ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্ম করে যাওয়া, কিন্তু ফলকে অস্বীকার করার কথা নয়। যদি কাজের কোনো ফলাফল না থাকতো তবে তৃষ্ণার্ত মানুষ জল খেত না বা ক্ষুধার্থ মানুষ খাবার খুঁজত না। কর্মই ফলের বীজ ধারণ করে থাকে। ফলকে অস্বীকার করা মানে কর্মের অস্তিত্বকেই অস্বীকার করা। যখন কেউ জানে যে তার কাজের একটি নির্দিষ্ট ফলাফল আসবে, তখন সেই ফলাফল থেকে মনকে সম্পূর্ণ সরিয়ে রাখা মনস্তাত্ত্বিকভাবে অসম্ভব। ফলহীন কর্ম ব্যক্তিকে অবসাদগ্রস্ত ও যান্ত্রিক করে তুলতে পারে। কেউ যদি নিঃস্বার্থভাবে দানও করে, তবে তার পিছনে পুণ্য অর্জন বা মানসিক শান্তি পাওয়ার একটি সূক্ষ্ম প্রত্যাশা থাকে। এই প্রত্যাশা বা ফল বাদ দিলে মানুষের কাজের কোনো উদ্দীপনা থাকে না। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। লিখেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির জুখিয়া বাজার থেকে যাদবেন্দ্র পণ্ডা।
0: ফেসবুকের কমেন্টে চলে যাই। শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, এখন রেজাল্ট না দেখে কেউ কাজ করে না। কত দূর অগ্রসর হলাম তার রেজাল্ট দেখে তবে কাজটা করে। আগে বলতো কাজ করে যাও, ফলের আশা করো না। আমি জানি পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু শুধু শুধুই খেটে মরলাম, তার রেজাল্ট পেলাম না, তাহলে সে কর্ম না করাই উচিত বলে মনে করি। লিখেছেন শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।
1: এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, নমস্কার শ্রাবস্তিদি ও দেবারতিদি, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমরা প্রত্যেকেই জানি যেমন কর্ম তেমন ফল। আসলে কর্মই প্রধান ধর্ম। কর্ম যাই করি না কেন, ফলের আশা অবশ্যই করি। সমাজে যদি ভালো কর্ম করা যায় তাহলে তার ফল নিশ্চয় ভালো হবে। জীবনের প্রতিটি কর্ম ফলের আশা নিয়ে চলা উচিত বলে মনে করি। তবে যেন সেই ফল সমাজে কুফল না হয়ে সুফলের উদ্দেশ্যে হয়, এমনটাই লিখছেন কোড়াকাটি সন্দেশখালী থেকে এস এন মণ্ডল বাপি।
0: আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চোখ রাখি। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ফলের আশা না করে নিজের কাজটা করে যাও, এমন পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। যদিও আমি এমন আশার কথা এক কান

0: দিয়ে শুনি, আচ্ছা এমন অসার কথা এক কান দিয়ে শুনি আর অন্য কান দিয়ে বের করে দিই, কাজ করে যাব অথচ ফলের আশা করব না, যা আদতে অসম্ভব। লক্ষ্য পূরণ করতে আমরা কাজ করে থাকি, যদি লক্ষ্যই পূরণ না হয় তাহলে কাজ করার দরকার কি? তাই ফলের আশা না করে কাজ করাটা আদতে সত্যিই অসম্ভব। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। আরও একটা পরপর মেসেজ পড়ে দিই। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে খুব ছোট্ট করে লিখেছেন, প্রিয় আপনার কথা, ফলহীন কর্ম হতে পারে না ধর্ম, কর্ম করি ফলের আশা করে, প্রতিটি কাজ ধরে ধরে। খুব সুন্দর ছড়ার মধ্যে লিখেছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে।
1: আপনাদের মেসেজ পড়ছি, কমেন্ট পড়ছি। 100.1 FM গোল্ড কলকাতা ফেসবুক পেজে আপনারা কমেন্ট করেছেন এবং সেই সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর SMS করছেন 9903055992 এই নাম্বারে। পরের বন্ধুর মেসেজ, বাউরিয়া জাগৃহি থেকে মমতা ঘোষ, তিনি লিখছেন, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কথাটি একেবারে ঠিক, কারণ ফলের আশা ছাড়া কাজ করা অত্যন্ত কঠিন। তবে ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তার গভীর অর্থ অনেকটা ভিন্ন। নমস্কার দিদি ভাইরা, ভালো থাকবেন। মমতাদি আপনিও খুব ভালো থাকবেন। বাউরিয়া জাগৃহি থেকে মেসেজ করেছেন মমতা ঘোষ। পরের বন্ধুর মেসেজ, অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখছেন, আচ্ছা তিনিও কিন্তু ফলের আশা করেছেন, কীরকমভাবে, আমাদের অনুষ্ঠান কিছুদিন ধরে শুনতে শ্রোতা বন্ধুদের নানান সমস্যা হচ্ছে তেমনটাই লিখছেন, সেই সাথে তিনি আশা করছেন যাতে এই সমস্যা মিটে যায়।
0: সমস্যা মিটে যাবে খুব
1: অবশ্যই, আমরা কিন্তু এই ফলের আশা করে আমরা নিজেরাও এগোচ্ছি
0: একেবারেই
1: অপেক্ষায়।
0: মদন ও কৃষ্ণা কুণ্ডু আরামবাগ থেকে লিখছেন, সাধারণ মানুষের পক্ষে নিষ্কাম কর্ম অসম্ভব, আপনারা অনুষ্ঠানের ফিডব্যাক আশা করেন, কোনো কাজ ছোট নয়, ফল অবশ্যই আসবে। একেবারেই তাই, মদন ও কৃষ্ণা কুণ্ডু আরামবাগ থেকে লিখেছেন, একেবারেই তাই, আমরা সকলেই কিন্তু ফলের একটা আশা করি। এর পরের মেসেজে চলে যাই।
1: বেশ, কে মেসেজ করছেন? সুচেতা পশ্চিম বর্ধমান থেকে লিখেছে, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা জানাই শ্রাবস্তী দিদি, দেবারতী দিদি ও FM গোল্ডের সকল সদস্যদের। আমরাও জানাই শুভ সন্ধ্যা এবং সেই সাথে সব শ্রোতা বন্ধুদের পক্ষ থেকেও জানাই। সুচেতা লিখছে, ভগবদ্গীতার শিক্ষা, কর্মণ্যে বাধিকার আস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের অধিকার কর্ম করার উপর, ফলের উপর না। তাই ফলের আশা না করে কর্ম খুব অসম্ভব না, তবে সবার ভাবনা সমান নয়। রাস্তায় বেরোলে, কোনো মানুষ অসুবিধায় পড়লে তাকে সাহায্য করতে এগোনোর আগে যদি ভাবি কেন করব, কি পাব, তাহলে তখন সব বৃথা। তবে এই কলিকালে বেশি সংখ্যক মানুষ সামান্য ফুচকার দোকানে একটা ফাওয়ের আশা করে, সেখানে কর্ম করে ফলের আশা করবে না, এটা তো সম্ভবই নয়। সবশেষে বলবো, কর্মটা আমাদের হাতে আছে, সেটা করে যেতে হবে সকলকেই। লিখছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা।
0: একেবারেই ঠিক, কর্মটা কিন্তু আমাদের হাতে আছে, কিন্তু ফলটা কিন্তু আমাদের হাতে ঠিক নেই, ওটা মানে কর্মের উপরই কিন্তু আমরা পেয়ে থাকি। আশা করা যায় আমরা খুব ভালোভাবেই সেই ফল পাবো, সেই আশা নিয়েই আমরা এগোই, আমরা বেঁচে থাকি। তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে লিখছেন, গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগে শ্রী ভগবান বলেছেন, ইহলোকে জ্ঞানাধিকার কারীগণের জন্য জ্ঞানযোগ এবং নমস্কার কর্মীগণের জন্য কর্মযোগ, কর্মানুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম লাভ করিতে পারে না, কর্ম না করিয়া কেহই ক্ষণকাল থাকিতে পারেন না, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়, সুতরাং ফলের আশা না করে কর্ম করে যাই, মা বাবার সন্তানদের প্রতি কর্ম করেন কি ফলের আশা করে? তপন কুমার সেন হালতুবাজার কসবা থেকে লিখছেন এই মেসেজ। এবং এই মেসেজের সঙ্গে সঙ্গে আমরা আবারও একটুখানি চলে যাই টেক্সট মেসেজে। লিখছেন, কে লিখছেন? আজাদুল শেখ আজাদুল আকরা কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন যে, আপনাদের উপস্থাপনা একদম ফাটাফাটি জমিয়ে শুনছি, কঠোর পরিশ্রম করলে যে ফল পাওয়া যায় সেটা নাও হতে পারে, কিন্তু সমাজের বিভিন্ন কাজ করতে হবে ও বড়দের সম্মান করতে হবে, গরিবদের সাথে থাকতে হবে, তবেই তো পাওয়া যাবে কঠোর পরিশ্রমের ফল। লিখছেন শেখ আজাদুল আকরা কৃষ্ণনগর থেকে, এবং উনি জানিয়েছেন যে খুব পরিষ্কারভাবে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন।
1: যাক, এটাও আমাদের শোনাটা খুব প্রয়োজন ছিল যে কিছু মানুষ অন্তত ঠিকঠাক শুনতে পাচ্ছেন।
0: এবং নীলাঞ্জন লিখছেন যে কর্ম হচ্ছে ধর্ম, কর্ম ছাড়া আমরা বাঁচতে পারবো না, একেবারেই তাই। এবং এর সাথেই আমাদের আজকের মেসেজ শেষ হলো। আমরা আজকে শেষ গানে চলে যাব এবং গান শুনতে শুনতেই কিন্তু বিদায় নেব আপনার কথা থেকে। এবং সেই গান দেবারতী বলছে যে একটুখানি যদি সেই গান হয় যে আমাদের একটুখানি এই গরম, মানে আরও একটুখানি বৃষ্টি দিয়ে, মানে বৃষ্টি হচ্ছিলই কিছু জায়গায়, আবারও যদি আমরা একটুখানি বৃষ্টিকে ফেরত নিয়ে আসি এবং গরম কমে, আর সেই সাথে বলি রাত 9:30 থেকে কিন্তু আবারও থাকতে হবে আমাদের সঙ্গে শ্রাবস্তী আর দেবারতী থাকছে আজকের রবিবারের বৈঠকে একটা জমজমাট বিষয় নিয়ে, যেই বিষয়ে আপনারা সকলে থাকবেন এবং বলবেন, আপনাদের মানে অংশগ্রহণ করবেন। রবিবার বিকেল মানেই এই সন্ধ্যের সময়টা মানেই একদম একটুখানি বসে যাওয়া রেডিও সেটের সামনে আর অংশ নেওয়া, মেসেজ করা, এবং সেই রবিবারের বৈঠকে থাকতে হবে। আপাতত লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি আপনার কথা থেকে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
1: চলে এসেছি শ্রাবস্তী আর দেবারতী নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান রবিবারের বৈঠক। রবিবার মানেই একটা জমজমাটি আড্ডা স্টুডিওর প্রান্তে, এবং সেই সাথে আপনারাও থাকেন সাথে। আর যেটা করেন সেটা হলো আমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেন, না সামনাসামনি নাই বা হলো, কিন্তু আমরা তো হোয়াটসঅ্যাপে বা মেসেজের মাধ্যমে আড্ডা দিতেই পারি, দেবো আজকেও সেরকমই আড্ডা। তবে তার আগে আমরা বরং গানে চলে যাই।
2: একেবারেই তাই, গানে যাব, অনুপ ঘোষালের কণ্ঠে শুনবো এই গান। কালকেই আমরা পেরিয়েছি সত্যজিৎ রায়ের জন্মদিন, এবং তারই ছায়াছবি থেকে এই গান শুনবো, কারণ আমাদের বড্ড আনন্দ হয়েছে এই রবিবারের আড্ডায়, রবিবারের বৈঠকে। এবং আপনাদেরও আমি নিশ্চিত যে বিষয়টা শোনার পর বেশ আনন্দ হবে এবং ফিরে যাবেন আপনাদের শৈশবে, নস্টালজিয়ায়।

0: হাতে। এসবের মাঝে মোরা সুখ পাই কিছু, যখন বাজারে আসে আম জাম লিচু। আরও সুখ পাই যদি দাও টক দই, ঠান্ডা ঘরেতে শুয়ে চুপ করে রই। গরমের এ মজার জুড়ি মেলা ভার, এসো খাই আইসক্রিম দেরি নয় আর।
1: আহা, গরমের যে মজা সেটা তো তুমি দেখিয়েই দিলে, গল্পে গল্পে, কবিতায় কবিতায়, ছন্দে ছন্দে পড়ে জানালেও সবাইকে। এইবার মোটামুটি একটুখানি বোধ হয় শ্রোতা বন্ধুরা আইডিয়া করতে পারছেন যে কি বিষয় নিয়ে আমরা আজ কথা বলতে চলেছি।
0: একেবারেই তাই। আর এই যে আমরা একটুখানি বৃষ্টির আভাস পেলাম কালকে, এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, আবার আজকে যেই রোদ উঠেছে সেরকম গরম, আবার আমরা বৃষ্টির আশা করছি, কিন্তু এই বৃষ্টি, কাল বৈশাখী, ঝড় সব কিছুটা মিলিয়েই এই আগামী 8 তারিখ থেকেই দেবারতি অনেক স্কুলে কিন্তু গরমের ছুটি পড়ে যাবে। এবং গরমের ছুটি বলতেই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার ছোটবেলার দিনগুলো, সেই দুষ্টুমি করার দিনগুলো। গরমের ছুটিতেই যেন কেন জানি না অনেক দুষ্টুমি করা হতো, এবং মা পাশে নিয়ে শুতে চাইতো, তারপর আমরা কোনো মতে ওই ঘুমের ভান করে পাশ থেকে উঠে গিয়ে ওই গরমের ছুটির দুপুরবেলা বিশেষ করে প্রচুর দুষ্টুমি করতাম।
1: একদমই তাই। এবং সেখানে মামার বাড়ির স্মৃতিও যেমন রয়েছে, সেরকম হয়তো বা গরমের ছুটিতে দেশের বাড়ি বেড়াতে গিয়ে সেখানকারও নানান স্মৃতি রয়েছে। মোটামুটি সবটা মিলিয়েই আমাদের গরমের ছুটি জমজমাট হতো।
0: একদম তাই।
1: তো ছোটবেলার গরমের ছুটি স্মৃতি, এরকমই যদি একটা বিষয় নিয়ে আমরা আড্ডা দিই তাহলে কেমন হয়? মানে আমার তো খুব মনে হচ্ছে এখনই এক ছুট্টে সেই ছোটবেলাটায় ফিরে যাই।
0: তাহলে চলে যাই, ফিরে যাই,
1: এবং সেই সাথে গরমের দিনে।
0: বেশ, তবে সেই ছোটবেলায় যাব আমরা, সেই নস্টালজিয়ায় ফিরে যাব। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনারা আমাদের টেক্সট মেসেজ করতে পারেন 9903055992 আমাদের নাম্বার। শ্রাবস্তী আর দেবারতি কিন্তু আপনারই মেসেজের অপেক্ষায় রয়েছে। আর দেবারতি, এই যে গরমের ছুটির কথা বলছিলাম, আমার নিজের গরমের ছুটির কথা বললাম, তোমার গরমের ছুটির কথা শুনবো, আমার আরও একটা ছবি চোখের সামনে ভাসে, কিরকম বলো তো, ছুটির এই গরমে ছুটির দুপুরবেলা পাগলা দাশু বসে বসে ঘুড়ি বানানোর চেষ্টা করছে, কাগজ, গদের আঠা, কাঠি ইত্যাদি নিয়ে সে খুব প্রাণপণে ঘুড়ি বানানোর চেষ্টা করছে। এরকম বহু জিনিস কিন্তু আমরাও বানানোর চেষ্টা করেছি, এবং এই সবটা নিয়েই আমাদের কাছে বড় মধুর হলো গরমের ছুটি। এই সমস্ত জিনিস আমাদের কথাও বলবো আপনাদের, আপনাদের কথাও আমরা শুনবো। তবে তার আগে চলে যাই একটা গানে, গানের ওপারে ফিরছি আপনাদের মেসেজ নিয়ে।

0: রাতে আর নয় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: আমরা শুনছিলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গান, আর সেই গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আড্ডায়। আর তার সঙ্গে কিন্তু আমাদের মেসেজ চলে এসছে, কিন্তু মেসেজে যাওয়ার আগে দেবারতি বলছিল দেবারতির গল্পের কথা, মানে গল্প শোনার কথা।
2: একদমই তাই। এই ধরো এখন ধরো সেই অর্থে লোডশেডিং, পাওয়ার কাট, কারেন্ট অফ এই জাতীয় শব্দগুলোর সঙ্গে আমরা খুব একটা পরিচিত নই, কারণ মোটামুটি কারেন্ট থাকে, না হলেও লোকের বাড়িতে ইনভার্টার আছে, 24/7 জেনারেটর সার্ভিস আছে, এরকম অনেক কিছু পাই। কিন্তু আমাদের ছোটোবেলা মানেই মানে কারেন্টটা আগে অফ হয়ে যেত, তখনই আমরা বুঝতাম ও এবার তাহলে ঝড় উঠবে, বৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আগে থেকে কারেন্টটা চলে গেল, তো ইলেকট্রিসিটি চলে যাওয়ার এই মুহূর্তে মোটামুটি একটা হ্যারিকেন জেলে বা একটা ওই সলতে লাগানো টেবিল ল্যাম্প জেলে গোল হয়ে বাড়িতে হয়তো সবাই বসে আছি। আর অবধারিতভাবে সেই সময় কেউ পড়াশুনো করতো না, তখন যেটা আমরা করতাম সেটা হলো গল্প, মানে গল্প শুনতাম। আর দেখবে শ্রাবস্তী, আমাদের প্রত্যেকেরই পরিবারে বোধ হয় এরকম একজন ওই গল্পদাদু গোছের, গল্পগুড়ো গোছের লোক থাকেন, তিনি যে সম্পর্কেরই হোক না কেন, মামা হতে পারেন, জেঠু পিসেমশাই, দাদা দিদি ঠাকুমা হতেই পারেন, তিনি এত সুন্দর করে গুছিয়ে রসিয়ে রসিয়ে গল্প বলবেন,
1: মানে সেই অনেকটা তারিণী খুড়োর মতো
2: একদম। তারপরে কি হলো বলে আমরা সবাই অপেক্ষায় থাকি, তাই না?
1: একদমই তাই। সেই গল্প বলার স্মৃতি, লোডশেডিং এর স্মৃতি, স্বল্পপরি গরমের স্মৃতি, এইটা নিয়েই কিন্তু আজ রবিবারের বৈঠকে রয়েছি আমি আর আমি শ্রাবস্তী আর দেবারতী রয়েছে আমার সঙ্গে, আর সেই সঙ্গে রয়েছেন আপনারা। আর সেরকমই একটা মেসেজে চলে যাই, ঠাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা, উস্কে দিলে তো দিদিরা, আমার গরমের ছুটির সময় আমি পুতুল বানাতাম বরকনে, বিদেশি মেয়ে ভাঙা কাঁচের চুড়ি দিয়ে নানা রকম পুতুলের গয়না বানাতাম, কাপড় দিয়ে করতাম, বাড়ির সবাই দেখে বলতো দারুণ হয়েছে, কেউ কেউ কিনে নিত ওই পুতুল তাদের ঘরে সাজাবার জন্য। বাহ সুন্দর লিখেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, খুব সুন্দর একটা কাজ। এবং গরমের ছুটিতে এই যে কিছু একটা বানাতে হবে, ওই আমরা সমস্ত কাপড় আঠা সব কিছু নিয়ে বসে যেতাম, রং পেন্সিল কাগজ সব কিছু নিয়ে, তারপর আচার চুরি করে খাওয়া থেকে আরম্ভ করে সবটাই। আর তুমি যেরকম বলছিলে যে একটু ঝড় বৃষ্টি হলেই বা এমনিতেও ওই লোডশেডিং হয়ে যাওয়া, সেটা মানে লোডশেডিং হয়ে যাওয়া মানে এখন মনে হয় যে ইশকি কষ্ট, কিন্তু তখন ওইটুকু সময় পড়ার ছুটি, সকলে মিলে ছাদে গল্প শুনছি, তুমি দেখবে ওটা কিন্তু আমাদের সুখস্মৃতি হয়ে রয়েছে।
2: একদমই তাই।
1: আমাদের যে খুব আর সেই সমস্ত সুখস্মৃতি লোডশেডিংয়ের, সেরকম সুখস্মৃতি কিন্তু আমাদের শেয়ার করছেন আরও একজন লিসনার।
2: দেখি তিনি কি বলছেন। একদম, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, গরমের ছুটিতে আমি

0: কুড়োতাম আম জানতে পারলে বাড়িতে পিঠে পড়তো দমাদম, যেখানে পেতাম লিচু ছোট ভাই নিত আমার পিছু। আসলে আসলে জ্যাম লাগতো অনেক দাম। আচ্ছা বেশ বুঝলাম, অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, এই স্মৃতি তো আমাদের অনেকেরই, ঝড় হবে আর আম কুড়ো তো যাবো এবং সেটাই বৃষ্টির মধ্যে।
1: তাছাড়া দেবারতি বলো, আমাদের আকাশবাণী ভবনের বাইরেও যে আম গাছটা আছে,
0: আমরা
1: একটু হাওয়া দিলেও কিরকম লোলু দৃষ্টিতে তাকিয়ে থাকি,
0: যদি একটা খসে পড়ে।
1: একদমই তাই, এবং মাঝে মাঝে সেই প্রসাদ আমরা পেয়েও থাকি বলো।
0: তাই এই আম কুড়োনো নিয়ে একটা মজার স্মৃতি বলবো, তবে তার আগে যখন গল্প শোনার কথা হচ্ছিল
1: আরো একবার নাম্বারটা বলে দিই, 9903059922, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন। শ্রাবস্তী আর দেবারতি কিন্তু আপনার মেসেজের অপেক্ষায় রয়েছে এপারে, আর শুনতে চাইছে আপনার গরমের স্মৃতির কথা।
0: ঠিক তাই, ছোটবেলার গরমের স্মৃতিতে ফিরে যাই, গল্প শোনার স্মৃতিতে ফিরে যাই। গল্প শোনার এক গান রইল এই মুহূর্তে আপনাদের জন্য কিশোর কুমারের কণ্ঠে।
2: শোনো শোনো একটা গল্প বলি শোনো, এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ, সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
3: তারপর কি হলো?

0: বললো ডাকাত, ওরে বললো ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

0: আহা, এত সুন্দর একটা গান শুনতে শুনতে আমার তো আবার সেই গল্প শোনার স্মৃতি মনে পড়ে গেল। আপনাদেরও নিশ্চয়ই এরকম বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার গরমের দিনের স্মৃতি নিয়ে। যেমন আমাদের এক বন্ধু লিখে জানালেন যে তিনি পুতুল তৈরি করতেন। আমি আর শ্রাবস্তী তো মোটামুটি যদি আমরা বলতে শুরু করি তাহলে এই দুটো ঘন্টা সময় কম পড়ে যাবে।
1: হ্যাঁ, একেবারেই তাই। আর তুমি বলছিলে আম কোড়াবার কথা।
0: অনিমেষবাবু যেমন লিখেছেন যে আমরা হচ্ছে ছোটবেলায় আম কুড়াতাম, লিচু পেছন পেছন ছুটতাম। এই প্রসঙ্গে লিচু চোর কবিতাটার কথা তো খুবই মনে পড়ছে। তো এরকমই গরমের ছুটি মানেই একটা ওই গাছে আম হবে বা ধরো একটা কাঁঠালের ছোট্ট একটা ফল সবে ধরলো, বাড়ির লোক হয়তো ভাবছে সেটাকে কবে এঁচোড়ের তরকারি বানিয়ে খেয়ে ফেলবে, আর আমরা ভাবছি আহা এই কাঁঠালটা পাকবে, তারপরে এত বড় বড় কোয়া হবে। কিন্তু সেই গাছের কাঁঠালটা যখন মানে গাছে রয়েছে সেটা সময় থেকেই মোটামুটি আমাদের গোফে তেল মাখা শুরু হয়ে যায়। এইসব নানান স্মৃতি তো আমাদের ছোটবেলার। আর আম কোড়ানোর যে গল্পটা বলবো বলছিলাম, মনে আছে ছোটবেলায় আমি তখন বেশ অনেকখানি ছোট আর কি, তো আমার এক দাদা দিদি তারা মোটামুটি এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই সময়টাতে মামার বাড়িতে এসেছে। মানে একজনের হলো পিসির বাড়ি আর একজনের হলো মামার বাড়ি, আর আমারও সেটা মামার বাড়ি। তো সেখানে গিয়েছি, সারাদিন হই হই টই টই টই টই এরকম চলছে, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, আবার দুপুরবেলা মানে যে কারণে আরোই ঘুম হতো না, এবং দুপুরবেলা ঘুমানোর কোনো চিন্তাভাবনাও থাকতো না, বড়রা যখন বকে ঝোঁকে ঘুমোতে পাঠাতো তখন আমরা অপেক্ষা করতাম কতক্ষণে সবাই ঘুমিয়ে পড়লে পা টিপে টিপে গিয়ে ওই আমবাগানে গিয়ে বসে থাকবো। এবার একদিন হয়েছে এরকম বিকেলবেলা ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বোঝা যাচ্ছে প্রচুর আম পড়েছে। তো আমার সেই দাদা দিদি ওরা বলছে কি যে চলো এখনই আমগুলো কুড়িয়ে আনি, কারণ সকাল হলে যদি আমগুলো খুঁজে পাওয়া না যায় এরকম একটা ব্যাপার। তো তারা চললো, তাদের পেছন পেছন টর্চ লাইট ধরে আমি যাচ্ছি, আমার মামার বাড়ির বাকি লোকজনেরাও যাচ্ছে, সবাই মিলে আম কোড়াতে যাওয়া হয়েছে ঝড় থামার পরে। এবার আমার ওই দিদি হঠাৎ করে চেঁচিয়ে উঠলো যে ওই দেখো একটা কি বড় আম, দাঁড়াও দাঁড়াও ওটা আমি কুড়িয়ে আনছি বলে একটু দূরে খপাত করে গিয়ে ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে মানে হাত থেকে ছিটকে ফেলে দিয়ে ওরে বাবারে মারে করে চিৎকার করে উঠেছে। আমরা বলছি কি হলো কি হলো, তোমার তুমি তো ওই বড় আমটা ধরতে গেলে, বড় আমটা কোড়াতে গেলে, তাহলে কি হলো, কিছু কি ফুটলো হাতে, ব্যথা টাথা পেলে? বলছে ওটা আম ছিল না, ওটা একটা কোলা ব্যাং ছিল মস্ত। মানে কোলা ব্যাং হাত দিয়ে ধরা হচ্ছে, ব্যাপারটা ভেবেই তো আমাদের কেমন হবে। আর আমার দাদু বলছে যাও আরো আম কুড়াতে যাও, সকালবেলা অবধি তো তোমাদের তরস হয় না।
1: না দেবারতী, মানে তুমি বলছিলে আম কুড়াবার কথা, কিন্তু দেখো আমাদের প্রত্যেকের সাথেই কিন্তু এই যে গরমের ছুটিতে মামার বাড়িতে গিয়ে কিছু দুষ্টুমি করা, আম কুড়ানো, এই সমস্ত, এবং সেখানে গেলেই তো প্রচণ্ড একটা আহ্লাদ আনন্দ, মানে সব কিছুই একটা খুব প্রশ্রয় আর কি, আনন্দ সেখান থেকেই যে আমাদের জন্য সমস্ত কিছু কিনে রাখছে, বা একেবারে বাঁধ ভাঙা আনন্দ, ভাই বাকি ভাই বোনেরাও আসছে সেখানে,
0: নাতি নাতনি আসবে, মানে সেখানে একটা জমজমাটি
1: জমজমাটি আসর এবং প্রস্তুতি তার প্রচুর, যে সমস্ত কিছু কিনে রাখা হচ্ছে একদম বাড়ির ভাড়ার পূর্ণ শুধু, আর ভালো ভালো মানে দিদাদের হাতে রান্না এই সমস্ত আর কি।
0: ব্যাপারটা এরকম কি তোমার মামার বাড়িতেও হতো, মানে ওই সকালবেলা আইদার শিউলি পাতার রস খেতে হবে অথবা দুপুরবেলা নিম পাতা ভাজা খেতে হবে, তবে বিকেলবেলা আম মাখাটা পাওয়া যাবে, এটা কি হতো?
1: হ্যাঁ একদম একদম,
0: সবাই

0: এই ভুক্তভোগী
1: একদমই তাই। তবে হ্যাঁ, যেটা ওই মামার বাড়িতে আম তরমুজ এগুলো খাওয়ার স্মৃতি যেরকম ছিল, আমার মামার বাড়িতে আবার তখন এত কেক পেস্ট্রি ছিল না, তো যদিও ছিল কিন্তু এই যে এই ঘরে ঘরে সকলে কেক বানাচ্ছে বা মানে দু মিনিটের মধ্যে অর্ডার করলেই পেয়ে যাওয়া যাচ্ছে সেরকম ছিল না। আমার মাসি সেই কেক ওভেনে না কেক বানাতো, এবং সেই যে কেক বানানো হবে মানে চিনি গুঁড়ো হচ্ছে, বাটার বাটার ময়দা সবকিছু দিয়ে আর কি, সেই যে প্রস্তুতি প্রচন্ড, মানে সেটা খাওয়া হবে কিন্তু সকাল থেকেই সেটা বানানোর যে প্রস্তুতি সেটা কিন্তু আমাদের বেশ মানে মজা লাগতো।
0: মানে কেক মানে যে শুধু ক্রিসমাসে খাবো তা না, গরমের ছুটিতে বাচ্চাগুলো সবাই একসঙ্গে হয়েছে এখনই তো কেক বানাতে হবে,
1: একদমই তাই। এবং তখন আমার মনে পড়ে না কোকো পাউডার ছিল দেবারতী, আমরা নর্মাল চকলেটটাকে গলিয়েই সেই কেকে মাখিয়ে দিত, এবং সেই আর কেক ওভেনের কেক তো ভীষণ সুন্দর হতো খেতে, একদম ওই ঢিমে আছে ভীষণ সুন্দর করে হতো,
0: গন্ধটাই আলাদা,
1: একদমই তাই। ওইটাও কিন্তু ওই আমাদের না, আর এখন যদি কোথাও ওই কেকের একটা বেকারি পাশ দিয়ে যাই তখন আমার ওই গন্ধটার স্মৃতির কথা মনে আসে। আসলে সবকিছুটা নিয়েই আমাদের গরমের স্মৃতি, শুধুমাত্র যে আমরা গরমে হাঁসফাঁস করছি কষ্ট হচ্ছে সেটা তো নয়। শুনবো আপনাদেরও গরমের স্মৃতির কথা, তবে আমাদের যেতে হবে এবার একটা গানের ওপারে সংবাদ বিরতিতে। আমরা ফিরে আসবো আবারও রাত 10:10 শ্রাবস্তী আর দেবারতীর সঙ্গে, আপনারা শুনতে থাকুন রবিবারের বৈঠক, আমরা রয়েছি ঠিক রাত 12 অবধি।
0: আর এই মুহূর্তে যে গানটা দিচ্ছি শ্রাবস্তী, এ গানটা তো আমরা ভাই বোনেরা মিলে বন্ধুরা মিলে সবাই খেলা করেছে আম পাতা জোড়া জোড়া,
1: একদমই। আর ইতিমধ্যেই কিন্তু আপনারা মেসেজ করতে থাকবেন, আমরা থাকবো অপেক্ষায়।
0: শুনছি জপমালা ঘোষের কণ্ঠে এই গান, আর গান শুনে ফিরবো ঠিক 10:10 আবারও রবিবারের বৈঠক নিয়ে।

Tun pelam tak duma dum dum dum dum dum. Naakir badle nor pelam tak duma dum dum. Haruwar badle haruwa pelam tak duma dum dum. Haruwar badle thak pelam tak duma dum dum. Daakir badle topur pelam tak duma dum dum. Topurir badle bo pelam tak duma dum dum. Hari naakir badle nor pelam tak duma dum dum dum dum. দিদি ভাই চাল ভাজা খাই নাই না মাছের মুড়ো হাজার টাকার বই নেছি খাঁদা নাকের চুড়ো দিদি ভাই চাল ভাজা খাই নাই না মাছের মুড়ো দিদি ভাই চাল ভাজা খাই নাই না মাছ

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা আগামীকাল। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। ভারতীয় মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই আজ ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপটোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। IPL ক্রিকেটে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর EVM গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। CCTV ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: ফল প্রকাশের ক্ষেত্রেও এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাউন্ডের ফল প্রথমে ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে, সেখান থেকে যাচাইয়ের পর তা দেখবেন সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের সই করার পরেই কাউন্টিং অবজারভারের অনুমোদন ক্রমে ফল প্রকাশ করা হবে। গোটা প্রক্রিয়ার উপর নজর দেবে CCTV ক্যামেরা। এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের DG, কলকাতা পুলিশ, CISF, BSF সহ একাধিক সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কমিশন। ফলে সকাল থেকেই কলকাতা থেকে জেলা সব গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গণনা পর্ব সুষ্ঠু ও অবাধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটগ্রহণের মতোই গণনা পর্ব শান্তিপূর্ণ হবে।
2: যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসক সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি থার্ড কোয়ার্টার, যে আউটমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে, যেখানে 163 লাগাবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার। আই অ্যাশোর এভরিবডি আমাদের কাউন্টিং এর রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না। দেয়ার বি নো ফেভার অর ডিসফেভার টু এনি ক্যান্ডিডেট অর আদার থিং।
0: রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনার প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নদিয়া জেলায় আগামীকাল 17টি বিধানসভা আসনের ভোট গণনা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
3: কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আগামীকাল নদিয়া জেলার 17টি বিধানসভা আসনে ভোট গণনা হবে। 166 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে নদিয়ার 4টি গণনা কেন্দ্রে। কল্যাণী মহাবিদ্যালয়ে, রানাঘাট কলেজে, কৃষ্ণনগর BPCIT ও তেহট্টে ডক্টর BR আম্বেদকর কলেজে ভোট গণনা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশিক্ষণ পেয়েছে জেলার 1921 জন ভোটকর্মী। প্রতিটি গণনা কেন্দ্রেই মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। CCTV নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে। আজ কেন্দ্র পরিদর্শন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী। তিনি BPCIT কলেজের সম্মুখের রাস্তা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জেলাশাসক শ্রীকান্ত পল্লিক জানিয়েছেন, শান্তিপূর্ণ গণনার জন্য সব রকম

0: ব্যবস্থা করা হয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া।
1: কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রে 98 জন প্রার্থীর 5টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বিধানসভায় 14টি টেবিল থাকবে, 20 থেকে 22 রাউন্ডের হবে গণনা। জলপাইগুড়ি বিধানসভায় 2টি কেন্দ্র, জলপাইগুড়ি ও মালবাজারে ভোট গণনা করা হবে। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে জেলার 3টি গণনা কেন্দ্রে 99 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। প্রতিটি গণনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। আজ দুপুর থেকেই ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা কার্যকর হয়েছে। মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল, এই 2টি ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আগামীকাল ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্য জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা স্ট্রংরুমে থাকা সিসি ক্যামেরা সকাল 9টা 24 মিনিট থেকে 10টা 37 মিনিট পর্যন্ত প্রায় 1 ঘন্টা 15 মিনিট বন্ধ ছিল বলে আজ তৃণমূল কংগ্রেস নেতারা অভিযোগ করেছে। এর বিরুদ্ধে বিধানসভা আসনের দলীয় প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারের নেতৃত্বে বিকেলে ইউআইটি বিল্ডিংয়ের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবায় যান্ত্রিক গোলযোগের জন্য সিসি ক্যামেরা বন্ধ ছিল। এদিকে আসামের 35টি জেলায় কঠোর নিরাপত্তা বলে ভোট গণনার জন্য মোট 40টি কেন্দ্র গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে পুনরায় ভোট নেওয়া হবে, ভোটগণনা 24শে মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গত 29শে এপ্রিল ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে ভোট গণনার উদ্দেশ্যে মোট 10,545 জন কর্মীকে মোতায়েন করা হচ্ছে। পুদুচেরিতেও নিরাপত্তা নজরদারির জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেরালামে 140টি ভোট গণনা কেন্দ্রের সবকটিতেই প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখছেন পদস্থ আধিকারিকরা। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই আজ সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। ভারতের এই সাফল্যে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোট গণনার দিন আগামীকাল আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ানো হয়েছে। সকাল 10টা 10 স্থানীয় এবং সন্ধ্যে 6টা 10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের, সন্ধ্যে 7টা 50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়াও 2টি অতিরিক্ত বুলেটিন আগামীকাল সম্প্রচারিত হবে, বেলা 1টা 50 মিনিটে 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3টা 20 মিনিটে শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আগামীকাল বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতি ঘণ্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। সকাল 6টা 20 থেকে বিকেল 4টা পর্যন্ত সবকটি সংবাদই অন্যান্য দিনের নির্ধারিত চ্যানেলের সঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে। আগামীকাল 4ঠা মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে এ ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। ভারতের আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সমুদ্র উত্তাল থাকায় আগামী 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
2: 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কিছুটা, সেই সাথে দমকা হাওয়া কখনো কখনো 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গে 4 তারিখে দমকা হওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা জেলার ক্ষেত্রে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে।
1: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আগামীকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড এবং সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স। পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে

0: জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এলপিজির মজুদদারি ও কালোবাজারি রোধে সারা দেশ জুড়ে অভিযান অব্যাহত রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, গুজরাট টাইটান্স 6 ওভারে 1 উইকেটে 58 রান করেছে। অপরদিকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটগণনা আগামীকাল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আবহাওয়া দপ্তর IMD উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ।
2: যেরকমটা বলেছিলাম, ফিরে এলাম 10:10, 10 মিনিট হয়ে 11 মিনিট, আর আমাদের আজকের রবিবারের বৈঠক কিন্তু জমজমাট হয়ে উঠেছে আড্ডায়। আর দেবারতী, আজকে আমরা কি বিষয়ে কথা বলছি?
3: ছোটবেলার গরমের ছুটির স্মৃতি বা ছোটবেলার গরমের ছুটির ঘটনা যা আজও আপনার মনে রয়েছে এবং সেটা ভাগ করে নিতে চান সমস্ত শ্রবণ সঙ্গীদের সঙ্গে, সেরকমই মেসেজ করতে পারেন আমাদের, জানাতে পারেন আপনার মনের কথা, ছোটবেলার কথা, ভালো লাগার মতন কিছু বিষয়। গরমের ছুটি মানে তো শুধুমাত্র আনন্দ হই হই নয়, অনেক দুষ্টুমি, নানান কিছু বকুনি খাওয়া সবকিছুই থাকে।
2: বা গরমের ছুটির কথা, কোনো খেলাধুলোর কথা,
3: ভাই বোনে মিলে আড্ডা দেওয়ার কথা,
2: সেই আম মাখার
3: যে একটা আলাদা আনন্দ, সেটা আস্তে আস্তে আম পোড়ার শরবতে গিয়ে ব্যাপারটা এসে হয়তো বা দাঁড়িয়েছে, তাই না?
2: একদম,
3: ছোটবেলায় শরবত করা ধৈর্য থাকতো না।
2: গরমের সময় যে খেলতে বেরোনো, বা হয়তো মামার বাড়িতে গিয়ে বা মাসির বাড়িতে গিয়ে ওই বছরে একবার যাব, তখনের ওই শুধু ওইটুকু সময়ের জন্য কিন্তু আমাদের বন্ধু থাকতো
3: একদম, এবং ওই পাড়ার সবাই, মানে এ ওর মামার বাড়ি এসেছে, এ ওর জেঠুর বাড়ি এসেছে, পিসির বাড়ি গেছে,
2: একদমই তাই। এবং বছরে একবার দেখা হওয়া, তখন খেলাধুলো, এবং তাদের কথা কিন্তু আমাদের আজও মনে আছে, অথচ আমাদের ওই বছরে একটা টাইমের পাত্র বন্ধু।
3: এই যে তুমি গরমের ছুটিতে দেখা হওয়ার কথা বললে, সেই দেখা হওয়া মানে নিজেদের জীবনসঙ্গী খুঁজে নেওয়ার ক্ষেত্রেও কেমন সহায়ক হয়েছে সে গল্পও বলবো। আমার চেনা এখন মানুষ রয়েছে, তবে তার আগে একটা গান বরং শুনি আমরা।

0: আমরা যে গল্পটা বলবো বলেছিলাম, গরমের ছুটিতে বেড়াতে যাওয়া এবং বিভিন্ন বন্ধুদের, পাড়াতুতো লোকজনদের, আত্মীয় স্বজনদের এই গরমের ছুটিতে আসা এবং সেখান থেকে কেন্দ্র করে নিজেদের জীবনের যে বলা যেতে পারে আলটিমেট স্টোরি সেটা তৈরি হওয়া। আমার খুব কাছের দুজন মানুষের এরকম গল্প শুনেছি। মেয়েটি ছোটোবেলায় যেত পিসির বাড়ি, আর সেই পিসির বাড়ির পাশেই ছিল সেই ছেলেটিদের বাড়ি। কখনো কথা হয়নি, কিন্তু ওই যে বছরে একবার করে গরমের ছুটিতে আসতো, ওই ছিল তাদের দেখা হওয়ার মাধ্যম। দেখা হওয়ার সাথে সাথে হয়তো বা বড়জোর ছেলেটির বাবা মা বলে উঠল যে অমুকের ভাইঝি তো এসেছে, দেখলাম কত বড় হয়ে গেল মেয়েটা, এই এটুকুই হয়তো থাকতো। আবার একই রকমভাবে সেই মেয়েটির পিসির বাড়িতে হয়তো বা কোনো কারণে আলোচনা হচ্ছে যে ও এবার এই ক্লাসে উঠলো, ও এবার এই চাকরিতে ঢুকলো, ও টিউশন পড়ানো শুরু করেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু দুজনের কখনো কথা না হলেও এই যে চোখে চোখে নীরব একটা দৃষ্টি, নীরব একটা চাহনি, সেটাই যে কখন ভালোবাসায় পরিণত হলো, যে কারণে দুই বাড়ির থেকেই যখন একটা সম্বন্ধ দেখা হবে, মেয়েটি আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, তখন ছেলের বাড়ির লোক প্রস্তাব লুফে নেওয়ার আগে ছেলেটি বরং রাজি হলো। এবং সেটা নাকি তারা পরে একে অপরকে জানিয়েছে যে অনেক ছোটোবেলা থেকেই নাকি দুজনের দুজনকে পছন্দ, অথচ দেখো কখনো বলা হয়ে উঠল না। এখানেও
1: তুমি তো গরমের ছুটি প্রেমে চলে গেলে,
0: গরমের ছুটির প্রেম বলা যেতে পারে।
1: হ্যাঁ, সেটাই বলছিলাম আর কি, ওই গরমের ছুটিতে দেখা হবে, বন্ধু হোক বা যেই হোক আর কি, প্রিয় মানুষটির জন্য দেখা করে মানে অপেক্ষা করে থাকা,
0: ঠিক তাই, কোনো কথা না, চিঠি না, ফোন তো ছেড়েই দাও, কি না পরের বছর গরমের ছুটি পড়ে গেছে, ও কি এখনো পিসির বাড়ি এলো না বেড়াতে।
1: একদম তাই, এই একটা অপেক্ষা এবং তোমার এই পথ চাওয়াতেই আনন্দ,
0: ঠিক তাই।
1: চলে যাই মেসেজে। লিখছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে। দেবারতী আর শ্রাবস্তী, আজকে রবিবারের বৈঠক জমজমাট হয়েছে, অনুষ্ঠান খুব ভালো লাগছে। গরমের ছুটিতে আমরা কি করতাম? সত্যি গরমের ছুটিতে কত কি করতাম, কত আনন্দ হতো। আর সব থেকে মজার কথা যেটা, তোমাদের

0: নামগুলোর গল্পটা শুনলাম খুব ভালো লাগলো, ওইটা আমরাও করতাম ওই রকম।
1: তার মানে ওই অপেক্ষা না করে দৌড়ে দৌড়ে আমকুড়োতে চলে যাওয়া, এবং হয়তো ওই ব্যাং ট্যাং ধরে ফেলার গল্পও থাকবে।
0: একদম, খুব ভালো লাগলো, গরমের ছুটির গল্প শুনছি খুব ভালো লাগছে, আর ছোটবেলার কথা মনে পড়ছে। আজকে যেভাবে অনুষ্ঠান করছো সত্যিই যেন আজ সেই ছোটবেলায় ফিরে গেলাম। যাই হোক, সবাইয়ের গল্প শুনছি, রবিবারের বৈঠক জমে উঠেছে, আর তোমরা ভালো থেকো। লিখছেন বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
1: আপনাকেও বলবো আপনিও খুব ভালো থাকুন। আর ওই ছোটবেলার গরমকালটা তো একেবারেই অন্যরকম ছিল, অনেকখানি আনন্দের ছিল। এখনকার মতন সামার ক্যাম্প বা কোনো একটা উইকেন্ড রিট্রিট এরকম ধরনের কিছু প্ল্যানিং প্রোগ্রামিং এরকম হয়তো ছিল না।
0: ছিল না, কিন্তু দেবারতী,
1: নির্ভেজাল আনন্দ।
0: দেখো, সামার ক্যাম্পেও যেগুলো হয় এখন, এই তো পুতুল বানানোই শেখানো হয়, এই তো আম্মা খাবা ওই নন ফ্লেম কুকিং এর নাম দিয়ে ধরো এই ধরনের কোন
1: স্মুদি বা শরবত বানানো,
0: আর সেই ধরো আমাদের প্রথম রান্না শেখাটা। কিন্তু এরকম একটা গরমের ছুটির দিনেই মার কাছে বায়না করে যে আমি আজকে এটা বানাই, আমি আজকে একটু ঝালমুড়ি মাখি, এরকমই। কিন্তু আজকে দেখো সেটা সামার ক্যাম্পে কিন্তু ঠিক এই জিনিসগুলোই হচ্ছে, কিন্তু আমরা তো একা হয়ে পড়েছি যে আমাদের আর ভাই বোন নেই বাড়িতে, আত্মীয় স্বজন আসার নেই, আমাদের কোথাও যাওয়ার নেই, বাচ্চাদের মামার বাড়িতে যাওয়ার নেই, আর সেই জন্যই তার বিকল্প হলো সামার ক্যাম্প। হ্যাঁ, একেবারেই তাই। এবং মানে সেই পুকুরও নেই বোধ হয়, সেই জন্যই সেই এরকম একটা ওই স্প্ল্যাশ পুলের ব্যবস্থা, একটা সুইমিং পুল বা একটা রেইন ডান্স, এই সমস্ত করে একটা সেই ফিলটা দেওয়ার চেষ্টা, দুধের স্বাদ খোলে মেটানো। কিন্তু আমরা যেটা পেয়েছি বা আমরা যেটা করেছি সেটা বোধ হয় একদম নির্ভেজাল আনন্দ গরমের ছুটির। সেটা কোনো টাকা দিয়ে ভর্তি হওয়া আর্টিফিশিয়াল সামার ক্যাম্প নয়, আমরা একদম নিজেদের মতন করে রং করেছি, খেলেছি একদম বন্ধুদের সঙ্গে, দল বেঁধে ছোটাছুটি অনেক কিছু। আর গরমের ছুটির দিকে আমরা তাকিয়ে থাকতাম, তার মধ্যেই প্রথম রান্না শেখা, প্রথম অনেক কিছু, অনেক কিছু বানিয়ে ফেলা, অনেক ওই বুকমার্ক বানাতাম আমরা, আমার মনে আছে। আর প্রচুর খেলার অনেক কিছু বানাতাম আর কি, খেলার যে জিনিসপত্রগুলো,
1: ওই জামা কাপড়গুলো তো রিস্টকিং করতে হবে না,
0: একদমই তাই। তারপর পুতুলের খাতা বই বানাতাম, তোমার যদি মনে পড়ে। হ্যাঁ, তাহলে পুতুলের খাতা বই তো আর আমাদের সাইজের হবে না, সেগুলো তো কিনতে পাওয়া যাবে না, সেই জন্য সেই স্টেপল করে পাতাগুলোকে। আর এই সমস্ত কিছুই আমি যদি ফিরে তাকাই এখন, আমার মনে হয় ওই গরমের ছুটি মানে সেশন সবে শুরু হয়েছে, খুব যে পড়ার চাপ আছে তা নয়, খানিকটা কার্সিভ রাইটিং এর হোমওয়ার্ক থাকতো
1: একদম,
0: এবং তারপর
1: ঘষে ঘষে প্র্যাকটিস করতে হতো,
0: প্র্যাকটিস করা, এবং ওই সকাল সন্ধে অঙ্কটা করতেই হবে। বাকি সময় আমরা কিন্তু প্রচন্ড আনন্দ করেছি। তারপর এই আম কোড়ানোর ব্যাপার তো ছিলই, এবং ওই শিল পরে যদি আম ক্ষত হয়ে যেত খুব মন খারাপ হতো,
1: আবার শিল কোড়াতেও আবার মজাও লাগতো, কোথায় যাবো।
0: একদম একদম। আর এই যে আমাদের সবকিছুই, আমি বলছিলাম একটু আগে যে এসে পরে খাবার দাবারে, গরমের সবকিছুই মানে ওই আম দিয়ে টক ডাল বলো বা ওই দইয়ের ঘোল বলো, তখন লাস্যিটা আমরা জানতাম না বলো।
1: ঠিক তাই, লাস্যি ব্যাপারটা অতটা পরিচিত না, ঘোল
0: ঘোল, দইয়ের ঘোল, এবং খানিকটা গন্ধরাজ লেবু তার মধ্যে থাকবে, এবং ওই গরমের দুপুরে সেই সমস্ত জিনিসপত্র যা খেয়ে শরীর ঠান্ডা হয়, এই সব
1: জল দেওয়া ভাত, পান্তা ভাত,
0: একদম আহা আহা, তুমি কি বললে,
1: খাবার দাবার আমরা চলে যাবই।
0: একদম তাই, এই ভাতে জল দিয়ে রাখা এটা না অনেক সময় মা করতো খাবে বলে, এবং আমাদের খেতে দিত না। আমরা না মানে আমাদের জন্য তখন সকালবেলা ওই জল খাবারে রুটি যেরকম হয় বা
1: অন্য কিছু তৈরি হচ্ছে,
0: হ্যাঁ অন্য কিছু তৈরি হচ্ছে, দুধ মুড়ি দুধ রুটি অনেক কিছুই আর কি, কিন্তু কি বায়না করতাম আমরা এই জল দেওয়া ভাত খাওয়ার জন্য, আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ লেবু, আমার এখনো খুব পছন্দের খাবার, যদিও গরমে খুব ভালো লাগে এটা খেতে। আর ছোটবেলায় আমি জানি না কেন খেতে দেওয়া হতো না আমাদের বাড়িতে, কিন্তু খুব বায়না করতাম এটা খাওয়ার জন্য।
1: ছোটবেলায় ওই যেটা হয় আর কি, টেন্ডেন্সি, যেটা বারণ করা হবে সেটাই তো বেশি করে ইচ্ছে হবে।
0: একদমই তাই। আর মার হাতে মাখা, সেই জিনিসটা কিন্তু একদম নীলষষ্ঠীতে শুরু হয়, সাবু মাখা, সেটাও বলে পেট ঠান্ডা করে, আর তারপর এসে জল ঢালা ভাতি বলো বা পান্তা ভাতি বলো, এই সবটাই মার হাতে যখন মাখা হচ্ছে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে।
1: একদমই তাই।
0: এই সমস্ত কিছু নিয়ে গরমের স্মৃতি, গরমের ছুটি, স্মৃতি নিয়ে কিন্তু রবিবারের বৈঠকে রয়েছি।
1: আম কুড়োনো, হাতের লেখা প্র্যাকটিস করা, গল্প শোনা, সব কিছু রয়েছে, আর সেই সাথে রয়েছে মন ভালো করা কিছু বাংলা গান।
0: একেবারেই তাই, সেই গানে যাব। আপনারাও কিন্তু মেসেজ করতে পারেন 9903052992 এই নাম্বারে আপনাদের গরমের ছুটি, গরমের স্মৃতি, এই সব কিছু নিয়ে। শ্রাবস্তী আর দেবারতী রয়েছে আপনার মেসেজের অপেক্ষায়। আপাতত গানে গানে জগন্ময় মিত্র।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: আমাদের মেসেজ কিন্তু জমে গেছে, আর জমে গেছে আমাদের আড্ডাটাও, কি বলো দেবারাতি?
2: একদমই তাই, এবং আমরা প্ল্যান করছি গর্বছুরিতে কোথায় কি কি খাবার দাবার খাওয়া যেতে পারে। আমাদের একদিন ওই পান্তা ভাতের পার্টিও যেমন হবে, সেরকম তরমুজের স্মুদি খাওয়ার পার্টিও হবে, আর আম মাখা তো থাকবেই,
1: আর কুলফি
2: একদম, সেই সাথে আমের চাটনি, আমের ফটিক ঝোল, সমস্ত কিছু থাকতে হবে।
1: হ্যাঁ, কেন বলছো দেবারাতি, এখনো 12টা অবধি থাকতে হবে।
2: তাই
1: এই যে এরকম তো করতে পারবো না,
2: যে চাটনিকে থামিয়ে দিয়েছি, আইসক্রিম অবধি যাচ্ছি না, তুমিও চেপে যাও।
1: এই যদি আমি স্টুডিও থেকে এক্ষুনি বেরিয়ে গিয়ে আইসক্রিমটা খেয়ে ঢুকতে পারতাম, মানে করতে পারবো না, তুমি আমাকে লোভ দেখিও না। আপাতত চলে যাবো মেসেজে। নীলাঞ্জন দেব মান্না এসএন ব্যানার্জি রোড কলকাতা থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আপনাদেরকে। গরমে ছুটিতে সমস্ত ভাই বোনেরা মামার বাড়ি যেতাম, গানের লড়াই হতো। খুব অল্প বয়সে যেহেতু বাবা মারা গেছেন, মায়ের চোখে জল আসতো, আর মাকে বলতাম আমরাই তোমার হাত, আমরাই তোমাকে দেখবো। 2002-তে মাও মারা যান। হ্যাঁ, সেই গরমে ছুটিতে সকল ভাই বোনেরা মিলে, এটা কিন্তু আবারও একটা নতুন পয়েন্ট যে গানের লড়াই খেলা হতো, এটাও কিন্তু একটা দারুণ বিষয়। গানের লড়াই খেলা হতো তো বটেই,
2: গানের লড়াই।

0: খেলা, হই হই করা, ছুটির আনন্দ দেখি, আরো একজন বন্ধুর মেসেজ তো চলে এসেছে।
1: আমরা অনেক কিছু খেলতাম সেই সময়, মানে আগডুম বাগডুম থেকে আরম্ভ করে তারপরে ওই একটা কি কলা গাছের মতন, কলা গাছ সম্ভবত খেলাটা ছিল, হাতের উপর হাত রেখে রেখে একটা কলা গাছ বানানো হতো, সেটা তো ছিল,
0: সেটাকে আবার ডিঙিয়ে যেতে হবে বিশাল উঁচু হয়ে।
1: হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে তারপরে আর তারপরে লুডো, সেই লুডোতে কেউ চিটিং করছে, এটা একটা বিশাল মজা ছিল,
0: এবং ওই যে লুডো পাকিয়ে
1: নিচ্ছে। তারপরে ক্যারামেও তাই, ক্যারাম মানে
0: আস্তে আস্তে গুটি পড়ে যাবে পকেটে,
1: একদম কে যে একটুখানি আঙুল দিয়ে একটুখানি
0: হালকা করে সরিয়ে দেবে,
1: হ্যাঁ সেই মেঘবালিকার কথা মনে পড়ে আর কি।
0: এটা কিন্তু ওই সফটওয়্যারের মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে, গেমস গুলো পাওয়া যায় সেখানে কিন্তু এই মজাটা নেই। লুডো খেলা, ক্যারাম খেলার ওই যে ব্যাপারটা, চোটটা আমি করতে পারলাম না,
1: সে তো বটেই, এবং এই একসাথে সকলে মিলে খেলার মধ্যে যে আনন্দ, সেটা তো একা গেমস এর মধ্যে নেই,
0: একদমই আসে না। আমাদের আরো একজন বন্ধুর মেসেজ চলে এসেছে, দেখি তিনি কি লিখছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, ছোটবেলার গরমের ছুটির স্মৃতি মানেই হলো অফুরন্ত আনন্দ। সেই সময় পাড়ার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের খেলা খেলতাম, আর সেই ছোটবেলায় বাড়ির বড়দের কাছে ভূতের গল্প শুনতাম। একদিন সন্ধ্যার পর আমাদের বাড়ির গেটে এসে কয়েকজন এসে ডাকছে, তখন লাইট চলে গিয়েছিল, ঘরে হেরিকেন জ্বলছিল। এবারে আমি কিছুতেই দরজা খুলতে দিচ্ছিলাম না।

মেসেজ চলে এসেছে, দেখি তিনি কি লিখছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, ছোটবেলার গরমের ছুটির স্মৃতি মানেই হলো অফুরন্ত আনন্দ। সেই সময় পাড়ার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের খেলা খেলতাম, আর সেই ছোটবেলায় বাড়ির বড়দের কাছে ভূতের গল্প শুনতাম। একদিন সন্ধ্যার পর আমাদের বাড়ির গেটে এসে কয়েকজন এসে ডাকছে। তখন লাইট চলে গিয়েছিল, ঘরে হেরিকেন জ্বলছিল।

মেসেজ চলে এসেছে, দেখি তিনি কি লিখছেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, ছোটবেলার গরমের ছুটির স্মৃতি মানেই হলো অফুরন্ত আনন্দ। সেই সময় পাড়ার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের খেলা খেলতাম, আর সেই ছোটবেলায় বাড়ির বড়দের কাছে ভূতের গল্প শুনতাম। একদিন সন্ধ্যার পর আমাদের বাড়ির গেটে এসে কয়েকজন এসে ডাকছে। তখন লাইট চলে গিয়েছিল, ঘরে হেরিকেন জ্বলছিল। এবারে আমি কিছুতেই দরজা খুলতে দিচ্ছিলাম না।

0: গান শুনছিলাম আমরা রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা রয়েছেন 100.1 FM গোল্ডে আর শুনছেন রবিবারের বৈঠক। শ্রাবস্তী আর দেবারতী আজ এই পর্বে রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি এবং স্মৃতিচারণ করছি ছোটবেলার গরমের ছুটির।
1: বারোটা হয়তো বেজে যাবে, তবুও আমাদের এই আড্ডা শেষ হবে না, আড্ডাটা চলতে থাকবে,
0: বাড়ি যাওয়ার পথেও এই আড্ডাটা দেব।
1: হ্যাঁ ঠিকই।
0: আর আপনারা মেসেজ করছেন 9903055992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ এবং SMS এর মাধ্যমে জানাচ্ছেন আপনাদের গরমের দিনের স্মৃতির কথা। ছোটবেলার গরমের ছুটি নিয়ে, স্মৃতি নিয়ে আমাদের একজন বন্ধুর মেসেজ এই মুহূর্তে চলে এসেছে। কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ একেবারেই তাই, শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর থেকে লিখছেন। আজ থেকে কত যুগ আগের কথা, আজ আপনাদের কথা মতো অতীতের কথা ভাবতে গিয়ে মনে হচ্ছে এই তো সেই দিনের কথা, লিখতে গিয়ে মনে খুব কষ্টও হচ্ছে। আমার মামার বাড়ি দামোদর নদীর ধারে আমতার রসপুর গ্রামে। বৈশাখ মাসে কালী পুজোয় মামা মাসির সব ভাই বোনেরা মিলে বড়দের সাথে যাওয়া হতো। আমার দুই মামা দুই মাসি, তাহলে বুঝতে পারছেন কত জন। আম লিচু জাম আরও নানান গাছ দিদার ছিল। সকাল থেকে চলতো আমাদের আনন্দর উৎসব। এর উপর যদি কালবৈশাখীর ঝড় আসতো তাহলে সবাই মিলে ওই ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়তাম। এই মজার কথা ভাষা দিয়ে বলা যাবে না। মামাদের সাথে নদীতে ছিপ দিয়ে মাছ ধরা, আহা! তারপর সারা রাত ধরে আবার ওই পুজোর রাতে হই হই। এইভাবে গরমের ছুটির দু সপ্তাহ কেটে যেত। দারুণ স্মৃতিচারণ করেছেন শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে। এবং অনেকেই আমাদের সঙ্গে কিন্তু একদম সব সময় থাকেন, এটাও কিন্তু আমাদের খুব ভালো লাগার একটা জায়গা, বলো দেবারতী?
0: একদমই তাই,
1: যে কেউ কেউ কিন্তু আমাদের সঙ্গে সেই প্রভাত বিনা হয়ে, মনের মেলোডি হয়ে, সুরেলা সফর দিয়ে পুরোটাই, মানে পুরো সময়টাই, তারপরে আবারও জলসা ঘরে, মানে পুরো সময়টা FM গোল্ডের সঙ্গে থাকেন, যেটার জন্য আমরা কিন্তু ভীষণভাবে আপ্লুত এবং কৃতজ্ঞও বটে।
0: ঠিক তাই, মানে আমাদের যদি কখনো এরকম সুযোগ আসে রেডিও এবং আপনাদের স্মৃতি, তাহলে তো আমরা আপনাদের কথাই বারবার ফিরে ফিরে বলবো। একজন বন্ধু এই মেসেজ করে এই জানিয়েছিলেন, আরেকজন বন্ধুর সঙ্গে এখানে দেখা হয়েছিল, এই হয়েছিল, এরকম একটা অনেকখানি জায়গা জুড়েই আপনারা।
1: মনে হয় না যে আমরা ভার্চুয়ালি আড্ডা দিচ্ছি,
0: না এটা কিন্তু
1: মনে হয় একদম রবিবারের রাতে বেশ পাঠা তুলে বসেছি। স্টুডিওর মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে পারবো না বটে, কিন্তু ওই আর কি, সেটাও ভেবে নেওয়া যেতে পারে যে আমাদের সামনে প্রচুর শরবত টরবত আছে বা চায়ের কাপও আছে। গরমের মধ্যে কিন্তু অনেকেরই চা না হলে চলে না, যতই গরম
0: হোক না কেন,
1: আমি আছি তার মধ্যে। তো এক কাপ চাই নয় রয়েছে আমার সামনে এবং রয়েছেন আপনারা, আর সেই আড্ডাটা একদম জমজমাট হচ্ছে। এবং রবিবারের বৈঠকের আড্ডাটা সবসময়ই জমজমাট হয়, একদম জমে যায় আর কি,
0: কারণ আমরা স্টুডিওর এখানেও আড্ডা দিই আর সেই সাথে আপনাদের আড্ডাগুলো ভাগ করে নিই। আজকে সেরকমই আড্ডা আপনারা দিচ্ছেন রেডিওর উপরান্ত থেকে আর জানাচ্ছেন ছোটবেলার গরমের ছুটির স্মৃতি। আমাদের গরমের ছুটি নিয়ে নানান কথা বলার আছে, আর গরমের ছুটি নিয়ে আড্ডা দিতে বসলে, ওই যে বললাম দু ঘন্টা সময়টা বড়ই কম পড়ে যায়, তাই সে চেষ্টা না করাই ভালো। আমরা বরং আবার একটা
1: গানে যাই, আর আপনারা ততক্ষণ মেসেজ করতে থাকুন আপনাদের গরমের স্মৃতি, গরমের কথা, গরমের ছুটির কথা, সব কিছু মিলিয়ে যা আপনাদের মনে পড়ছে, আপনাদের হয়তো কোনো দুষ্টুমির কথা, খেলার কথা, কোনো খাবারের কথা, যাই মনে পড়ুক ভাগ করে নিন আমাদের সঙ্গে। আমরা শোনার জন্য অপেক্ষা করছি স্টুডিওর এপারে শ্রাবস্তী আর দেবারতী। আর আপাতত আর আচ্ছা হ্যাঁ, কোন নাম্বারে মেসেজ করবেন?
0: হ্যাঁ সেটা অবশ্যই জানা দরকার, 9903055992 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনাদের

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: গান শুনতে শুনতে, আড্ডা দিতে দিতে, আর গরম নিয়ে নানান গল্প করতে করতে, আমাদের বন্ধুদের মেসেজ পড়তে পড়তে বেশ অনেকখানি সময় তো এগোলো। এখনও যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে গরমের ছুটিতে করা সেই দুষ্টুমির কথাটা বলবেন নাকি বলবেন না, কার সাথে কী কী মন কষাকষি হয়েছিল, কোন ভাইকে, বোনকে বা বন্ধুকে দুমদাম বিনা কারণে একটুখানি মারপিট করে নিয়েছিলেন, কানমলা দিয়েছিলেন বা মায়ের কাছে বকুনি খাইয়েছিলেন, সেই সমস্ত কিছু স্বীকার করতে পারেন। বিশ্বাস করুন, স্বীকার করে নিলে আর পাপ থাকে না, তাই তো?
2: একদমই তাই। মেসেজে যাব, কিন্তু দেবারতী, আরো একটা কথা আমার বলতে ইচ্ছে করছে, যে গরমের ছুটিতে পড়া গল্পের বইয়ের কথা।
1: ঠিক তাই।
2: ওই যে যেরকম আমি পাগলা দাশুর কথা বলছিলাম, ওই সুকুমার রায় সমগ্র কিন্তু আমার গরমের ছুটিতেই পড়া। দেখবে গরমের ছুটি স্পেশাল বোধহয় কিছু বই থাকে যেগুলো আমরা সকলেই গরমের ছুটিতেই পড়েছি।
1: আমার যেমন পাণ্ডব গোয়েন্দানি এই স্মৃতিটা আছে, প্রত্যেক বছর মানে পরীক্ষা হতো, গরমের ছুটি পড়ছে, নতুন ক্লাসে সবে উঠেছে। আমাদের তো এমনি বাংলা মিডিয়াম স্কুলে তোমার মে মাসেই সেশন ছিল, মনে আছে, পরীক্ষাটা ঠিক শেষ হবে, বাবা আস্তে আস্তে কোথার থেকে ঝোলা থেকে একটা বের করলো পাণ্ডব গোয়েন্দার একটা খণ্ড। আহা, সেই যে পাণ্ডব গোয়েন্দা পড়ার স্মৃতি, সেটা বাবার হাত ধরেই হয়েছিল এবং সেটা আজও রয়েছে এখনো। মানে উনি তো আর নেই, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চলে গেছেন, কিন্তু তার লেখাগুলো বারবার আতিপাতি করে উল্টে পিল্টে মানে উল্টে পাল্টে পড়তে থাকে,
2: বাবার দেওয়া উপহার।
1: এবং বাবার দেওয়া উপহার, ওই যে লেখা রয়েছে ক্লাস থ্রির পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বাবাইকে দেওয়া বাবার উপহার, এই ব্যাপারটা একটা আলাদা আনন্দ, তাই না?
2: একদম।
1: আরো মানে বেশি করে যখন বাবা থাকেন না, নেই যেহেতু, সেজন্য আরো বেশি করে ওই পাতাটা উল্টে পাল্টে দেখা,
2: ওই সময়টা, স্মৃতিটা আরো ছুঁয়ে দেখা, প্রিয়ই, তার সঙ্গে আবার বাবার স্মৃতি হিসেবে আরো প্রিয়।
1: একদম, ওই সময়টা, ওই গন্ধটা,
2: আমার যেন কোথাও গিয়ে টেনিদার গল্পের বইয়ের কথা মনে পড়ে। এই যে আমাদের বোধহয় সমস্ত দুষ্টুমি করার ইন্ধন পড়াশোনায় ফাঁকি দেব, এই সমস্তটা কিন্তু আমাদের বাংলায় সাহিত্য ভাণ্ডার শিখিয়ে গেছেন।
1: ঠিক তাই।
2: চলে যাই মেসেজে।
1: বেশ,
2: সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে লিখছেন, প্রিয় রবিবারের বৈঠক, ছোটবেলায় গরমের ছুটির অনেক স্মৃতি মনে পড়ে গেল আজ। শহরে স্কুলের পরে দুই ছেলে মেয়েকে স্কুলের কাছাকাছি সুইমিং পুলে সাঁতার শেখাতে নিয়ে যেতাম। ওদের ছেলেবেলায় গরমের ছুটির সময় প্রচণ্ড দাবদাহের মধ্যে অনেকটা পথ পেরিয়ে ওদেরকে নিয়ে পুলে পৌঁছতে হতো, বেশ কষ্ট হতো। তখন মনে পড়ে যেত আমাদের গ্রামের বাড়ির পিছনে বড় পুকুরটাকে, যেখানে আমরা ভাই বোনেরা মিলে পুকুর পাড়ের আম গাছ, পেয়ারা গাছের ডাল থেকে ঝাঁপ দিয়ে পুকুরের জল তোলপাড় করে জল ঘোলা করে দিতাম। পুকুর থেকে উঠতেই চাইতাম না কিছুতেই। ভাত খাবার আগে একবার স্নান হয়ে যেত আমাদের, দুপুরবেলা দ্বিতীয়বার পুকুরে সাঁতার কাটতে নামতাম। আমাদের এক কাকু পুকুর পাড়ের কলা গাছে কাঁদিতে কলা ফুলে গেলে কলা গাছের কাণ্ডগুলো বাঁশের কঞ্চি দিয়ে জুড়ে ভেলা তৈরি করে দিত। যে সাঁতার জানত না তাকে ভেলার উপর উঠিয়ে ভেলাটা ঠেলে ঠেলে নিয়ে যেতাম। সে কি আনন্দ! খুব মনে পড়ে একদিন সবাই পুকুর থেকে বাড়ি চলে গেছে, আমি একা পুকুরে রয়েছি। মা অগ্নিশর্মা হয়ে পুকুর পাড়ে চলে এলেন। পুকুর পাড়ে তালগাছের তলায় ছাই গাদা থেকে পোড়া গুল কয়লা ছুটতে শুরু করলেন। আমার গায়ে যাতে না লাগে তাই আমি পানকৌড়ির মতো ডুব দিতে দিতে পুকুরের ও পাড়ে চলে গেলাম। মা নাজেহাল হয়ে ফিরে গেলেন, খিড়কির দরজা দুম শব্দে বন্ধ করলেন। অগত্যা বাড়িতে ঢোকার জন্য আমাকে পুকুর ছাড়তে হয়েছিল, ভাই এসে দরজার খিল খুলে দিয়েছিল, তার জন্য মায়ের কাছে ওকে সেদিন বকাও খেতে হয়েছিল। আপনারা ভালো থাকবেন, এবং খুব ভালো করে অনুষ্ঠান মাঝে মাঝে শোনা যাচ্ছে না, সেটাও জানিয়েছেন উনি, সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে। খুব সুন্দর করে লিখেছেন, কত কিছু
1: আমরাও যেন ছোটবেলাতে আবার ফিরে গেলাম,
2: তাই না? একদম তাই। আপনারাও লিখে পাঠান আমাদের মেসেজ, আপনাদের মেসেজের অপেক্ষায় রয়েছি এবং মেসেজ রয়েছে, সেই মেসেজ পড়ব, আমরা একটা গানে চলে যাই।
1: একদম একদমই তাই। এবং যে কথাটা আমাদের সাধনাদি লিখছিলেন, ছোটবেলায় বাধ্য হয়ে পুকুর ছাড়তে হয়েছিল টাইপের একটা ব্যাপার, এরকম অনেক ইচ্ছে আমাদের মনে সুপ্ত অবস্থায় থাকে যেটা হয়তো এই মুহূর্তে এখন আর ফুলফিল হওয়া সম্ভব নয়, কিন্তু ওই যে একটা স্বাদ ছিল ছোটবেলায় সেই স্বাদটা মিটে গেছে বলেই হয়তো আমরা কি পেলাম না, কি চাইছি কি নেই এইসব নিয়ে এত বেশি ভারাক্রান্ত হই না।
2: তাহলে দেবারতী আরো একটা মেসেজে কি চলে যাব?
1: হুম, নিশ্চয়ই।
2: বন্ধুরা মেসেজ করছেন, মানে তোমার তো প্রচুর স্মৃতি বুঝতে পাচ্ছি, বেশ ডানপিটে ছিলে তুমি।
1: শীতকালে তো খালি ঘুমোতাম না ছোটবেলায়, আর ভালো ভালো খেতাম, ওই দেখো আবার খাওয়ার গল্পে চলে গিয়েছি।
2: গরমও আমরা ভালো ভালো খেতাম।
1: আয়, আমাদের গরমকাল মানে একটা মনে পড়ে গেল, ওই যে সাদা একটা পাতলা কাপড়ের টেপ জামা টাইপের ফ্রকের কথা মনে পড়লো।
2: সেটা তো আমাদের পয়লা বৈশাখে হতো, হ্যাঁ, সেটা দিয়ে ওই পুরো গরমটা ওটা দিয়ে চালাতে হতো আর কি। আর সারা বছর তো আমাদের কেনা ছিল না, ওই পয়লা বৈশাখেই দুটো টেপ জামা

0: ওই দিয়ে চালাতে হতো। আমার একটা গল্প মনে পড়ছে দেবারতী, আমার গল্প না আসলে আমার বাবারা যখন ছোট ছিল সেই সময়ের একটা গল্প। আমার বাবারা চার ভাই বোন এবং ওই ভাত খাওয়ার পরে না আম নিয়ে বসার একটা রেওয়াজ ছিল, সেটা আমাদের বাড়িতে এখনো আছে। ভাত খাওয়ার পরে বেশ এই আমের সিজনটায় আম নিয়ে বসা হতো। এবার বাবা এরকম ছোটবেলায় খুব ওই আমের বায়না করছে এবং সেটা ছিল ফজলি আম, বেশ বড় একটা আম এবং তার আঁটিটাও অনেক বড়। এবার বাবাও বায়না করছে, জেঠুও বায়না করছে, এরকম একটা বিশাল মারামারি হচ্ছে ফজলি আম নিয়ে। আমি শুনেছি সেই ফজলি আমের আঁটিটা দাদু নিয়ে জালদার বাইরে দিয়ে ফেলে দিয়েছিল,
1: কাউকে খেতে হবে না,
0: কাউকে খেতে হবে না, রাগের চোটে জালদার বাইরে দিয়ে। মানে এখন আমরা হাসছি কিন্তু তুমি ভাবো, মানে দাদু যে কিনা খুব ঠান্ডা মাথার একজন মানুষ ছিলেন,
1: বিরক্ত হয়ে গিয়ে দুই ছেলের মারপিটে।
0: হ্যাঁ একদম। যাই হোক, একটা মেসেজে চলে যাই। অসীম সেন বিকে পাল এভিনিউ কলকাতা 5 থেকে লিখছেন, দিদি ভাইরা আপনাদের রবিবারের আড্ডা অনুষ্ঠানটা শুনছি, খুব ভালো লাগছে। আমাদের বাড়ি কলকাতায়, গরমের ছুটিটা, আচ্ছা উত্তর কলকাতায়, গরমের ছুটিটা আমাদের খুব মজায় কাটত। আমরা জেঠিমা জ্যাঠামশাই কাকা কাকিমা দাদা বৌদি দিদি ভাই সবাই একসাথে থাকতাম, খেলা ঘুড়ি ওড়ানো ইত্যাদি লেগেই থাকতো। আরও একটি দুষ্টুমি থাকতো, সেটা পাশের বাড়িগুলো থেকে আচার চুরি করে খাওয়া, বকুনি ও মারও খেতাম। আর গল্পের বই পড়া ছিল, যেমন শুকতারা, অরণ্যদেব, ম্যান্ড্রেক, চাঁদ মামা ইত্যাদি। দারুণ, আমাদের অনেকের সাথে মিলে যায় এই স্মৃতি। অসীম সেন বিকে পাল এভিনিউ কলকাতা 5 থেকে লিখেছেন। আর আবারও আমরা চলে যাব গানে, চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে,
1: এবং তারপরে যা বুঝতে পারছি সংবাদ বিরতিতেও আমাদের যেতে হবে।
0: আর সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি ঠিক 11:10 মিনিটে আপনাদের মেসেজ নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: সংবাদ বিরতির এপারে শ্যামল মিত্রের গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম রবিবারের বৈঠকে, শ্রাবস্তী আর দেবারতী।
1: আর এই রবিবারের বৈঠকে অনেক আনন্দের কথা, মজার কথা, ছোটবেলার নানান স্মৃতির কথা আমরা একে অপরে ভাগ করে

0: নিচ্ছি, আমরা করছি আপনাদের সাথে আর আপনারা করছেন আমাদের সাথে, সেই সাথে সমস্ত শ্রোতা বন্ধুরাও শুনছেন আপনাদের বার্তা। আর 9903055992 নাম্বারটা কিন্তু এখনও খোলা রয়েছে, কাজেই যাদের মেসেজ করা হয়নি, করব করব ভাবছেন, হাতের কাজটা একটু সেরে নিয়ে তারপরে দুদণ্ড বসে ছোটোবেলার গরমের ছুটির স্মৃতি ভাগ করে নেবেন বলে মনে করছেন, তারা আর দেরি না করে চটপট চলে আসুন, কারণ 11:15 হয়ে প্রায় 16 মিনিট হতে চললো, আর তো খুব অল্প সময় আমরা রয়েছি আপনাদের সঙ্গে, তাই তো?
1: হ্যাঁ একদম, রয়েছি রাত 12টা অবধি। আর এখন কে করেছে মেসেজ দেখিনি। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছেন, গরমের ছুটির প্রথমেই স্কুলের দেওয়া টাস্কগুলো করে ফেলতাম, তারপর শুধু খেলা আর খেলা, আর স্বপন গুপ্তের ডিটেকটিভ গল্পের বই পড়া, ঘুড়ি ওড়ানো আনন্দ, এই স্মৃতিগুলো সত্যি ভালো বলা যায় না। তোমরা ভালো থেকো দেবদাস মুখার্জি, লিখেছেন বেহালা থেকে। এই সমস্ত স্মৃতি আমাদের আগে আগে আগে ভাগে আর কি, ওই হোমওয়ার্কটা করে ফেলা,
0: এটা তো করতেই হবে। এবং মনে আছে আমি তখন ক্লাস 4 বা 3 পড়ি, আমি জমিয়ে রেখে দিলাম বিষয়টা, পরে করব, এখনো তো অনেকদিন ছুটি আছে, এরকম একটা ব্যাপার আর কি, ভেবে ভেবে। তো যা হয় মা মোটামুটি বলছে, তারপর কিছুদিন পর থেকে দেখলাম বকা টকা দেওয়া ছেড়ে দিল। আমি ভাবলাম এই মরেছে, ব্যাপারটা কি হলো, মা কেন বকছে না, মানে গরমের ছুটিতে মা বকছে না, এই ব্যাপারটা তখন আর নিতে পারতাম না।
1: হ্যাঁ একদমই তাই,
0: মা বকবে এটার সঙ্গে তো আমরা অভ্যস্ত, তাই না?
1: একদমই তাই। আর দেখতে দেখতে কিন্তু দারুণ একটা মেসেজ চলে এসেছে আমাদের কাছে, এবং সেই মেসেজ কিন্তু ছড়ায় ছড়ায় লেখা,
0: খুব ভালো,
1: সেই মেসেজ পড়বো, কিন্তু তার আগে কি একটা গান শুনে নেব?
0: নিশ্চয়ই আমরা একটা গান বরং শুনি, বেশ একটা হই হই করা আনন্দ করার মতন একটা গান থাকবে,
1: বেশ
0: জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: মেসেজ চলে এসছে এবং আমরা সেই মেসেজে যাব। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা থেকে লিখে ফেলেছেন ছন্দে ছন্দে এই মেসেজ। আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই। গরমের দুপুরে গাছে উঠে চয়ন করতাম কাঁচা আম, পকেটে পুরে যত্ন করে বন্ধুর বাড়ি ছুটতাম, ছুরি দিয়ে টুকরো করে মেশাতাম নুন লঙ্কা, যত খুশি তত খেতাম থাকতো না কোনো শঙ্কা, দাগ কেটে মাটিতে খেলতাম ষোলো গুটি, বাঁধন হারা জীবন ছিল করতাম কত খুনসুটি, পুকুর পাড়ে হেলানো গাছে উঠে দিতাম ঝাঁপ, খুব মজা হতো তাতে হৃদয়ে এখনো আছে তার ছাপ, বিকেল হলে লুকোচুরিতে বন্ধুদের সাথে মত্ত, আজ সেসব খুঁজে পাই না শুধু স্মৃতি হয়ে আছে শত শত, সন্ধ্যাবেলা লণ্ঠনের আলোতে গলা ছেড়ে পড়তাম, এখন ভাবি সেদিন হয়তো মস্ত বোকা ছিলাম, ছোটবেলার গ্রীষ্মের ছুটির মেলালাম কিছু ছন্দ, শ্রবণ সঙ্গীর কাছে হয়তো লাগবে বড় মন্দ। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা থেকে লিখেছেন, কিন্তু মন্দ নয়, আমাদের ভীষণ ভালো লেগেছে,
2: খুব ভালো লেগেছে। আর আপনার এই ছন্দে ছন্দে লেখা আপনার গল্প গাথা সেটা সত্যি কিন্তু খুব খুব ভালো লেগেছে, কারণ আমরাও তো এরকম ভাবেই ছোটবেলার নানান স্মৃতিতে বারবার মেদুর হয়ে পড়ছি। ছোটবেলার গরমের ছুটির স্মৃতি বলতে গেলে সেই গল্পের ঝাঁপি শেষ হওয়ার নয়, তাই আমরা একটু একটু গান শুনছি, একটু একটু গল্প শুনছি, আর সেই সাথে আপনাদের গল্প ভাগ করেও নিচ্ছি। যেমন আরেকটা আমার গরমের ছুটির কথা মনে পড়ে গেল, তুমি একটু আগে বলছিলে যে এই যে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়ার কথা, বা ধরো সকালে কিংবা বিকেলের দিকে চিড়ে মুড়ি আম এটা দিয়ে একটা মানে দুর্দান্ত ফলাহার,
1: আম যখন পাওয়া যায় তখন দেখো অনেক কিছুই কিন্তু, হ্যাঁ মানে দুধ চিড়ে আম, দুধ ভাত আম, দুধ মুড়ি আম, অনেক কিছু খাওয়া হয়ে যায়, যেটা আম না থাকলে কিন্তু খেতে একটু নাক হিটকোতে হয়, কিন্তু আম থাকলে সেটাই আবার অমৃত হয়ে ওঠে।
2: আমি কি ফলের রাজা আম, সমস্ত কিছুর সঙ্গে জুড়ে দেওয়া যায়। তারপরে দিদাকে দেখতাম গরমে ছুটির সময় ওই বেশি পেকে যাওয়া আমগুলোকে দিয়ে আম শক্ত করতে বসতো, এবং যে সময় দিদার একটু বেশ বয়স হয়ে গেল, নানান রকম অসুখে হাতে পায়ে জোর কমতে থাকলো, সেই সময় দিদার আফসোস যে নাতি নাতনিগুলো একটু প্রত্যেক বছর আম শক্ত খাওয়ার বায়না করে, সেটা আর বানাতে পারছি না। তারপর থেকে সত্যি কথা বলতে আমার আর আম সত্যটা খাওয়া হয়ে ওঠেনি, বাজার চলতে আম সত্য পছন্দের নয়, এবং অন্য ঠাকুমা দিদিমারা বানিয়ে দিলেও আরো বেশি করে দিদার কথা মনে পড়ে। তোমারও নিশ্চয়ই একই রকম অনুভূতি, দিদা বানিয়ে দিলে তবেই খাও।
1: একদমই তাই, কারণ শুধু বানানো তো নয়, মানে তাদের হাতের সেই ছোঁয়া, তাদের ভালোবাসাটা লেগে থাকে। এবং এই যে এই মেসেজ শ্যাম সুন্দর দাসের মেসেজ পড়তে পড়তে আমি

0: ভাবছিলাম দেবারতী, মার কাছে কিন্তু আমি শুনেছি মাদের স্কুলে, স্কুলও বোধ হয় নয় পাঠশালা, ওই যখন 3-4 আর কি, তখন মারা লুকিয়ে পকেটের মধ্যে না আধখানা ব্লেড নিয়ে যেত।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওই ফ্রকের পকেটে বা স্কার্টের পকেটে ওই আধখানা ব্লেড কেন নিয়ে যেত, যে গাছ থেকে ওই কাঁচা আম পারবে
1: এবং
0: হ্যাঁ খোসা ছাড়াবে, আর সেটা নিশ্চয়ই লুকিয়ে, কারণ বড়রা দেখলে তো ভীষণ বকা খাবে। কিন্তু ওই হাফ ব্লেড, মা বলে এখন যে গুলি, হাফ ব্লেড, এই রকম কিছু
1: পকেট এই সব কিছুতে ভরা থাকতো।
0: হ্যাঁ, তারপর পুঁতি, মানে এগুলোই হচ্ছে তখন সম্পদ, এগুলোর মতন মহামূল্যবান জিনিস আর কিছুই নেই। তো এই হাফ ব্লেড নিয়ে যেত আর এই আম ছাড়িয়ে খাওয়া হতো, আর
1: ভেপু বানাবে, পুপু করে বাজাবে,
0: একদমই। আর তাছাড়াও বকুল ফল,
1: হ্যাঁ হ্যাঁ ঠিক,
0: সেইটা দিয়েও,
1: এটা আমার এখনো আমার কাছে রাখা আছে,
0: তাই না, সেইটা থেকেও না শ্বাস বের করে সেটা দিয়েও বাঁশি বানানো এবং বাজানো, সেটাও আমাকে মা শিখিয়েছে। আসলে আমার মামার বাড়ি তুমি জানোই আর কি, হ্যাঁ, সেখানে গেলেই সেই শান্তিপুরের যে সমস্ত বাড়িগুলো আর কি, এবং দালান দেওয়া বাড়ি, সেই গোস্বামী বাড়িগুলো, সেখানে গেলেই মার মনে পড়ে যায় মার ছোটবেলায় হুটোপুটি করে, ছোটাছুটি করে খেলার কথা। এবং মা আসলে তার, আমাকে তো বটেই, তার পরের প্রজন্মকেও শেখায় যে আমরা এরকম করতাম, এই দালান থেকে ঠিক এভাবেই গরমের ছুটিতে ঝাঁপ মানে লাফাতাম, তারপরে হচ্ছে এইভাবেই কুমিরডাঙ্গা খেলা হতো, তারপর কোনো একটা নাট মন্দির সেখানে না কীর্তন হতো, অথবা সেই কীর্তন শুনতে মা যেতেন আর কি মার বড় পিসির সাথে। তো এই সমস্তটাই জুড়ে রয়েছে, এবং বোধহয় সব মায়েরাই চান যে তাদের পরবর্তী প্রজন্মে সেটা
1: ফিরে ফিরে আসুক।
0: একদমই তাই, হ্যাঁ। তো সেভাবেই আর কি সমস্ত গরমের ছুটি, গরমের স্মৃতি নিয়েই আজকের রবিবারের বৈঠক জমজমাট। আমরা আবারও মেসেজে যাব, আপনারা ততক্ষণ মেসেজ করতে থাকুন 9903055992 এই নাম্বারে। আর ততক্ষণ আমরা পরে আমরা একটা গানে যাই। কোন গানে যাব?
1: ঝড়ের কথা বলছিলাম, তাহলে একটু বৃষ্টির কথায় আসি।
0: বেশ, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনে নিই এই গান।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা দ্রুত গতিতে এগোচ্ছে, সেই সাথে এগোচ্ছি আমরা। আমরা মোটামুটি আম কুড়িয়ে ফেলেছি, বৃষ্টিতে ভিজে ফেলেছি, সেই সাথে বিভিন্ন রকম রান্না করে ফেলেছি, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে ফেলেছি,
1: আমরা ছুঁয়ে ফেলেছি,
0: মামার বাড়ি ঘুরেও ফেলেছি।
1: কিন্তু যে কথাটা আমি বলবো দেবারতি, সেটা হচ্ছে দেখবে এই যে আনন্দ, মানে একদম প্রাণ খোলা আনন্দ। এবং আমাদের ছোটবেলায় যেহেতু আমাদের স্ক্রিন টাইম খুব বেশি ছিল না, কেউ একটা জোকস বলল অথবা কেউ একটা কোনো মজার কথা বলল, হ্যাঁ, তাতে আমরা সকলে হেসে ভীষণ গড়িয়ে পড়তাম। এখন যেরকম আমার খুব মনে হয় যে ওই প্রাণ খোলা হাসিটা বোধহয় আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা এত মিম দেখে ফেলেছি, আমরা এত কিছু দেখে ফেলেছি, বা বিভিন্ন রকমের জিনিস তো আমাদের মুঠোফোনেই এখন আমরা দেখতে পাই। আমাদের কাছে নতুন করে জানার, নতুন

0: গোপাল ভাঁড়, মোল্লা নাসিরুদ্দিন এনাদের গল্প বলতেন, আর ভীষণ মজা লাগতো আমাদের, আমরা ভাই বোনরা ভীষণ হাসতাম। আর তাছাড়াও মানে হয়তো এমন একটা কিছু হলো আর কি, এমন একটা বিষয় কথা হচ্ছে, আমরা মানে সে হাসি থামছে না, মানে সেই হাহা হাসি থামাতে পারছি না আমরা। আর মারা বলছে কি মানে বোকার মতন হাসছিস তোরা, এত কারোর একটা হাসি দেখে তুমি দেখবে তুমি হাসি থামাতে পারছো না। আর আবার আমাদের নিজেদেরই কোনো একটা বোকামির গল্প থেকেও আমাদের সেই হাসি শুরু হতো,
1: সেটা আবার হয়তো বড়দেরকে বলাও যাবে না, ব্যাপার হতে পারে।
0: এবং বা ওই আর কি কোলে মিলে বসে একটা হাসি, মানে এইসব বলতে বলতে আমার মনে পড়ে গেল যে আজ হচ্ছে 3রা মে, ওয়ার্ল্ড লাফটার ডে বা বিশ্ব হাসি দিবস।
1: ঠিক বলেছো, এটা আমার একটু আগেই মনে হলো যে এত হাসি এত আনন্দ সেটা তো আজকে হওয়ারই ছিল, কারণ আজকে তো বিশ্ব হাসি দিবস।
0: একদমই তাই। আর এই সব কিছু মিলে মানে গরমের ছুটি, আমাদের দূরদর্শনে ছুটি ছুটি দেখা, বেশ একটা মজার কোনো সিনেমা দেখা, ওই সময়টায় তো খুব বেশি সিনেমার অ্যাক্সেস ছিল না আমাদের, কিন্তু ছুটি ছুটিতে যে
1: তখন কিন্তু ভালো ভালো বাচ্চাদের সিনেমা
0: সিনেমা দিত, হ্যাঁ হ্যাঁ একেবারেই তাই। যেরকম আমরা হাসির সিনেমা দেখে হেসেওছি, কাবুলিওয়ালা দেখে কেঁদেওছি আমার মনে আছে। আবার ধরো ওই সময়টা তো আমাদের মানে আমরা মালগুড়ি ডেজ রোজ দেখতে পারবো গরমের ছুটি, মানে সে একটা দারুণ আনন্দ, যদিও রোববার করে দেখা হতো। তারপরে অনেক কিছুই আর কি,
1: আকাশবাণী শোনা, ছুটির ঘন্টা শোনা, গল্পের দুরাশর শোনা,
0: একদম একদম
1: সবটা ছোটবেলা,
0: আমাদের ছোটবেলা, আমাদের হাসি ঠাট্টা মজা। আর আমরা সেই সমস্ত স্মৃতিতে থাকব, আপনাদের মেসেজও পড়ব, আপনাদের মেসেজের অপেক্ষায় শ্রাবস্তী আর দেবারতী আছে স্টুডিওর এপারে 9903055992 এই নম্বরে, এক্সপেক্ট করছে আপনার মেসেজ। আর সেই সাথে শুনবো একটু গান, আর আজকে হাসি দিবস উপলক্ষে একটা মজার গান শুনে ফেলি।
1: বেশ, মানে যে মানুষটিকে পর্দায় দেখলে, যার গান শুনলেই মোটামুটি আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাই, কিশোর কুমারের কণ্ঠে সেই গানে রইল সবার জন্য।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: আছেন। আর এই মজার কথা বলতে বলতে আবারও ফিরে এলাম আপনাদের মেসেজ নিয়ে। মৌমিতা মান্না ঝড়খালি ক্যানিং থেকে মেসেজ করেছে যে, জানো দিদি ভাইরা, আমার গরমের ছুটি বলতে গেলে আমার ছায়াবাজির কথা মনে পড়ে যায়। ছায়াবাজি বলতে সে লিখেছে যে, যখন লোডশেডিং হয়ে যেত, কারেন্ট অফ হয়ে যেত, সেই সময় আঙুল দিয়ে নানান আকৃতি করে দেওয়ালে একটা ছায়া ফেলতাম এবং সেটা বলতে হবে যে কিসের ছায়া তৈরি করলাম, কীরকম দেখতে হলো ছায়াটা। আঙুলের খেলা, আলো আধারির খেলায় যে বিভিন্ন রকম ছায়ার মতন মানুষ তৈরি করা, সেরকমের কথা লিখছে। আর যেটা করতো সবাই মিলে, আচ্ছা, সবাই মিলে একসাথে বসে বড় একটা বাটিতে সন্ধেবেলা মুড়ি মাখা খাওয়া হতো, সেটা মেনলি গরমের সময়েই একসাথে সবাইকে পাওয়া যেত, সেজন্য তার কাছে গরমের ছুটিটা মেমোরেবল হয়ে রয়েছে। স্বাভাবিক, অন্য সময় অন্য সবাই কাজে ব্যস্ত, ভাই বোনরা পড়াশোনায় ব্যস্ত,
1: ওই দেওয়ালের মধ্যে তাহলে সিং নেই তবু নাম তার সিংহ ছায়া দিয়ে বানানো হতো আর কি। একদমই তাই, আপনাদের এই সমস্ত মেসেজের আশাতেই আসলে আমরা থাকি এবং আমরাও ফিরে যাই আমাদের শৈশবে অথবা তারও একটু আগে। মানে আমরা দুজনেই যেহেতু আজ স্টুডিওতে আছি, আমাদের আমরা দুজনেই নাইনটিজ বন, আমরা আরও একটুখানি আগে, মানে ওই 70-80 দশকে ফিরে যাচ্ছি, বলো দেবারতি, যেই সময়টা আমরা ছুঁতে পারিনি
0: সেই তো শুনেছি,
1: হ্যাঁ কিন্তু শুনেছি, সেই সময়টাই আমরা ফিরে যাচ্ছি অনেক কিছু। আর ওই যে গরমের সময়টায় দেবারতি, আমাদের একটা অদ্ভুত প্রবণতা থাকতো গোলা বা ওই, হ্যাঁ, আর হচ্ছে ওই যে ওই প্লাস্টিকের মধ্যে করে যেটা পাওয়া যেত সেইটা খাওয়ার, এবং বাড়ি থেকে বলা হতো কিছুতেই খাওয়া যাবে না, কারণ ওটা
0: ড্রেনের জল দিয়ে তৈরি হয়,
1: জল দিয়ে তৈরি, কিন্তু গরমের মধ্যে ওই বরফ জলটা না খেলে হয়, তুমি বলো তো।
0: তুমি জানো আমি অনেক বড় বয়স পর্যন্ত জানতাম যে আইসক্রিমটা বিয়ে বাড়িতে দেয় বা কোনো, মানে কি বলবো, কোনো দোকান থেকে যে মিল্ক পাউডার অ্যান্ড আইসক্রিম পাউডার কিনে এনে বাড়িতে বানানো হয় সেগুলো হচ্ছে আইসক্রিম অ্যাকচুয়ালি, আর যেটা ওই রাস্তায় বিক্রি করে আইসক্রিম আইসক্রিম বলে যেটা বিক্রি করে সেটা পচা জল দিয়ে তৈরি হয়।
1: না, আমি অনেক বড় বয়স অব্দি জানতাম যে কালো রঙের যে কোল্ড ড্রিঙ্কস গুলো হয় সেটা সত্যি ড্রেনের জল দিয়ে হয়, তো
0: মানে কি বোঝানো হতো আমাদেরকে।
1: এবং
0: এখনকার বাচ্চারা কি সব বোঝে?
1: এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট আমার মনে হয়,
0: তারা উল্টে দেখিয়ে দেবে কোন আইসক্রিমে কি কি আছে।
1: হ্যাঁ, একদম তাই, তারা হয়তো একদম দেখিয়ে দিতে পারে। যাই হোক, আমরা আবারও একটু গান শুনে আসি, বরং ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে। আপনারা যারা ভাবছেন আপনাদের গরমের স্মৃতির কথা ভাগ করে নেবেন এই গরমের সন্ধেবেলা রাত্রেবেলা, আপনারা কিন্তু মেসেজ করুন আমাদের 9903059292 এই নাম্বারে। আর আপাতত রেশমি মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল গান।

0: আমাদের আজ রবিবারের বৈঠক জমজমাট, এবং আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে আমাদের কাছে খুব বেশি বোধহয় মেসেজ পড়ার সময় নেই, কিন্তু তবুও আমরা পড়তে পারি দু একটা মেসেজ।
1: একটু বড় মেসেজ একটা চলে এসেছে, স্বপ্না চক্রবর্তী লিখছেন, কোথা থেকে লিখছেন, বিরাটি থেকে লিখছেন। তিনি লিখছেন যে তার কাছে গরম মানে অন্যতম আরামের পোশাক হলো শাড়ি। এই রে, আমরা তো গরমে শাড়ি পরবো কি না এটাই ভাবতে থাকি, গরমে শাড়ি পরবো কি করে এরকম ভাবি। আচ্ছা, তিনি লিখছেন কটনের শাড়ি মলমল ইকত বা ধনেখালি তাঁতের শাড়ি পরে গরমে খুব আরাম লাগে, যেটা শীতকালে শাড়ি পরে স্টাইল করা যায় না। আচ্ছা, ঠিকই তাই, শীতকালে শাড়ি পরে স্টাইল করা যায় না, কেউ দেখার নেই, সে কারণে তিনি গরমে শাড়ি পরতে খুব পছন্দ করেন বলে তার কাছে গরমটা খুব ভালো লাগে। আর সেই সাথে তিনি তার ভাইয়ের কথা বলছেন যে সে নাকি মোটেই মানে পাঞ্জাবি পরতে পছন্দ করতো না, তার প্রথম পাঞ্জাবি পরা কোনো এক বছরে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের জন্য। এই দেখো, সত্যি তো এই সময়টাতে তো আমরা এটা নিয়েও থাকি।
0: একদমই তাই, এই যে রবীন্দ্র জয়ন্তী, পাড়ায় রবীন্দ্র জয়ন্তী মানে খুব বড় জায়গায় নয় কিন্তু পাড়ার স্টেজে রবীন্দ্র জয়ন্তী এবং তার রিহার্সাল,
1: এবং এই সময়
0: চলে ধরো রূপুদি রিহার্সাল করাচ্ছে, ছোটদের ধরে বেঁধে নাচ শেখাচ্ছে, কেউ একটা গান শেখাচ্ছে, কোন এক দাদা নাটকের মহড়া দিচ্ছে, সেটার যে কি মজা। এবং মানে একটু ছোট মতো একটা স্টেজ করা হতো, একটু ছোট্ট একটু বাঁশ দিয়ে একটু একটা স্টেজ করা হতো, সেটার একটা মহড়া চলতো দেবারতে।
1: এবং সেই কথাই দেখছি লিখছেন আমাদের এই স্বপ্না দিয়ে, এবং বলছেন যে ওই যে ভাইকে একবার ধরে বেঁধে ছোটবেলায়, ছোটবেলায় মানে মোটামুটি খুব একটা ছোট না, বলছে তখন ভাই ক্লাস সেভেনে পড়ে, গান করবে বলে তাকে ওই ধরে বেঁধে পাঞ্জাবি পরানো হয়েছিল। তারপরে সে বুঝলো শার্ট প্যান্টের থেকে পাঞ্জাবিতে কিরকম আরাম, এবং সে নাকি এখনো গরমকালে অপেক্ষায় থাকে, যা গরমটা পড়েছে একটু সুন্দর সুন্দর পাঞ্জাবি পরা যাবে। মানে পোশাকের প্রতিও

0: ফ্যাসিনেশনটা হচ্ছে গরমকালকে ঘিরে, ছোটবেলা থেকে
1: পাঞ্জাবিটা বেশ পাতলা হয়, ওটা কিন্তু পড়তে সত্যি খুব আরাম লাগে, তাই না?
0: আর সেই সাথে ওই পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালনের যে একটা উদ্যোগ, সেই স্মৃতির কথা
1: এবং সেই সময় দেখো দেবারতী, আমরা ওই ছোটবেলায় প্রথম শাড়ি পরা, আমরা সরস্বতী পূজোর কথা বলি কিন্তু রবীন্দ্র জয়ন্তীতেও আমাদের যে
0: দিদা ঠাকুমার আলমারি থেকে লাল পাড় সাদা শাড়ি পরতে হবে,
1: একদম তাই, এবং
0: সেটা আবার নাচতে নাচতে ছিঁড়েও যেতে পারে, বাঁশের খোঁচাও লাগতে পারে,
1: এবং তারপর যখন একটু একটু করে বড় হয়ে ওঠা, সেই লাল পাড় সাদা শাড়ি পরে নাচ অথবা গান করা, এবং তারপর কোন একজন অ্যাডমায়ারার থাকবে
0: একদম
1: পাড়ায়, সেই
0: তার জন্যই হয়তো বা আরো বেশি করে মানে সেই শাড়ি পরা,
1: সেই শাড়ি পরা, নাচে
0: গান করা, নাচ করা,
1: একদম, আর নিজেকে না একটু বড় বড় ভাবা,
0: একদম,
1: হ্যাঁ, এই পুরোটাই, এবং এই যে অনুষ্ঠানটা করতে হবে, এই অনুষ্ঠানটা যতই ছোট অনুষ্ঠান হোক, আমাদের কাছে কিন্তু মোটেই ছোট
0: না, একদম
1: অনুষ্ঠান ছিল না, আমরা যথেষ্ট সিরিয়াস ছিলাম এই অনুষ্ঠান নিয়ে, এবং এই যে এই মানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন দিয়েই আমাদের বোধ হয় গরমের ছুটিটা শুরু হতো,
0: তাই,
1: এবং আমার মনে আছে যে ওই নাটকে সংলাপ ভুল হবেই,
0: হ্যাঁ, এটা হতে হবে, মানে এটা না হলে ঠিক জমে না আর কি বিষয়টা,
1: একদম তাই,
0: এখানে স্মৃতির কথা
1: নেই আমাদের এই
0: গরমের ছুটি, তাই তো। আরো একটা কথা শ্রাবস্তী মনে পড়ে গেল, স্কুলের পরীক্ষা তো ধরো শেষ হয়ে গেল, কিন্তু এই যে যারা আমরা নাচ গান আবৃত্তির সঙ্গে যুক্ত থাকতাম, তার যে একটা বার্ষিক পরীক্ষা চলতো, সেটাও মোটামুটি এই মে জুন মাসে ওই গরমের ছুটির সময়টাতে কিন্তু হতো। তুমি মনে করে দেখো, মনে আছে পরীক্ষা হয়ে গেল কিন্তু বাড়িতে মা আবার বসবে, এই কদিন পরে পেপারটা পরীক্ষা আছে, সেইগুলো তালগুলো প্র্যাকটিস কর, রাগগুলো প্র্যাকটিস কর,
1: কিন্তু আমরা তো তার মানে বইয়ের মধ্যে গল্পের বই নিয়ে পড়বো তখন,
0: একদমই তাই,
1: এবং এত যে একটা খুব কষ্টকর গরম, আমাদের কারোর বাড়িতে তখন এসি ছিল
0: না,
1: কিন্তু আমাদের কখনো কি মনে হয় যে কি খারাপ ছিল দিনগুলো, কি প্রচন্ড গরম ছিল, মনে হয় না, দেখো ভীষণ ভাবে একটা সুখস্মৃতি হয়ে রয়েছে আমাদের গরম, গরমের ছুটি সপ্তাহে
0: মিলে, হয়তো মায়েরা হাত পাখা টেনে দিত বলেও
1: হতে পারে। আমরা চলে যাই গানে, একটা গান শুনে নিয়ে অখিল বন্ধু ঘোষের কণ্ঠে, তারপর আবার ফিরে আসছি।

0: আমরা আজ রবিবারের বৈঠকে ছিলাম গরমের কথা নিয়ে, গরমের ছুটির কথা নিয়ে। গরমের হাঁসফাঁস বা কষ্ট নিয়ে কিন্তু আমাদের কোনো স্মৃতিই নেই, আমাদের শুধু মনটা ভরে থাকে আনন্দে, হই হুল্লোড়ে, মামার বাড়ি যাওয়ায়, আইসক্রিম খাওয়ায়, তাই না? ভীষণ ভীষণ আনন্দ হলো আজকে, সত্যি কথাই। আজকে রবিবারের বৈঠকে আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে আপনাদের স্মৃতির কথা জেনে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগলো।
1: আর এরকমই গরমের স্মৃতি নিয়ে আড্ডা দিতে দিতে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে এবার শ্রাবস্তী আর দেবারতীকে বিদায় জানাতে হবে, ওরা একটু আইসক্রিম খেতে বাড়ি যাবে এবার।
0: একেবারেই তাই, এবং আমারও মনে হচ্ছে আমার ওয়ার্ড্রোবে কি কি শাড়ি আছে দেখতে হবে দেবারতী একবার।
1: সামার কালেকশন।
0: হ্যাঁ একদমই তাই, মানে লিসনারদের মেসেজে থেকে আমরা কত কিছু শিখি। হ্যাঁ দেখো, ইন্সপায়ার্ড হই যে সত্যি তো আমারও তো মনে হচ্ছে গরমকালে হয়তো ওই ছাপা শাড়ি, মলমল শাড়ি পরলে বেশ একটু আরাম পাওয়া যাবে। হ্যাঁ আমরা কিন্তু এখন ওই সেইগুলো, সেই জিনিসগুলো ভুলতেই বসেছি আর কি, কিন্তু মায়েরা কিন্তু সবসময় গরমে একটা নরম সুতির ছাপা শাড়ি পরত, সেই শাড়ির আঁচলে আমরা হাত মুছতাম, সেটার কিন্তু একটা আলাদাই আনন্দ ছিল। সেই আঁচল, সেই স্নেহের আঁচল সকলকে ঘিরে থাকুক এবং সকলে আপনারা খুব ভালো থাকুন, গরমে আপনারা সাবধানে থাকুন, এবং যখনই খুব রোদে বেরোবেন যা যা প্রোটেকশন নেওয়ার কথা ডাক্তাররা বলছেন সেগুলো অবশ্যই নেবেন,
1: কারণ গরম তো শুধু কষ্টের নয়, শুধু খারাপ নয়, তার অনেক ভালো দিকও আছে, সেগুলোকেই আমরা আমাদের নিজেদের জীবনে প্রতিনিয়ত নিয়ে আসার এবং আগামী দিনেও নিয়ে চলার চেষ্টা করব। সেই সাথে আমাদের যারা উত্তর প্রজন্ম আছে তাদের মধ্যেও ছড়িয়ে দেব গরমের দিনের যা কিছু ভালো, যা কিছু আনন্দ।
0: একদম তাই, আমরাও আশা করব যে আপনাদের বাড়ির খুদে সদস্যটাও আপনাদের হাত ধরেই শিখুক ঘোল বানানো অথবা বরফের ট্রেতে আইসক্রিম জমানো, এইগুলো না পেলে শৈশবটা কোথাও গিয়ে বৃথা হয়ে যায়। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: সেই সাথে আড্ডা দিতে থাকুন, তাই তো?
0: একদম, এবং আমরা শিলাজিতের কণ্ঠে গান শুনতে শুনতে বিদায় নেব আজকের রবিবারের বৈঠক থেকে।
1: তাহলে শ্রাবস্তী দেবারতী দুজনেই বলছে আজকের মতো শুভরাত্রি,
0: শুভরাত্রি।

সমবেত কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে স্টুডিওগুলিতে। এখন রাত দুটো, শুরু হচ্ছে এখন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন নয়নমণি ছায়াছবি থেকে বাপি লাহিড়ী এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। এই অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে, ছায়াছবির নাম মঙ্গলদীপ।

0: না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআরএফে স্টুডিওগুলিতে এখন সময় রাত 3:15। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনে নিন নজরুল গীতি। নজরুল গীতিতে প্রথম গানটি শুনে নিন, প্রথম পরপর দুটি গান শুনে নিন অদিতি ভট্টাচার্যের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান।

শুনছেন নানা রঙের গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:33। নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, এবারে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে আজকের শেষ ভক্তিমূলক গান অজয় চক্রবর্তীর কণ্ঠে।

এই সঙ্গী শেষ হলো আজকের মতো নানা রঙের গান অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 52 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শেষ হলো আপকে লিয়ে। এখন প্রভাতি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই পর্বে আমরা প্রথমেই শুনব সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, রাগ পরমেশ্বরী।

শুনলাম সেতার শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, রাগ পরমেশ্বরী। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ রামকেলি।

আমরা শুনলাম খেয়াল শিল্পী ছিলেন বিদুষী সুরঞ্জনা বোস, রাগ রামকেলি। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন রাগ প্রধান বাংলা গান, শিল্পী শ্যামল মিত্র।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এইভাবে তুমি আমায় আঘাত করো, আমায় কাঁদাও, তোমার আঘাত দিয়ে বারবার আমার চেতনাকে জাগ্রত করো। এই উপলব্ধিতে তুমি আমায় ভালোবাসো। তোমার আঘাত আসলে ভালোবাসারই চিহ্ন, অশ্রু সজল নয়নেও তাই আমার হৃদয় বাঁশি বেজে ওঠে তোমার দিকে চেয়ে।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত শুরু করলাম নন্দিনী চৌধুরীর কণ্ঠে কাঁদালে তুমি মোরে। তার আগে প্রাককথন ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের, আর এখন পীযূষ কান্তি সরকার।

ওই যে ঝড়েরও মেখে, লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম গানটি। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর ইমন চক্রবর্তী,

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম সুখহীন নিশিদিন, আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত, এরপর শান

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।